0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, নয় আশ্বিন, বারোই রবিউল সানি, চব্বিশে সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। তুলে ধরবেন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা সহ বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার বিষয়। রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব পেশ করলেন তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। পোশাক খাতে সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। রাজধানীর যানজট, ডেঙ্গু নির্মূল ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন এলজিআরডি মন্ত্রী। দেশে নৈরাজ্য সন্ত্রাস সৃষ্টির যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে, হুঁশিয়ারি তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত অন্তত ১৬। এবং জাপানে ২০তম এশিয়ান গেমসের পুরুষ হকি ইভেন্টের গ্রুপ পর্বে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এটি হবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ। প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুবদের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার তুলে ধরবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা বন্ধ, পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত, ন্যায় বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট বিষয়ক এক উচ্চ পর্যায়ের পার্শ্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রস্তাব দেন। বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সহ আয়োজক ও অন্যান্য অংশীদারদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কয়েক দশক ধরে মিয়ানমারে রোহিঙ্গারা চরম বৈষম্য, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়ে আসছে। প্রধানমন্ত্রী বলেন, নয় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে বাংলাদেশে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে। মানবিকতার তাগিদেই বাংলাদেশ সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিবিরগুলোতে তাদের খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। তারেক রহমান বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর টেকসই সমাধানও মিয়ানমারে অবস্থিত। রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা এখনও নির্বিচারে আটক, চলাচলে বিধিনিষেধ, জোরপূর্বক শ্রম এবং নিরাপত্তাহীনতা সহ নির্যাতনের শিকার হচ্ছে। মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মি উভয়ের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে সেখানে এখনও নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মতো পরিবেশ তৈরি হয়নি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, গাম্বিয়ার উপরাষ্ট্রপতি মোহাম্মদ বি এস জিয়ালো, মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যান। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থলে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী ভ্যাকসিন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক এসব তথ্য জানান। তিনি জানান, বৈঠকে উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ, 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণ, প্রশিক্ষিত এসব স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনা নিয়েও ফলপ্রসূ মত বিনিময় হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সুলভ অর্থায়ন নিশ্চিত করা সহ বৈশ্বিক উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা, জলবায়ু স্মার্ট প্রযুক্তিতে প্রবেশাধিকার বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং ক্ষয়ক্ষতি ও লোকসান তহবিলের পূর্ণ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। বুধবার স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের মোট গ্রিন হাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান 0.5% কম, অথচ জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। তিনি বলেন, এই শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার 12-18% পানিতে তলিয়ে যেতে পারে। এতে কোটি কোটি মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তাও গুরুতর ঝুঁকির মুখে পড়বে। 2030 সালের মধ্যে দেশের বিদ্যুতের চাহিদার 20% নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, পাশাপাশি পাটজাত পণ্য, পরিবেশ বান্ধব পরিবহন, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন ও সার্কুলার অর্থনীতির উদ্যোগ সহ সবুজ শিল্পের প্রসারে কাজ করছে সরকার। একই সঙ্গে একটি জাতীয় কার্বন বাজার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু মোকাবেলায় প্রধানমন্ত্রী 5টি জরুরি পদক্ষেপের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ তার জলবায়ু পরিকল্পনাগুলো বাস্তবায়নে সহায়তা করবে এমন অংশীদারত্ব প্রত্যাশা করে। জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোচিভের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, বুধবার নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দুই প্রধানমন্ত্রী অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য বিনিয়োগ, দক্ষ জনশক্তি, শিক্ষা, প্রযুক্তি, উন্নয়ন সম্ভাবনাময় ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন বলেও জানান সহকারী প্রেস সচিব। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন। গতকাল স্থানীয় সময় সকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি এবং রোটারি ইন্টারন্যাশনাল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে বৈশ্বিক পর্যায়ে দাতব্য মানবিক সহযোগিতার পরিধি আরও বাড়ানো এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমস্যা সমাধানে বিজিএমইএ, পিকেএমইএ, বিটিএমএ সহ সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ নিউট্রিয়ার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। গতকাল বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন যাতে সব পক্ষ সমান সুবিধা পায়। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে মজবুত করা, কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে অর্থ, শিল্প ও ব্যবসা বান্ধব নীতি গ্রহণ করেছে। জ্বালানি সংকট সমাধানে শিল্প মালিকদের সোলার সহ বিকল্প ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি। ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদেরকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ টেকসই ঢাকা বিনির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। মন্ত্রী বলেন, বড় শহরগুলোতে মানুষের চলাচল সহজতর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তায় মানুষের মূল্যবান সময় নষ্ট হলে অর্থনীতির উপর বড় প্রভাব পড়ে। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনগুলোর চলমান কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। তিনি গতকাল কিশোরগঞ্জের কালীবাড়ি মোড় সংলগ্ন চত্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বিএনপি রাজপথে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য ফ্যাসিবাদ ও স্বৈরাচার পালিয়ে গিয়েও ষড়যন্ত্র করছে, তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসেন মিয়া। সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে আবারও শক্তিশালী হয়েছে টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত এক বছরে ডলারের বিপরীতে টাকার মূল্য বেড়েছে 0.06%। রেমিটেন্স প্রবাহ, ডলারের সরবরাহ ও রিজার্ভ বাড়ার কারণে টাকার উপর চাপ কমেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: 2021 সালে ডলারের দর ছিল 85.80, ধারাবাহিকভাবে তা বেড়ে 123.95 উঠেছিল। দীর্ঘ সময়ের অবমূল্যায়নের পর ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াচ্ছে টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2025 সালের জুন থেকে 2026 সালের জুন পর্যন্ত এক বছরে টাকার মূল্য বেড়েছে 0.06%। বর্তমানে ডলারের বাজার দর 123.16। শুধু ডলারের বিপরীতে নয়, বাংলাদেশের প্রধান বাণিজ্য অংশীদারদের মুদ্রার তুলনাতেও টাকার অবস্থান শক্ত হয়েছে। এর কারণ ব্যাখ্যা করে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বাংলাদেশ বেতারকে বলেন, বাজারে ডলারের চাহিদা ও ভারসাম্য আগের তুলনায় উন্নত হয়েছে।
4: প্রায় সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে টাকার মূল্য কিছুটা বেড়েছে। এটি আমাদের বৈদেশিক মুদ্রা বাজারের জন্য একটি ইতিবাচক দিক। সাম্প্রতিক সময়ে দেশের ডলারের সরবরাহ বেড়েছে, রেমিটেন্স ভালো আসছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। একই সঙ্গে বাজারে ডলারের চাহিদা ও সরবরাহের মধ্যে একটা ভারসাম্য আগের তুলনায় আরো উন্নত হয়েছে। এ কারণে টাকার উপর চাপটা কিছুটা কমেছে।
3: টাকার এই শক্তিশালী অবস্থানের প্রভাব পড়তে পারে আমদানি ব্যয়েও। ডলারের বিপরীতে টাকা শক্তিশালী থাকলে জ্বালানি, খাদ্য, শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতির মতো আমদানি পণ্যের স্থানীয় মুদ্রায় খরচ কমতে পারে। কমতে পারে বিদেশি মুদ্রায় নেয়া দায়ী পরিশোধের টাকার অঙ্কও।
4: টাকার মূল্য শক্তিশালী হলে এর সুফল অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যায়, বিশেষ করে জ্বালানি, খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল ও অন্যান্য আমদানি খরচ কমাতে এটি সহায়তা করতে পারে। এতে মূল্যস্ফীতির চাপ কমাতেও কিছুটা সহায়তা পাওয়া যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য হলো একটি বাজার ভিত্তিক স্থিতিশীল বিনিময় হার বজায় রাখা, রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী থাকলে আগামী দিনে বৈদেশিক মুদ্রার বাজারও আরো স্থিতিশীল হবে, এটা আমরা আশা করি।
3: রেমিটেন্স ও রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রার বাজারে সরবরাহ চাহিদার ভারসাম্য উন্নত হওয়ায় টাকার উপর চাপ কমেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়লে এবং রিজার্ভ শক্তিশালী থাকলে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতাও আরো বাড়বে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: দেশে গতকাল সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এগারো শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে এক হাজার একশো সাতান্নটি শিশু। এদিকে গতকাল সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় দেশের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, অর্থের প্রয়োজনে কোন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী যেন উচ্চশিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত না হয় সেদিকে আন্তরিক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মসূচি দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের পথ প্রশস্ত করবে। মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে, যেখানে একদিনের নবজাতক থেকে শুরু করে সমাজের প্রবীণতম নাগরিক সহ সর্বস্তরের মানুষকে একই ছাতার নিচে নিয়ে আসা হবে। তিনি গতকাল রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে অন্তত ১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এই তথ্য জানান। মাস্তং জেলার একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর অভিযানে নয়জন সন্ত্রাসী নিহত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলিতে একজন সেনা সদস্য আহত হয়। এদিকে গতকাল ভোরে কোয়েটার উপকণ্ঠে আকবর্গ এলাকায় একটি থানায় হামলার চেষ্টাকালে স্থানীয় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে পাঁচজন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তানের তুরবাত এলাকায় গোয়েন্দা তথ্যের সূত্র ধরে পরিচালিত অপর এক অভিযানে তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ, কূটনীতি ও আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, তবে কড়া ভাষা গ্রহণযোগ্য নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিউইয়র্কে সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে সাময়িক হস্তক্ষেপ সহ বেশ কিছু বিকল্প রয়েছে। এদিকে গতকাল অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়া এক হুথি সামরিক কর্মকর্তা হুশিয়ারি দিয়ে জানান, ওয়াশিংটন যদি সৌদি আরবের সমর্থনে ইয়েমেনের যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে হুথিরা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে দ্বিধা করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানবন্দরের লাল গালিচা সংবর্ধনা ও সামরিক বিমানের মহড়ার মাধ্যমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঐতিহাসিক তিন দিনের যুক্তরাষ্ট্র সফরের সূচনা করেছেন। দুই দেশের প্রেসিডেন্টের আনুষ্ঠানিক করমর্দনের পর ট্রাম্প ও শি জিনপিং জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করেন। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস পুরুষ হকিতে আজ বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় খেলা শুরু হবে। ফুটবল। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টে আজ ইন্দোনেশিয়ায় শুরু হবে। এতে অংশ নিতে বাংলাদেশ এখন জাকার্তায় অবস্থান করছে। আগামীকাল বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজমেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:48 এবং সূর্য অস্ত যাবে 5:53। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। তুলে ধরবেন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা সহ বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার বিষয়ে। রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে 5 দফা প্রস্তাব পেশ করলেন তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। পোশাক খাতে সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। রাজধানীর যানজট, ডেঙ্গু নির্মূল ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন এলজিআরডি মন্ত্রী। দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যে কোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে, হুঁশিয়ারি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। এবং জাপানে 20তম এশিয়ান গেমসের পুরুষ হকি ইভেন্টের গ্রুপ পর্বে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
7: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
8: সবার সাথে 90.4।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: FM 90.4.
1: Morning Mike.
2: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। এবং আজকে সেই পবিত্র বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবার দিনটাই কেমন জানি একদম সকাল থেকেই মনে হয় যেটা বৃহস্পতিবার। যাই হোক, কেমন কাটলো আপনাদের গতকালকের দিন? আমিও শেয়ার করব আমার গতকালকের দিন কেমন কেটেছে। তবে তার আগে আপনাদের সবাইকে মর্নিং মাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তানহা আছি, আপনাদের সাথে থাকবো সকাল 11টা পর্যন্ত। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও থাকবো, গল্প করবো, আড্ডা দিব, মজে মজে অনেক গসিপ শেয়ার করবো, আর আপনাদের পছন্দের গানগুলো প্লে করব। এই মুহূর্তে এই সকালবেলা, একদম সকালবেলা একটা খুব সুন্দর গান দিয়ে শুরু করতে যাচ্ছি। গানটি শুনবেন এবং ঢাকা এফএম 90.4 এর সাথে থাকবেন, আমার মর্নিং মাইকের সাথে থাকবেন। একটু পরে মর্নিং মাইকের পোস্ট আপলোড হবে, সেখানে যে কমেন্ট করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। ওকে, তো চলুন শুরু করি আজকের মর্নিং মাইক। সুন্দর একটা গান শুনবো এখন। গান শুনে একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা মাগার কি বলতেছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ফিল করেন FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আর গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, মানে একটু আগে শুরু করেছি, মানে আটটা থেকে শুরু করছি। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। তো আজকেও আছি, গল্প করছিলাম আর বলছিলাম যে আজকে পবিত্র বৃহস্পতিবার। গতকালকে সকাল থেকে কিন্তু প্রচুর রোদ ছিল, আমি বলছিলাম যে সকালবেলা একদম বাঘের মতো রোদ উঠেছে, কিন্তু দুপুর হতে হতে ঠিক একটার দিকে প্রচণ্ড বাতাস বইতে শুরু করেছিল এবং এত সুন্দর ছিল গতকালকার ওয়েদারটা, এত সুন্দর ছিল, মানে কি বলবো, যারা মিস করে ফেলেছেন তারা আসলেই মিস করে ফেলেছেন। এত এত নেগেটিভিটির মধ্যে এই যে একটু একটু ওয়েদারের কারণে মনটা একটু ভালো হয়ে যায়, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা আবহাওয়া, এগুলো আসলে পজিটিভিটি নিয়ে আসে আমাদের মধ্যে, তাই না? তো আজকেও কিন্তু সকাল থেকে, যাই হোক সকালে, আজকে সকালের কথা পরে বলছি, আগে গত রাতের কথা বলি। গত রাতে হঠাৎ

করে এত বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টিটাতে কে কে ভিজেছেন বা কে কে বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছিলেন বা কে কে সমস্যায় ভুগেছিলেন সেটা আমাকে জানাবেন। আমি আসলে যখন রাস্তায় ছিলাম তবে আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় এসেছি, আর বাইকে করে খুবই মানে ভালো লাগছিল। এটা কোন অন্যরকম একটা সময় মনে হচ্ছিল, খুবই ভালো লাগছিল। তারপর ভাবলাম যে ঠিক আছে, বৃষ্টি হয়েছে, রাতে একটা সেই রকম একটা ঘুম দিব ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে। খুব ভালো একটা ঘুমও হয়েছে এবং সকালে উঠার পরে দেখলাম যে ওয়েদার এখনও খুব ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া এবং বাতাস আছে বাইরে, প্রচণ্ড রোদও আছে। রোদ যে একেবারে নেই তা না, মাঝে মাঝে মেঘলা হচ্ছে আবার মাঝে মাঝে রোদ আসছে। মেঘলা হলেও তেমন একটা মেঘ নয়, এটাকে বলা যায় যে সাদা মেঘটাকে একটু সূর্যটাকে ঢেকে দিচ্ছে এরকম। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন 29 ডিগ্রি সেলসিয়াসে আছে আমাদের ঢাকার তাপমাত্রা। তো আপনাদের কি অবস্থা, মানে কে কোথেকে আমাকে শুনছেন এবং কি অবস্থা ওয়েদারের সেটা আমাকে জানিয়ে দেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। চাইলে গানের রিকোয়েস্ট করতে পারেন, এই মুহূর্তে একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি। এই রিমঝিম বর্ষার সময়ে একটা রিমঝিম গিরে সাবান গানটি প্লে করে দিচ্ছে, শ্রেয়া ঘোষালের কভার করা গানটি, অসম্ভব সুন্দর। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটি অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি অ্যাপ, ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি অ্যাপ ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিব, ঝুম গানটি প্লে করে দিয়ে যাচ্ছি, মিনারের গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। এবং মর্নিং মাইকের পোস্ট কিন্তু অলরেডি ফেসবুক পেজে আপলোড হয়ে গেছে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপও গানের রিকোয়েস্ট করতে পারেন, আমি কিন্তু আপনাদের পছন্দের গানগুলোই প্লে করছি। আর প্রতিদিন কিন্তু আপনাদের পছন্দের গানগুলোই প্লে করি, তাই না? তো গানের এই লিস্ট, মানে আমার এই প্লে লিস্টটা কেমন লাগে আপনাদের বা কেমন লাগছে আজকে, সেটা আমাকে জানিয়ে দিন মেসেজ করে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। মর্নিং মেকের পোস্ট অলরেডি কিন্তু আপলোড হয়েছে, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন ফানি ভিডিও, ফানি পোস্ট, মিম পোস্ট, মিম ভিডিও, বিভিন্ন রকমের আমাদের পুরনো শো এর পুরনো প্রচার ভিডিওগুলো পেয়ে যাবেন, এপিসোডগুলো পেয়ে যাবেন। তো সেগুলো দেখতে হলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট দিয়ে একদম, মানে কি বলে, একদম ফলোতে দিয়ে রাখতে হবে। ওকে, কমেন্টগুলোতে আমি চলে যাবো ফেসবুকের, একটু দেখি কমেন্ট কে কি করেছেন। আমাকে এখন ফার্স্ট কমেন্ট করেছেন অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ সকাল, কাল থেকে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে কলকাতায়। ওকে, ধন্যবাদ। বিগ বস বাংলা থেকে শায়েক চক্রবর্তী বেরিয়ে গেছে, মন খারাপ। বাবা রে বাবা, এটা আসলে আমারও খারাপ লেগেছে, কিন্তু এটাই তো সিস্টেম খেলার, তাই না? যে একজন একজন করে বাদ পড়ে যাবে, তারপরে একজন টিকে থাকবে। তবে আমার প্রশ্ন থাকবে অমৃত বোস দাদার কাছে যে রাজবীরকে কেমন লাগছে। আমার কিন্তু রাজবীরকে অনেক ভালোই লাগছে, কারণ আমার কাছে মনে হয় যে এখানে বিগ বস এটা খেলতে আসছে, খেলতে আসলে আপনার অনেক সময়, মানে এটা বলে না যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়্যার, তো অনেক কিছুই মানে হয়তো বা রুলস এর বাইরে অনেক কিছু করা হয়ে গেছে বা করেছে, কিন্তু যাই করেছে না কেন, সে কিন্তু গেমস এর জন্য করেছে। তবে আমি এখন পর্যন্ত রাজবীরকে দেখিনি যে বিলো দ্য বেল্ট যেতে, টুকিটাকি মাঝে মাঝে একটু গালিগালাজ করেছে, উল্টোপাল্টা কথা বলে ফেলেছে, বাট সে কিন্তু ইনস্ট্যান্ট সেটা আবার বুঝতে পারে যে ওকে না, এটা আমার বলা ঠিক হয়নি, তো সে আবার এটাকে ব্যাকওয়ার্ডে নিয়ে নেয়। তো এটা আবার তার ভালো একটা দিক, এবং সে যথেষ্ট ভালোভাবে খেলছে, এবং তার সাথে আমি বলবো নন্দিনী অনেক ভালোই খেলছে। সবাই হয়তো নন্দিনীকে ভিলেন হিসেবে ভাবছে, নন্দিনীকে খারাপ ভাবছে, বাট আপনি যদি চিন্তা করেন, আমরা কিন্তু বর্তমানে মেয়েদেরকে এরকম স্ট্রং ক্যারেক্টার, স্ট্রং পার্সোনালিটিতে দেখতে পাই না। এবং আমাদের একটা খুব এশিয়ার মানুষের মধ্যে একটা খুব কমন সমস্যা দেখবেন যে যখনই কোনো মেয়েকে আমরা স্ট্রং দেখি, বা কোনো মেয়েকে আমরা দেখি তার নিজের ওপিনিয়ন জানাতে বা নিজের লড়াইটা নিজে লড়তে, তখনই দেখবেন যে মানুষজন তাকে ভিলেইন হিসেবে মানে কি বলো উপস্থাপন করতে থাকে। তো অ্যাকচুয়ালি আমি দুজনকেই সাপোর্ট করছি, তার পাশাপাশি আমি মোনামিকেও সাপোর্ট করছি, এবং আমার আর কাকে ভালো লাগছে, আর তেমন কাউকে ভালো লাগছে না, মোনামি এবং রাজবীর, এবং আমি ইকে সাপোর্ট করছি, কি বলে এটাকে, না নন্দিনীকে সাপোর্ট করছি। বাট যদিও আমি বিগ বসের শুরুতে কিন্তু মোনামিকে একদমই পছন্দ করছিলাম না, এবং নন্দিনীকে আমার ভালো লেগেছিল, ওর ফেস কাটিং অনেক সুন্দর, অনেক সুন্দর একটা মেয়ে সেই হিসেবে ভালো লেগেছিল, বাট ও যে এত স্ট্রং প্লেয়ার এটা আমি বুঝতে পারিনি। এবং রাজবীরের সাথে ওকে খুব বেশি মানায়। আর হচ্ছে নিরঞ্জনকে আমার অনেক বেশি ভালো লাগতো, আমি অনেক এক্সপেকটেশন আমার ছিল ওর প্রতি, বাট কিছু কিছু মানুষ আসলে না, মানে তার বলে না যে ঠিক জায়গায় ঠিক মানুষটা মানে থাকে এরকম আর কি। তো ওকে ওই কন্টেন্ট ক্রিয়েটর এবং ওই ফানি ভিডিও মেকার হিসেবেই আমার মনে হয় যে ঠিকই আছে। ওকে ওই বিগ বসে বা বিভিন্ন গেমের ক্ষেত্রে ওর যে রিয়েল পার্সোনালিটি বের হচ্ছে, সেটা আসলে আমরা দর্শকরা এক্সপেক্ট করিনি ওর কাছ থেকে। তো যাই হোক, শুভকামনা রইল সবার জন্যই, এবং ধন্যবাদ অমৃত বোস কথাটা টপিকটা তুলাতে আমি এতগুলো কথা বললাম। মেহবুবুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন আহমেদ আরাফাত, গুড মর্নিং সানশাইন। গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ। সোহেল মাসুদ, গুড মর্নিং, গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ। যারা কমেন্ট করছেন এবং আমার সাথে আছেন, আমাকে শুনছেন এবং গানের রিকোয়েস্ট করছেন, সবাইকে অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আবার একটা ব্রেক নেব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: Destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কে?
5: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন একটি সুন্দর গান প্লে করে দিচ্ছি, এই ব্যথা বাপ্পা মজুমদারের। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: আপনার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: অনেক। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনি সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফ এম 90.4 এ। আজকেও আছি, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, সুন্দর সুন্দর গান প্লে করছিলাম, আপনাদের পছন্দের রিকোয়েস্টের গান প্লে করছিলাম। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে চাইলে এখনও গানের রিকোয়েস্ট করতে পারেন। এছাড়াও ফেসবুকেও ইনবক্স করতে পারেন বা আমার মর্নিং মাইকের পোস্ট কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। চলুন আবারও একটু গল্প আড্ডায় বিনোদনের মধ্যে চলে যায়। ছোটবেলায় আপনাদের মনে আছে কিনা মুস্তাফা সরওয়ার ফারুকীর কিছু নাটক বের হয়েছিল যেগুলো হঠাৎ করে বাংলা নাটকের টাইপ এবং মানে কি বলে সিস্টেমটাকে বা একটু স্টাইলটাকে চেঞ্জ করে দিয়েছিল। সেই নাটকে একজন অভিনেতাকে প্রায় দেখা যেত অভিনয় করতে। শারীরিক অসুস্থতা নিয়ে 14 সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। প্রথম কদিন থাকতে হয়েছে হাসপাতালের মেঝেতেই। তার অসুস্থতার খবর গণমাধ্যমে উঠে এলে দুদিন আগে কেবিন পেয়েছেন। নতুন ভবনের 10ম তলায় গতকাল বুধবার তার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। 2 ঘন্টার আড্ডায় উঠে আসে রিফাত চৌধুরীর নানান অজানা কথা। মানে বুঝতে পারছেন একজন অভিনয় শিল্পী কিন্তু তার সে একটা কেবিনও পায়নি হসপিটালে। এবং তারপর যখন তার এটা ভাইরাল হয় ফেসবুকে, তারপর যে তাকে কেবিন দেওয়া হয়, তিনি জানিয়েছেন যে তার অসুস্থতা 3 বছরের, টানা 10 কদমও তিনি হাঁটতে পারেন না। তাকে এর আগে আমরা বিভিন্ন নাটকে দেখেছি, যেমন কি বলবো, নাটকের নাম হাউসফুল, তারপর এই মিন লাইফ, পাটিগণিত, 420, 69, বন মানুষ, বাইসাইকেল, 420, ক্যারাম, মুড়ির টিন সহ অনেক জনপ্রিয় নাটকে আমি তাকে দেখেছি। এবং আমার খুবই পছন্দের একজন অভিনেতা ছিল তিনি, কিন্তু সে অভিনয়ের পাশাপাশি একজন কবিও। তো বুঝতেই পারছেন আমাদের বাংলাদেশ থেকে বা আমাদের ঐতিহ্য থেকে, আমাদের সংস্কৃতি থেকে শিল্প এবং শিল্পচর্চা এবং শিল্পচর্চা করা মানুষগুলো দিনে দিনে হারিয়ে যাচ্ছে। আমাদের এই শিল্পর মধ্যে কিন্তু বাংলাদেশের ঐতিহ্য বেঁচে থাকে, বেঁচে ছিল এবং সামনেও হয়তো বেঁচে থাকবে যদি না আমরা এই শিল্পকে অবমাননা করি। তাই আমাদের যেটা করতে হবে, আমাদেরকে শিল্প বেশি বেশি করে চর্চা করতে হবে এবং যারা শিল্প চর্চা করে তাদেরকে অনেক বেশি সম্মান করতে হবে, তাদের সহায়তা করতে হবে, তাদেরকে ইন্সপায়ার করতে হবে এবং আমাদের নতুন জেনারেশনকেও ইন্সপায়ার করতে হবে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো এবং আপনাদের মতামত কি সেটা জানিয়ে দিন মেসেজ কমেন্ট করে। এই মুহূর্তে আরো কিছু সুন্দর গান প্লে করে দিচ্ছি এবং একটা ব্রেক নিচ্ছি, আবার একটু পরে ব্যাক করব। স্টে টিউন,
1: ইউ আর লিসেনিং টু ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: মর্নিং মাইক,
1: আজকের মতো করে আমি তানহা বিদায় নিচ্ছি মর্নিং মাইক নিয়ে, আর আবারও ঠিক রবিবার সকাল 8 বাজে হাজির হয়ে যাব। এতক্ষণ পর্যন্ত সবাই আমাকে মনে রাখবেন এবং ঢাকা এফএম 90.4 শুনতে থাকবেন এবং আমার জন্য ওয়েট করবেন। আর আর কি বলবো, আর হচ্ছে যেই দুই দিন যে উইকেন্ড যাবে, সেই উইকেন্ডে চাইলে সিনেমা দেখতে পারেন। আমি কয়েকটা সিনেমার নাম আপনাদেরকে সাজেস্ট করেছি, চাইলে আপনারাও এবার আমাকে কিছু সিনেমা দেখে, সেই মানে আনকমন কোনো সিনেমা থাকলে সেটা দেখে আমাকে জানাতে পারেন যে আপু সেই সিনেমাটা আমরা দেখেছি এবং খুব ভালো, আপনি চাইলে দেখতে পারেন। তো আমি এবার কি সিনেমা দেখব এই এই শুক্রবার এবং এই উইকেন্ডে সেটাও আমি জানিয়ে দিব রবিবার এসে। ততক্ষণ পর্যন্ত ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকুন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সারাটা দিন যেন আপনার ভালো কাটে সেই দোয়া করি এবং সেই শুভকামনা রইল। তো আজকের জন্য বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন? আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যার শেষটা কেউ জানে না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান। রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

কোনো মোবাইল ও PSTN অপারেটরে আরো থাকছে প্রতি সেকেন্ড পালস আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আম্বার আইটি দ্য সার্ভিস ইউ উইশ ফর

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড বিটসে। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: এক নেশন এক স্টেশন।

0: Rock FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: Super Shun 10 Tag FM 90.4.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: রিমুভ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক, হট মিউজিক।
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: what you born for?
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সাথে 90.4
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: ¿Qué?
1: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ
2: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

sí. Listeners. Welcome. সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। Listeners, আজ পবিত্র বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার মানেই কিন্তু উইকেন্ড বাজ। পুরো সপ্তাহ জুড়ে যারা ঢাকা FM 90.4 এর সাথে যুক্ত থাকতে পারেননি, বিভিন্ন ট্রেন্ডি বিষয় মিস করে গেছেন, ও ইটস ওকে, আর জি রিদম হিজ হিয়ার, উইকেন্ড বাজ নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। লিসেনার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। আমি আর জি রিদম কিন্তু হাজির হয়ে গেলাম বরাবর 5:01। খুব সুন্দর একটা বিকেল, খুব সুন্দর একটা আবহাওয়া। আর চারিদিকের আবহাওয়ার কথা যদি বলি, বৈরী আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, ঝুমঝুম বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে। সো এই বৃষ্টি ভেজা বিকালে, এই সুন্দর বিকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের আমাদের বৃহস্পতিবারের আড্ডাটা জমজমাট হয়ে উঠবে লিসেনার্স। ওকে, সো খুব ইজিলি কিন্তু আপনিও আমার সাথে এই আড্ডায় যুক্ত হতে পারেন। আমার সাথে আপনার এই আড্ডায় যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু পোস্ট পেয়ে যাচ্ছেন। ওকে, পোস্ট পাচ্ছেন না, আজকে কিন্তু একটা রিল পেয়ে যাচ্ছেন। একটা রিল আপলোড হয়েছে যেখানে আমার আর শিফাত ভাইয়ের একটা রিল আছে। সো এটাই কিন্তু আজকে আমাদের উইকেন্ড বাজের পোস্টার। যারা কমেন্ট করতে চান আমাদের সেই রিলের কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট ড্রপ করতে পারেন। অ্যান্ড আই লাভ সাপাত, কসম খুদা কি, আমি কিন্তু আপনাকে সেইখান থেকে পেয়ে যাচ্ছি। তাছাড়া নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। আমি যদি বলি, দেখতে পাচ্ছি আমার সাথে অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে, সবাইকে মোস্ট ওয়েলকাম। আর আরও একবার একটু বলে দিচ্ছি, যারা আমাকে আজকে লিখতে চাচ্ছেন বা সবসময় আমার পোস্টে কমেন্ট করেন, আজকে কিন্তু কোনো পোস্ট নেই, আজকে আমাদের একটা রিল আপলোড করা হয়েছে। সো রিলের কমেন্ট সেকশনে কিন্তু আপনি চলে আসতে পারেন। অ্যান্ড অবশ্যই জানাতে পারেন যে আসলে এই যে সিফাত ভাই আমার সাথে যে কাজটা করেছে, এই কাজটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে বা কতটুকু অন্যায় হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে পারবেন। যাই হোক, রিলের ভিতরে মূলত কী হয়েছে, কী নিয়ে আমাদের এই কাহিনী, সেটা জানতে হলে অবশ্যই কিন্তু রিলটা আপনাকে দেখতে হবে। সো রিলটা দেখে কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করেন, আর কমেন্ট সেকশনে কিন্তু আজকে আমাদের গল্প হবে আর কি। সো কমেন্ট সেকশনে যাদের যা বলার আছে, আপনার যেই কোনো কথা, সেটা আপনার না বলা কোনো কথা হতে পারে, সেটা আপনার মজার কোনো স্টোরি হতে পারে, মজার কোনো ইনসিডেন্ট হতে পারে, আমার লাইফের মজার কোনো ঘটনা হতে পারে, সব কিছু নিয়েই কিন্তু আজকে আমাদের এই আড্ডাটা জমে উঠবে। আমি একদম 8টা পর্যন্ত আছি আপনাদের সাথে, আশা করছি আমাদের এই আড্ডাটা জমজমাট হয়ে উঠবে। আমি দেখতে পাচ্ছি অলরেডি কমেন্ট সেকশনে কিন্তু চলে এসেছে আফরোজা পলি, রিলসটা অনেক মজার হয়েছে, দেখে আমার খুবই ভালো লাগলো আপনাদের রিলস। ওকে, এমন নতুন কিছু আরও দেখতে চাই, জান্নাত আরা জুথি। ওকে, জান্নাত আরা জুথি, থ্যাংক ইউ সো মাচ, চলে এসেছেন কমেন্ট সেকশনে, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি শান্তি ইসলাম চলে এসেছে আমার সাথে নরসিংদি থেকে। ও শান্তি, মোস্ট ওয়েলকাম। শান্তি চলে আসলে আমার শান্তি কাজ করে। ওকে, আরও একজন হ্যালো জানিয়েছে, হ্যালো, কি অবস্থা সবার? লিসেনার, সবার সাথে আড্ডা হবে, সবার সাথেই গল্প হবে এই মুহূর্তে বিকালের এই সুন্দর মুহূর্তটা। বাইরের কথা যদি একটু বলি, খুব সুন্দর বাতাস, একটা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, আবার আকাশ ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবারও ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ, এরকম একটা ওয়েদার কিন্তু আজকে, খুব সুন্দর ওয়েদার। সো আমার মনে হয় একটা সুন্দর গান দিয়ে আমাদের এই বিকেলটাকে শুরু করা উচিত। আচ্ছা, আমরা এখন তাণ্ডব মুভির একটা গান শুনবো যেটা প্রীতম আর জেফার করেছে, লিচুরো বাগানে। হ্যাঁ লিজনার্স, খুব দুর্দান্ত একটা গান, ফাটাফাটি একটা গান, এনার্জেটিক। সো এই গানটা দিয়েই আজকের বিকালটা শুরু করে দিই, আশা করছি আমাদের বিকালটা জমজমাট হয়ে উঠবে, বিকাল গড়িয়ে সন্ধ্যা হবে, সন্ধ্যা গড়িয়ে 8টা পর্যন্ত কিন্তু রিদম আছে আপনাদের সাথে। সো লিজনার্স, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, থাকবেন উইকেন্ড বাজের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4
2: সারা দেশে
3: সবার সাথে।

হ্যালো হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আর যে রিদম কিন্তু হাজির আছে। এই বেডিজ, হোয়াটসঅ্যাপ লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন, ভালোবাসার স্টেশন, ঢাকা FM 90.4। আমি আর যে রিদম কিন্তু আছি আপনাদের সাথে উইথ উইকেন্ড বাস। হ্যাঁ লিসনার্স, আজ পবিত্র বৃহস্পতিবার, অ্যান্ড বৃহস্পতিবার মানেই কিন্তু ছুটির আমেজ নিয়ে কিন্তু রিদম হাজির হয়ে যায় উইকেন্ড বাস নিয়ে। সো লিসনার্স, আশা করছি উইকেন্ড বাসে সবাই যুক্ত হয়ে গেছেন এখন পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমি যে রিলটার কথা বলছিলাম, যে ফেসবুকে কিন্তু একটা রিল আপলোড হয়েছে। সো রিলের কমেন্ট সেকশনে কিন্তু দেখা যাচ্ছে আজকে অনেকেই যুক্ত হয়ে যাচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় তো হচ্ছে আমার ফেসবুক পোস্টে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করেন, একটা পোস্ট করা থাকে যে আমি মিড ডে ফিজ নিয়ে চলে এসেছি বা উইকেন্ড বাস নিয়ে চলে এসেছি। বাট আনফর্চুনেটলি আজকে কিন্তু আমাদের একটা রিল আপলোড করা হয়েছে। সো সেখানে আমার আর সিফাত ভাইয়ের একটা রিল, আপনাদের সবার পরিচিত সিফাত ভাই, ভালোবাসার সিফাত ভাই, আর যে সিফাত ভাই। সো সিফাত ভাই আমার সাথে আসলে যেই কাজটা করেছে, কী করেছে সেটা যদি জানতে চান অবশ্যই আমাদের রিলটা দেখতে হবে। রিলটাতে চলে আসেন, দেখেন আপনাদের কাছে আমি বিচার দিলাম, আপনাদের কাছেই আমি একটা কোয়েশ্চেন রাখলাম যে সিফাত ভাই কি আমার সাথে কাজটা ঠিক করলো। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি কমেন্ট সেকশনে চলে যাই। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জান্নাতারা জুথি যুক্ত আছে কমেন্ট সেকশনে। রিলটা অনেক মজার হয়েছে, দেখে আমার খুবই ভালো লাগলো। আপনাদের রিলস এমন নতুন কিছু আরও দেখতে চাই। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যদি এরকম মজার মজার রিল আরও চান, অবশ্যই ঢাকা FM 90.4 আমাদের যে অফিসিয়াল পেজটা আছে সেটা কিন্তু ফলো করে রাখতে হবে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি অমৃত বোস দাদা চলে এসেছে কলকাতা ইন্ডিয়া থেকে। কোথায়, শুভ বিকেল, কাল থেকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, বাংলাদেশের অবস্থাও কিন্তু সেম। বাংলাদেশে গতকালকে আমি যখন অফিস থেকে বের হই, ইট ওয়াজ লাইক 8 or 9, রাত 8টা কি 9টা বাজে বোধ হয় একবার ঝুম বৃষ্টি নামলো। তখন কিন্তু হচ্ছে খেয়াল করলাম যে হঠাৎ করে যে বৃষ্টিটা হলো, বৃষ্টি হওয়ার পরই কিন্তু পুরো ওয়েদার কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। অ্যান্ড দেখতে দেখতে আসলে সারা রাত কিন্তু, মানে আমি রাতের বেলা কিন্তু মূলত ফ্যান অফ করে ঘুমিয়েছি, এতটাই ঠান্ডা ছিল। সকালে উঠলাম, সকালে উঠে আরেক দফা বৃষ্টি পেলাম, এবং দেখতে দেখতে কিন্তু আজকে সারাদিনই কিন্তু মানে একটু পরপর বৃষ্টি হচ্ছে, আবার আকাশ ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি নামছে, এরকম একটা ওয়েদার। বাট আমি খুব এনজয় করছি, মানে ওয়েদারটাতে আসলে সত্যি কথা বলতে একটা উইন্টার ভাইব কিন্তু পাওয়া যাচ্ছে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু চলে এসেছে আমাদের জিনিয়া। আর যে ভুলে গেছো কি আমায়? না জিনিয়া, আপনাকে টোটালি ভুলিনি। এই যে বিগত দু একদিন যাবৎ যে আড্ডা দিচ্ছি, প্রতিটা আড্ডাতেই কিন্তু জিনিয়ার নাম একবার করেও হলেও নেওয়া হয়েছে। আপনার কোনো ফ্রেন্ড যদি শুনে থাকে ইতিমধ্যে, আপনি জিজ্ঞেস করতে পারেন। আমি কিন্তু সবার কথাই বলছিলাম যে আসলে যেহেতু নাম্বারের মেসেজগুলো এখন পড়তে পারছি না, আমার সাথে ফ্রেন্ড যারা আছে, যেমন জিনিয়া আছে, মাম্পি আছে, জান্নাতুল হীরা আছে, তারপর শারমিন আছে, সুমিন আছে, রাইসা, ওয়ারিসা, মানে উমায়না, মানে অনেক অনেক ফ্রেন্ড কিন্তু আছে। তারপর আমি যদি বলি কারিমুল্লার কথা, যদি বলি রুবেলের কথা, যদি বলি স্বপন আছে, ওদিক দিয়ে যদি আমি বলি দিয়া আছে আমার সাথে, তাদের সবার আমি কিন্তু জানি যে আমার নাম্বারে আসলে মূলত কে কে মেসেজ করে বা কে কে থাকে আমার সাথে। আনফর্চুনেটলি তাদের খুব মিস করছিলাম। এই যে আজকে আমার এতটাই ভালো লাগছে, দেখেন জিনিয়াও কিন্তু চলে এসেছে আমাদের ফেসবুক পেজে। থ্যাংক ইউ সো মাচ জিনিয়া, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনার এই উপস্থিতি দেখে, আমি আসলে মানে নিতে পারছিলাম না প্রথম দিকে, বাট আপনি পরে যখন কনফার্ম করলেন তখনই বুঝতে পারছি ওকে জিনিয়া চলে এসেছে। যাক জিনিয়া, আপনার সেই মনের কথাগুলো, আপনার সেই সুন্দর সুন্দর কথাগুলো আমাদের কমেন্ট সেকশনে আজকে ড্রপ করেন। আমি অনেকদিন হলো আপনার সেই সুন্দর সুন্দর কথাগুলো শুনছি না, খুব মিস করছিলাম এতদিন। আচ্ছা, উম্মে রায়হান চলে এসেছে দেখা যাচ্ছে। রিদম ভাইয়া, উইকেন্ড বাজ নিয়ে উপস্থিত হয়ে গেলাম, কেমন আছেন? ওরে বাবা, তাই নাকি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। উম্মে রায়হান, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন, খুব ভালো লাগলো। আর উম্মে রায়হানও কিন্তু আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে রেগুলার থাকে, বিগ শাউট আউট টু উম্মে রায়হান। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে রাজিয়া সুলতানা লামিয়া চলে এসেছে কমেন্ট সেকশনে। সবসময় নাম্বারে মেসেজ করি, আজকে কমেন্ট করলাম পোস্টে। ও থ্যাংক ইউ সো মাচ, বাহ বেশ ভালো লাগছে। আমার ফ্রেন্ডরা দেখি আজকে সবাই কমেন্ট সেকশনে চলে এসেছে। এখনো বলছি, যারা আমাকে নাম্বারে লিখছেন বা যারা আমাকে লিখা হয়তো বা পাচ্ছেন না বা আমাকে খুঁজে পাচ্ছেন না, প্লিজ, যে এই মুহূর্তে যারা এখন শুনছেন সবাইকে রিকোয়েস্ট করছি, কষ্ট করে আমাদের ফেসবুক পেজে চলে আসেন, facebook.com/ILoveDhakaFM, ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন। পোস্ট তো না, যেমনটা বলছিলাম যে একটা রিল পেয়ে যাবেন, রিলের কমেন্ট সেকশনে মেসেজ করলেই কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। কমেন্ট সেকশনে আপনার মনের সব কথা খুলে বলতে পারেন, সব কথা, আই প্রমিস, কারো কোনো কমেন্ট বাদ দিব না, সবার কমেন্ট পড়বো।
অনেক সময় সবাই বলেন যে রিদম মেসেজ পড়ে না, রিদম পুরোটা পড়ে না। আজকে বলছি কমেন্ট সেকশনে চলে আসেন, আমি আপনাদের সবাইকে খুব বেশি মিস করছি। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আরও একজন যুক্ত হয়ে গেছে, শাহিনা আক্তার। ওকে ঈশানা, ঈশানা আচ্ছা, হাই ব্ল্যাক ডায়মন্ড, আমি ঈশানা, আই হ্যাভ ওয়াচড দিস 10+। ওকে ওকে, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। শরীফ ওসমান হাদি দেখতে পাচ্ছি কমেন্ট করেছে, একদম ঠিক হয় নাই ভাই, আপনিই বলেন সিফাত ভাই আমার সাথে যে কাজটা করলো এই কাজটা কতটুকু ঠিক হয়েছে। আচ্ছা একটা কমেন্ট পেয়েছি, ওসমান হাদি ভাই বলছে যে একদম ঠিক হয় নাই। সো যারা এখন পর্যন্ত দেখেননি প্লিজ রিলটা দেখে আমাকে জানান তো কমেন্ট সেকশনে যে সিফাত ভাইকে আমার সাথে কাজটা ঠিক করলো কিনা, রিদমের সাথে সবসময় কেন এরকম করে, আই ডোন্ট নো। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকে যুক্ত হচ্ছে, অবসান ভাই আছে আমার সাথে। আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? অবসান বলছি উত্তরা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। আচ্ছা চট্টগ্রাম যাচ্ছেন তার মানে নিশ্চয়ই ফ্যামিলির কাছে। যাই হোক গুড্ডুকে অনেক অনেক ভালোবাসা দিবেন, ভাবিকে সালাম দিবেন আমার পক্ষ থেকে। আচ্ছা অবসান ভাইও লিখেছে সিফাত ভাই আসলে কাজটা ভালো করেনি, তবে আপনি বিস্কুটটা না খাওয়ার কারণে কি সিফাত ভাই কাজটা করলো? আচ্ছা এখনো যারা বুঝতে পারছেন না প্লিজ আমাদের ফেসবুক পেজে চলে আসেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আরও একজন যুক্ত হয়ে গেছে, ঈশানা। ওকে ঈশানা আছে আমার সাথে, ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, আমার এগুলোর প্রতি একটু ঝোঁক আছে। কোথায় কোথায় কোথায়, আমার ক্যামেরা জিনিসটা আগে থেকেই পছন্দ কারণ এটা অনেক সুন্দর অ্যাস্থেটিক, একটু ঘোলাটে, ইউনো একটু ভিনটেজ ভাইব দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, গতকালকে যে ক্যামেরাটার কথা বলছিলেন, ওকে আমি অনেকদিন থেকেই ভাবছিলাম একটা ক্যামেরা কিনবো, কিন্তু এবারে ক্যামেরাটা দেখে আমি আর লোভ সামলাতে পারছি না কারণ ওটা পিঙ্ক কালার, পিঙ্ক কালারের, ওকে যদিও আমার পছন্দের কালার ব্ল্যাক। ওরে বাবা তাই নাকি? আচ্ছা সাথে স্টিকারও দিবে, আর সবচেয়ে বড় কথা এটা ফিল্ম ক্যামেরা মানে সেলফিও তোলা যাবে, আমি ভাবছি এটা দিয়েই আমার স্কুল লাইফের শেষ স্মৃতি সংরক্ষণ করব। অবশ্যই অবশ্যই আমি তোমাকে আমার পুকি ক্যামেরাটা ইউজ করতে দিব, বাট আমি ঢাকায় যখন যাব তখন তোমাদের ওখানে যাব না, তোমার সাথে দেখা করব না, আমার শরম লাগে। ওরে বাবা রে। আচ্ছা ঈশানা শুনেন, আপাতত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ক্যামেরা কিনে আপনার যে ক্লিপগুলো আছে বা যে ফুটেজগুলো আছে সেগুলো কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন, আমিও দেখতে চাই আপনার এই ক্যামেরা দিয়ে আপনি মূলত কী কী ক্যাপচার করেন। আর আজকাল আসলে ক্যামেরার প্রযুক্তির কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যবহার আছে, আপনি এটা দিয়ে নিজের যে মোমেন্টগুলো আছে মোমেন্টগুলো ক্যাপচার করেন না, দেন আপনি এগুলোকে ইউজ করেন, ফেসবুকে ইউজ করেন, সোশ্যাল প্ল্যাটফর্মে ইউজ করেন, এগুলো দিয়ে কিন্তু আপনি আস্তে আস্তে হচ্ছে পটেন্সিয়ালভাবে কিন্তু আপনি ব্লগিংয়ের দিকে আগাতে পারবেন বা হচ্ছে রেগুলার ভিডিও মেক করা এই যে ব্যাপারগুলো আছে এরকম কিন্তু করতে পারেন। যাই হোক লিসেনার্স, আমি আরও একবার বলছি আমি এই মুহূর্তে একটা গানে চলে যাব, বাট আরও একবার বলে যাচ্ছি যে সবাই কমেন্ট সেকশনে চলে আসেন, আজকে আমার মনটা খুব ভালো, খুব বেশি ভালো। আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে আমার সাথে আজকে অনেকেই যুক্ত হয়ে যাচ্ছে, মানে নাম্বারে যারা যুক্ত থাকে তারা তো সবসময় নাম্বারই লিখে, নাম্বার ছাড়া লিখতে পারে না, বাট আজকে দেখতে পাচ্ছি আমার কমেন্ট সেকশনে কিন্তু সবাই সবাই আছে, সবাই আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, যাই হোক লিজনার্স, যেমনটা বলছিলাম যে বাইরে খুব সুন্দর ওয়েদার, বৃষ্টিময় একটা ওয়েদার, আমার মনে হয় এই ওয়েদারের জন্য একটা গান পারফেক্টলি যায়, সেটা হচ্ছে ব্লু জিন্সের করা একটা গান। কোন গানটা গেস করেন তো? এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে, তোমার সাথে ভিজার স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাবে, তবে সেই স্বপ্ন পূরণ হবে কিনা জানি না, গান তো শুনতে পারি আমরা। যাই হোক লিসেনার্স, আমরা ব্লু জিন্সের কদম গানটাতে চলে যাচ্ছি, আমি রিদম আছি আপনাদের সাথে, জমিয়ে আড্ডা হবে, গল্প হবে আজকে সবার সাথে, খুব জলদি আবার ফিরে আসছি, আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত রিদমের সাথেই থাকবেন, থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15। মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09।

0: নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসনার্স, আপনি শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আজ রিদম কিন্তু আছি আপনাদের সাথে। খুব জমজমাট আড্ডা শুরু হয়ে গেছে আজকে আমাদের। পুরো সপ্তাহ জুড়ে যারা ঢাকা FM 90.4 এর সাথে থাকতে পারেননি, যুক্ত হতে পারেননি আপনাদের প্রিয় স্টেশনের সাথে, আপনার পছন্দের গানগুলো শুনতে পারেননি, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, আর জি রিদম ইজ হিয়ার। হ্যাঁ, আছি আটটা পর্যন্ত, জমিয়ে সবার সাথে গল্প হবে, আড্ডা হবে। কেমন আছেন সবাই বলেন, অবশ্যই বলবেন আশা করছি। আর যেমনটা বলছিলাম যে কমেন্ট সেকশনে কিন্তু চলে আসতে পারেন সবাই যারা আমাকে লিখছেন এই মুহূর্তে। সো আমি এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই যুক্ত আছেন। বাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজ বেশ ভালো লাগছে। আসলে প্রতিনিয়ত সবাই আমাকে যারা নাম্বারে লিখে বা নাম্বারে হচ্ছে মেসেজ করে বা পরবর্তীতে অনেক সময় বলে যে ভাইয়া নাম্বারে লিখি বা নাম্বারে মেসেজ কেন পড়েন না বা হচ্ছে আমার মেসেজ কি যায় না। আচ্ছা দেখেন, বেসিক্যালি আমি যেটা বল এর আগের দিনও বলেছি যে আমি আসলে নাম্বারের মেসেজগুলো টেকনিক্যাল একটা ইস্যুর জন্য হয়তো আপাতত পাচ্ছি না আর কি। সো যারা আমাকে লিখছেন খুব ইজিলি লিখতে পারবেন, আমার কোনো বাধা নেই, চলে আসেন আমাদের কমেন্ট সেকশনে ফেসবুকের। সো রিলের কমেন্ট সেকশনে চলে আসলে কিন্তু আপনি লিখতে পারবেন। আর আজ বৃহস্পতিবার, আমাদের আগামী দিন একটা ছুটির দিন। সো এই যে বৃহস্পতিবারের সময়টা আসলে খুবই জমজমাট হয়, আর বৃহস্পতিবারের আড্ডাটা মানে বৃহস্পতিবারের যেই টাইমটা দুপুরের পর থেকে কিন্তু একটা আনন্দ শুরু হয়ে যায় মনের ভেতরে আর কি। ওই যে ভেতরে ভেতরে তো কাজ করে যে আগামীকাল তো শুক্রবার, আমি কালকের দিনটা হচ্ছে ছুটির দিন, জমিয়ে আমরা হচ্ছে মজা করব বা অনেক ধরনের প্ল্যান থাকে। মানে বৃহস্পতিবার দিনটা হচ্ছে মূলত প্ল্যানিং করার জন্য আর কি। আসলে সত্যি কথা বলতে বর্তমান সময় কিন্তু আসলে বৃহস্পতিবারের যে একটা আলাদা ভাইব, সেই ভাইবটা কিন্তু আর নেই। আর আরেকটা বিষয় আছে সেখানে, সেটা হচ্ছে ছোটবেলা, মানে ছোটবেলার সময়টা আমার মনে হয় লাইফের সব থেকে পারফেক্ট একটা সময়। আপনি যখন বড় হয়ে যাবেন তখন দেখবেন যে আসলে আপনার লাইফে সেই আগের মতো আর কোনো আমেজ নেই, সেই আগের মতো আর কোনো এক্সাইটমেন্ট নেই, আপনার কোনো প্ল্যানিং নেই। যখন কর্মব্যস্ত হয়ে পড়বেন তখন দেখবেন আস্তে আস্তে বন্ধু বান্ধবের থেকেও কিন্তু একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়। সো বৃহস্পতিবার দিনটা আগে খুব সুন্দর ছিল। আমি যদি বলি আমার যখন স্কুল লাইফের একটা সময় ছিল, আমি যখন স্কুল লাইফে ছিলাম তো তখন আসলে বৃহস্পতিবার সময়টা কেমন ছিল, বৃহস্পতিবার আমাদের বেসিক্যালি হাফ ক্লাস হতো আর কি। হাফ ক্লাস বলতে আমাদের 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত তো আমাদের স্কুলের একটা রেগুলার সময় ছিল আর কি। যেহেতু আমি বয়স, মানে আমি আমাদের শিফট আলাদা করা ছিল, আমাদের বয়স শিফট হচ্ছে আপনার 12:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। সো এই যে 5টা পর্যন্ত স্কুল করা লাগতো, বাট বৃহস্পতিবার দিনটা ছিল আমাদের কাছে ঈদের দিনের মতো। আচ্ছা, ঈদের দিনের মতো কেন সেই ব্যাপারটা আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে বৃহস্পতিবার আমাদের হাফ ক্লাস করা হতো, সেই দিন হয়তো বা আমাদের ধরেন লাইক 3টার দিকেই মোটামুটি আমাদের ছুটি হয়ে যেত। সো ওই দিনটা ছিল আমাদের স্কুল লাইফের মানে সব থেকে বেস্ট একটা দিন। বৃহস্পতিবার মানেই মানে অন্যান্য দিন স্কুলে না গেলেও বৃহস্পতিবার আমরা স্কুলে যেতাম, অ্যান্ড যখন ওই টিফিনের ব্রেকটার পরপরই ছুটি দিয়ে দিত, সেইটা ছিল সব থেকে ইনসেন একটা মুহূর্ত। আমার মনে হয় আমি পৃথিবীর অন্য মানে যে কোনো প্রান্তেও যদি চলে যাই না কেন, ওই যে মজাটা, এই যে স্কুল লাইফের বৃহস্পতিবারের হাফ টাইমের মজাটা, এই মজাটা আর কোথাও পাবো বলে আমার কোনো মনে হয় না। মানে স্কুল লাইফটা খুব মিস করি। আরও একটা দিন ছিল, সেটা ছিল রবিবার। রবিবার হচ্ছে সানডে হরর স্পেশাল, বিভিন্ন ধরনের শো হতো, কার্টুন হতো, সো সেগুলোর জন্য আমি রবিবার কিন্তু স্কুলেই যেতাম না। আর বৃহস্পতিবারের দিনটা ছিল, বৃহস্পতিবারের যে হাফ ক্লাস হতো তারপর স্কুল থেকে বেরিয়ে বন্ধু বান্ধবের সাথে জমিয়ে একটা গল্প, জমিয়ে আড্ডা, খেলাধুলা। আমরা বৃহস্পতিবার ক্রিকেট খেলতাম বিকালবেলা, রাস্তার অলিতে গলিতে ক্রিকেট খেলতাম।

এই দিনগুলো আসলে মানে এখনো মানে যখন ভাবি বা মনে করি হারিয়ে যাই কোথায় জানো। যাই হোক লিজনার্স, অবশ্যই আপনার এরকম যদি কোনো ইনসিডেন্ট থাকে অবশ্যই আমাকে মেসেজ করে, সরি মেসেজ বলতে হোয়াটসঅ্যাপে দিতে পারেন বা আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন, কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলেই হবে। আর বৃহস্পতিবার আপনাদের লাইফের বৃহস্পতিবারগুলো কেমন কাটে সেটাও কিন্তু আমাকে জানাবেন। তাছাড়া আগামী দিনের জন্য কি প্ল্যান আছে, আমার যদি প্ল্যানের কথা বলি আমার প্ল্যান একটাই, আমি আজ রাতে রওনা হয়ে যাব, ঘুরতে যাব। আমি যাব হচ্ছে বিছানাপুর ঘুরতে যাব। আচ্ছা বিছানাপুর গিয়ে হচ্ছে একটা শান্তির ঘুম দিব, একবারে আগামীকাল সকালবেলা উঠবো আর কি। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই আছে, বেশ ভালো লাগছে আমার। প্রথমে দেখতে পাচ্ছি সুখ পাখি আছে, আচ্ছা সুখ পাখি হচ্ছে আমাদের প্রিয়া চট্টগ্রাম থেকে। এই জাতির ক্রাশ কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বেশ ভালো আছি। সোহেল মাসুদ আছে, হা হা হা কমেন্ট করেছে। আচ্ছা কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে আফরোদা, সরি তামান্না আফরোজ জামান লোপা, খুব সুন্দর নাম আপনার, খুবই ক্রিটিক্যাল বাট খুব সুন্দর নাম। হাই ভাইয়া চলে আসলাম, আমার নাম অনন্যা। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, অনন্যা, ওকে অনন্যা মোস্ট ওয়েলকাম অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ কমেন্ট সেকশনে চলে এসেছেন, হাজির হয়েছেন। আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমার এই রিলটার ব্যাপারে, যে রিলটার ব্যাপারে বলছিলাম যে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমার সাথে কেমন হয়েছে বা আমার সাথে কাজটা ঠিক হয়েছে কিনা, এখানে কিন্তু অনেক মজার মজার উত্তর দেখা যাচ্ছে। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি মিরাজ জিনসা আছে আমার সাথে, লিখেছে আসলেই ঠিক হয়নি, বলেন কেমনটা লাগে, কেমন লাগে? সিফাত ভাই আমার সাথে এই কাজটা কীভাবে করলো আমি নিজেও বুঝতে পারছি না। ওকে শরীফ ওসমান হাদি ভাই আছে, দেখা যাচ্ছে ভাইয়া পানিটা কি খেয়েছিলেন? না না না, পানিটা খাওয়া হয়নি। নাইস কোয়েশ্চেন বাই দ্য ওয়ে, নাইস কোয়েশ্চেন। আচ্ছা এই ভিডিওটা শ্যুট করার পর বেশ কিছু পাবলিক, লাইক ধরেন আমাদের পিঙ্কি আপু বা আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার যে আছে আমাদের সবার ভালোবাসা দাদা সুশান্ত দা, তানহা আপু, সবাই জিজ্ঞেস করছিল পানিটা কি খেয়ে ফেলেছ, পানিটা কি খেয়ে ফেলেছেন? না না না, পানিটা খাওয়া হয়নি। আচ্ছা জান্নাতুল ফেরদৌসী লিখেছে সেই হয়েছে, ও সেই হয়েছে না, রিদমের উপর দিয়ে অত্যাচার চলছে আর বলছেন সেই হয়েছে। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি ইমরান তুহিন ভাই আছে কমেন্ট সেকশনে, রিদম ব্রো হাউ আর ইউ, আম ইমরান তুহিন ফ্রম গাজীপুর শ্রীপুর। আলহামদুলিল্লাহ ব্রো আম ডুইং গুড, আশা করছি আপনিও ভালো আছেন, খুব ভালো লাগলো চলে এসেছেন। আচ্ছা ইমরান তুহিন ভাই আপনি রিলটা দেখেছেন, রিলটা কেমন লেগেছে আপনার কাছে একটু জানান তো আমাকে দেখি। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি সাউদা চলে এসেছে, সিফাত ভাইয়া কাজটা একদম ঠিক করেছে, আপনার সাথে এইটাই যায়। ও আচ্ছা ঠিক আছে, সাউদা এখন আমার বিপক্ষে তাই না? ওকে ফাইন, ইটস ওকে ইটস ওকে, দেখা হবে সাউদা, আপনার সাথে কথা হবে। আচ্ছা আপনি কি ফোন ছাড়া কিছু বুঝেন না? দেখেন তো সিফাত ভাইয়া কত ভালো, কেউ কে কি এইভাবে খেতে বলে, খেলে তো আর ভাইয়া এই কাজটা করতো না। আসলে আমাদের এই খুনচুটিগুলো, আমাদের যে মোমেন্টগুলো থাকে এরকমই খুব ভালো লাগে। আমাদের রিয়েল লাইফে কিন্তু আমরা আসলে এর থেকে বেশি মানে এনজয়মেন্ট করি বা আমাদের এর থেকে বেশি এনজয়মেন্ট থাকে আমাদের লাইফে, আমরা প্রতিটা মোমেন্ট প্রতিটা সেকেন্ড আমরা খুব এনজয় করি। সো লিসেনার্স, এখনও যে সবাইকে বলছি যারা এখন পর্যন্ত রিলটা দেখেননি, চলে আসেন আমাদের ফেসবুক পেজে, facebook.com/ILoveDhakaFM, সেখানে চলে আসলে কিন্তু রিলসটা পেয়ে যাবেন। অ্যান্ড রিলসের কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাতে পারেন কেমন লাগছে রিলটা। আর তাছাড়া এরকম মজার মজার রিল যদি আরও দেখতে চান অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন, আমাদের সাথেই থাকতে হবে। আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমাদের এই পরিবার কিন্তু এখন 1 মিলিয়নে আছে। আমরা চাই এই পরিবার আরও বেশি বড় হয়ে যাক, এই পরিবার অনেক বড় হোক এবং আমাদের এই পরিবার পুরো বাংলাদেশ বাংলাদেশ জুড়ে আমাদের এই পরিবারটা থাকুক, সবার কাছেই একটা চাওয়া পাওয়া থাকবে। যাই হোক লিসেনার্স, আসলে অনেক কথাই বলছি আজকে, দেখতে দেখতে কিন্তু আমরা প্রথম ঘন্টার প্রায় শেষ পর্যায়ে আছি, 5:44, এত জলদি সময় চলে যাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক বৃহস্পতিবারের এই মজার সময়টা আমাদের সবার সাথে কাটবে। দেখতে পাচ্ছি বাহিরে যদি একটু তাকিয়ে বর্ণনা দিই, আকাশ কিন্তু অন্ধকার হয়ে আসছে, এটা মেঘলার যে মেঘলা হওয়ার পর যে অন্ধকার সেটা না, মানে সন্ধ্যা নেমে আসছে আর কি, কিছুক্ষণ পর হয়তো বা মাগরিবের আজান হবে। যাই হোক লিজনার্স, আশা করছি অবশ্যই এই সন্ধ্যা গড়াবে, এই মুহূর্তটা সবাই আমার সাথে থাকবেন, সবার সাথে আজকে জমিয়ে গল্প করবো আড্ডা দিব। আচ্ছা এই মুহূর্তে আমি মনে হয় একটা গানে চলে যাওয়া উচিত, কি গান শুনতে পারি, কি গান শোনা যায়। বকুলের মালা শুকাবে রেখে দেবতার সুর, আচ্ছা গানটা ভুলে গেলাম, এই তোমাকে দিলাম। আচ্ছা আমি আমি আমি আমি সত্যি কথা বলতে আমি গানটা ভুলে গেছি, মাহতিম সাকিবের করা একটা গান, এই মন তোমাকে দিলাম। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা বোধ হয় মনে পড়েছে, তুমি চোখের আড়ালে হও কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই মন তোমাকে দিলাম। যাই হোক এই মনটা তোমাকেই দিলাম, গানে চলে যাচ্ছি। আর আপনারা লিখতে থাকেন আপনাদের
কমেন্টের অপেক্ষায় আছি আমি। তো লিখতে থাকেন, গানটা শুনতে থাকেন, আমি রিদম খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন আমাদের এই সুন্দর আড্ডায়।

أشهد أن محمدا رسول الله.

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং
1: টাইম চেক। এখন সময় সন্ধ্যা ৬টা।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিজনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম কিন্তু আছি, চলছে আপনাদের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ। হ্যাঁ লিজনার্স, আজ পবিত্র বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই কিন্তু উইকেন্ড বাজ। সময় কিন্তু চলে যাচ্ছে, সন্ধ্যা গড়িয়ে এসেছে, মাগরিবের আজান হয়ে গেছে, বাহিরে কিন্তু দেখা যাচ্ছে মৃদু মৃদু আলো আছে, মানে দিনের আলোটা মৃদু মৃদু আছে, সন্ধ্যা নেমে আসছে আর কি। খুব সুন্দর একটা ওয়েদার, বাইরের দিকে তাকিয়ে যদি একটু একটু বলি, গাছের পাতাগুলো নড়ছে, সন্ধ্যাটা নেমে আসছে, খুব সুন্দর লাগছে। আর এই বরাবর, ঠিক এই বরাবর কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি বনশ্রী। ওকে, সো লিজনার্স, সবার সাথেই কিন্তু জমিয়ে গল্প হবে, জমিয়ে আড্ডা হবে। আর যেমনটা বলছিলাম যে আপনাদের যে কোনো কথা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো আমাদের ফেসবুক পেজে চলে আসেন, facebook.com/ILoveDhakaFM, সেখানে চলে আসলে কিন্তু রিল পেয়ে যাবেন, রিলের কমেন্ট সেকশনে আপনার যে কোনো কথা আমার সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, সবাইকে মোস্ট ওয়েলকাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো সমাজ জুড়ে যুক্ত আছেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে রাতুল। কোথায় ভাইয়া? আমি রংপুর থেকে রাতুল, তোমার জন্য একটা ধাঁধা। একজন লোক বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া, রেনকোট ছাড়া হাঁটল, তার মাথার একটা চুলও ভিজল না, কেন? কেন কেন? ওরে বাবা, মানে আমি বুঝলাম না, মানে আপনারা কি এটা ইচ্ছা করে করেন যে এরকম জটিল জটিল কোয়েশ্চেন করে তারপর রিদমকে একবারে একবারে পাকিয়ে দেন? আচ্ছা, ব্যাপারটা তো আসলে খুব ইন্টারেস্টিং। একজন লোক বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া, রেনকোট ছাড়া হাঁটল, তার মাথার একটা চুলও ভিজল না, কিভাবে হতে পারে সেটা? বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, তার কাছে ছাতাও ছিল না, রেনকোটও ছিল না। ওকে, আই থিঙ্ক আমি অ্যান্সারটা পেয়ে গেছি, ও আই ডোন্ট নো, আমি যেটা ভাবছি সেটাই কিনা। আচ্ছা আচ্ছা রাতুল, আমি আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা দিই। রাতুল জিজ্ঞেস করছে, রাতুল একটা ধাঁধা দিয়েছে আমার উদ্দেশ্যে, সেটা হচ্ছে একজন লোক বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া, রেনকোট ছাড়া হাঁটলো, তার মাথার একটা চুলও ভিজল না। আচ্ছা, কেন? এটার অ্যান্সার হচ্ছে লোকটার মাথায় কোনো চুল নেই। ওকে ওকে ওকে, সো নাইস। লোকটার মাথায় কোনো চুল নেই, যার কারণে তার কোনো চুলই ভিজেনি। ও আই ডোন্ট নো আমি কতটুকু সঠিক অ্যান্সার দিয়েছি, অবশ্যই রাতুল, প্লিজ জানাবেন, খুব ভালো লাগলো। আচ্ছা, খুব সুন্দর একটা ধাঁধা ছিল, খুব সুন্দর সুন্দর, ভালো। আজ এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে মোশারফ হোসেন মহারাজ, ইব্রাহিমপুর পশ্চিমপাড়া বেলাবো নরসিংদি থেকে। মুসলিমা পিঠাঘরে আপনাকে স্বাগত। আচ্ছা, এই মোশারফ ভাইয়ের উদ্দেশ্যে আমি একটু বলছি, মোশারফ হোসেন মহারাজ ভাই, আপনি প্রায় সময় কিন্তু আমাদের সাথে যুক্ত হন, আমাদেরকে হচ্ছে আপনার এই পিঠাঘরে কিন্তু স্বাগতম জানান। তবে আমার একটা কোয়েশ্চেন, যে পিঠাঘরের কি মানে, আমরা কি সবসময় কি আপনার এই পিঠাঘরের নামই শুনে যাব? আমাদের কি এই পিঠাটা খাওয়ার কি আর কোনো সৌভাগ্য হবে না? আমি জাস্ট বুঝতে পারছি না, আমি কই? আপনি পিঠা পাঠাবেন, পাঠিয়ে বলবেন যে এই যে নেন, মোশারফ হোসেন মহারাজের পক্ষ থেকে পিঠা খান, সেই পিঠা তো পাঠাচ্ছেন না, শুধু স্বাগতম জানাচ্ছেন। যাই হোক, মোস্ট ওয়েলকাম ভাইয়া, খুব ভালো লাগলো। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অবসান ভাই আছে। আচ্ছা, অবসান ভাই লিখেছে, আমরা আসলেই যে সময়টা ফেলে আসি, ঘুরে ফিরে সেই সময়টাতে যেতে চাই। একটা কথা আছে না, যায় দিন ভালো, আসে দিন খারাপ। হ্যাঁ, আসলেই আসলে আমরা তো ভবিষ্যতের কথা জানি না, তাই অতীতের ঘটে যাওয়া স্মৃতিগুলো আমাদের কড়ানাড়তে থাকে। আমার বেশিরভাগ সময়ে বাসে কেটে যায়। কলেজ লাইফ ও পড়াশোনা শেষ করতে করতে 3 বছর বাসায় ছিলাম। কী কী যে করেছি, বসে বসে এগুলো স্মৃতিচারণ করি আর ভাবি কী পাগলামোটেই না করেছি। এগুলো ভেবে অনেকটা সময় কেটে যায়। আর আমার এই জার্নির সঙ্গী ঢাকা FM 90.4। থ্যাংক ইউ সো মাচ অবসান ভাই, আমাকে মনে হচ্ছে মানে একদম পিছনে নিয়ে গেলেন, আমি ভাবছিলাম আমার সেই পুরনো দিনের কথাগুলো মাথায় ঘুরছিল। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে আরও একজন। কোথায়? আসসালামু আলাইকুম, আমি সাথী, আপনাদের মাঝে এসে গেছি, এবার আমাকে কিছু মিছু দেন। আচ্ছা, কিছু মিছু লাগবে তাই নাকি?
ওকে ওকে, কিছু মিছু পাওয়ার জন্য অবশ্যই স্টে টিউনড উইথ ঢাকা এফএম 90.4। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি জুয়েল ভাই চলে এসেছে মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে আসেনি, ঢাকা এফএম 90.4 এর সাথে আছে। জুয়েল ভাই মোস্ট ওয়েলকাম। জুয়েল ভাই কেমন আছেন? জুয়েল ভাই মালয়েশিয়াতে কত বছর যাবত আছেন? আমি আমি প্রায় আসলে ভাবি যে জুয়েল ভাই কিন্তু আমাদের সাথে প্রায় সময় যুক্ত হয় এবং মালয়েশিয়া থেকে মেসেজ করে। সো আমাদের একটা অ্যাপ আছে ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পাবেন অ্যান্ড ডাউনলোড করে ফেললে কিন্তু খুব ইজিলি। এই যে ঠিক একইভাবে জুয়েল ভাইয়ের মতো, জুয়েল ভাই যেমন মালয়েশিয়া থেকে শুনছে ঢাকা এফএম 90.4, আপনিও কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে বসে আমাদেরকে শুনতে পারবেন। আচ্ছা জুয়েল ভাই মালয়েশিয়া কত বছর আছেন জানাবেন অবশ্যই। আর এদিকে কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি শান্তি ইসলাম আছে আমার সাথে, হাই চলে এসেছি। ও শান্তি, শান্তি শান্তি এসেছে, শান্তি ফিরে এসেছে। আচ্ছা মোস্ট ওয়েলকাম শান্তি, মোস্ট ওয়েলকাম। সবার সাথে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। তবে এই মুহূর্তে আমরা সেকেন্ড আওয়ারের এই মুহূর্তে আমরা একটা গানে চলে যাব। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে প্রীতম হাসান পলাকার আর ঘাসফড়িঙের করা একটা গান। হাতে লাগে ব্যথা রে, হাত সেরা দাও সোনার দেওরা রে, ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি, দুই হাতেতে পরি আছে রেশমি কাছের সুরি, ও আমার বাবলা গাছের ফুল, ও ঝুমকা নামের দুল কানেতে পড়েছে। খুব সুন্দর একটা গান লিজনার্স, খুব এনার্জেটিক, প্রীতমের কম্পোজিশনে কোক স্টুডিও বাংলার একটা গান। সো আমি এত কথা পাড়ছি না, আমি সোজা দেওড়াতে চলে যাচ্ছি, দেওড়া গানটাতে চলে যাচ্ছি। খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে, আশা করছি আমাদের এই জমজমাট আড্ডায় আপনি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। সো রিদম যাচ্ছে কিন্তু যাচ্ছে না, রিদম যাচ্ছে কোথায়? গানে, গান থেকে খুব জলদি আবার ফিরে আসছি লিজনার্স। সো ইটস টিউনড উইথ ঢাকা এফএম 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

তৈয়ারি, চলছে দেখো সারি সারি চাঁদের বাড়ি, চাঁদের দেশে তাহার বাড়ি, মেঘ বলেছে আরি আরি, চলছে দেখো সারি সারি চাঁদের বাড়ি। ও লিসেনার্স, চাঁদের বাড়ি থেকে আবার ব্যাক করলাম ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন চাঁদ দেখছিলাম, সো চাঁদের গান মাথায় ঘুরছিল। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে উইথ উইকেন্ড বাজ। হ্যাঁ লিসেনার্স, আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানেই কিন্তু উইকেন্ড বাজ। খুব সুন্দর একটা দিন, বাইরে টিপি টিপি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আবার হঠাৎ হঠাৎ করে একদম পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, আবার হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওয়েদারটা মেঘলাটে হয়ে আসছে। এই যে এখন যদি বলি, এখন কিন্তু আবার আকাশ টোটালি ক্লিয়ার, চাঁদও দেখা যাচ্ছে, আবার এতক্ষণ দাঁড়িয়ে একটা তারাও দেখছিলাম আমি। আই ডোন্ট নো এটা কি শুক তারা ছিল কিনা, কে জানে। যাই হোক, আমি তারা দেখে উইশ করছিলাম যাতে আমার লিসেনাররা অর্থাৎ আপনারা আমাকে এভাবেই সবসময় ভালোবেসে যান। ওকেই ওকেই লিসেনার্স, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি ওয়েদার নিয়ে যখন কথা বলছিলাম, আমি ওয়েদার নিয়ে আপনাদের একটা ছোট্ট আপডেট দিই। সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হয়তো বা আজ সারাদিন জুড়ে বা গতকালকে থেকে কিন্তু পিটি পিটি বৃষ্টি হচ্ছে, বা আমি যদি কলকাতার কথা বলি, যে যেমনটা অমৃত বোস দাদা বলছিল যে কলকাতাতেও কিন্তু টিপি টিপি বৃষ্টি হচ্ছে বা ঠান্ডা ওয়েদার। দেখেন, আমরা হয়তো বা অনেক সময় দেখা যায় যে বৃষ্টির ওয়েদারটা আমরা খুব বেশি এনজয় করি। বৃষ্টি হচ্ছে, আমরা হয়তো বা বৃষ্টির জন্য পাকোড়া বানিয়ে খাই, আমরা হয়তো বা বৃষ্টি চলে এসেছে এই উসিলা ধরে আমরা খিচুড়ি রান্না করে খাই, খিচুড়ি সাথে গরুর মাংস, বা দেখা যাচ্ছে আমরা চা খেতে খেতে হয়তো বা বৃষ্টি বিলাস করছি। তবে এই বৃষ্টির কিন্তু একটা মানে একটা খারাপ দিক আছে বা একটা ভয়ঙ্কর দিক আছে, যেটা হচ্ছে এই যে ধরেন বিভিন্ন ধরনের পূর্বাভাস দিয়ে থাকে আবহাওয়া অধিদপ্তর। সো আমি যদি আজকের ওয়েদারের কথা বলি, বাংলাদেশের টোটাল চারটা সমুদ্র সৈকতের যে সেন্টার পয়েন্ট আছে বা বিভিন্ন নদী বন্দর যেগুলো আছে, সব জায়গায় কিন্তু হচ্ছে 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, মানে যারা হচ্ছে একবারে সমুদ্র বা নদী বন্দরের গা ঘেঁষে আছে, তারা কিন্তু একটু রিস্কে আছে। সো সবাই সবার জায়গা থেকে সাবধানে থাকবেন। ভারী বৃষ্টিপাতের কিন্তু হচ্ছে একটা সংকেত কিন্তু দেওয়া হয়েছে, বা একটা কী বলবো, এটাকে সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। সো যে কোনো সময় কিন্তু ভারী বর্ষণ হতে পারে। বাসা থেকে বেরোবার সময় অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন, হচ্ছে ওয়েদারটা একটু চেক করে বেরোবেন। আর বর্তমানে তো খুব বেশি ইজি, আপনি ফোনের মধ্যে বা হচ্ছে আপনি গুগলে সার্চ করলেই কিন্তু আপনি আপনার সব ডিটেল পেয়ে যাবেন যে ওয়েদার কেমন বা সারাদিন ওয়েদারটা কেমন থাকতে পারে। সো নিজের জায়গা থেকে আসলে সতর্ক থাকতে কিন্তু কোনো সমস্যা নেই। সতর্ক থাকলে দেখবেন যে আপনার পথ চলা কিন্তু আরও বেশি ইজি হচ্ছে। দেখা যাচ্ছে আপনি কোনো একটা ইম্পর্টেন্ট কাজের জন্য বের হলেন, হঠাৎ করে যদি বৃষ্টি নেমে আসে, সেই ক্ষেত্রে কী হলো, আপনার কাজের ক্ষেত্রে যেতে হয়তো বা একটু লেট হয়ে গেল বা দেখা গেল আপনার ডিলে হলো। সো আপনি যদি একটু খোঁজ খবর রাখেন আবহাওয়ার, তাহলে কিন্তু আপনার জন্য এটা সুবিধা হবে। আর নদী বন্দর এলাকা থেকে যারা শুনছেন এই মুহূর্তে আমাকে, বা কক্সবাজার থেকে যারা শুনছেন, পতেঙ্গা থেকে যারা শুনছেন, বা সমুদ্র বন্দর থেকে যারা আমাকে শুনছেন এই মুহূর্তে, সবার উদ্দেশ্যে বলছি যে সমুদ্র বন্দরগুলোতে এবং নদী বন্দরগুলোতে কিন্তু এখন 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বা জারি করা আছে। সো সবাই সবার জায়গা থেকে ইনশাল্লাহ আশা করছি অবশ্যই একটু সতর্ক থাকবেন, কারণ সতর্কতাই কিন্তু আপনার জীবনটাকে সহজ করে দিতে পারে। সো এরকম সতর্ক যেই থাকতে হবে, এই ব্যাপারটা দেখেন এখানে আসলে বোঝানোর কিছু নেই, টোটালি কিন্তু আসলে আপনার নিজের উপরই, মানে নিজেকে বুঝাতে হবে যে সতর্ক থাকলে আপনার লাইফটা একবারেই ইজি হয়ে যাবে। সরি, আম সো সরি। তো যেমনটা বলছিলাম যে সবাই সতর্ক থাকবেন নিজের অবস্থান থেকে। আর এদিকে দেখতে পাচ্ছি আজকে আমাদের আড্ডায় কিন্তু অনেকেই যুক্ত আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনারা যখন সবাই যুক্ত হন বা আপনারা সবাই যখন মেসেজ করেন বা সবাই যখন আসলে আমার সাথে যুক্ত হয়ে যান, আমার সময়টা কিন্তু খুব ভালো কাটে। আমি এদিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে শান্তি ইসলাম আছে আমার সাথে। এদিকে পরবর্তীতে যুক্ত হয়েছে কমেন্ট সেকশনে আফ্রিদা ওয়াসিমা, ভাইয়া আমার মাথার সব চুল পড়ে গেছে। ওকে, আবার নিচে হাসছেনও। হ্যাঁ, আচ্ছা, মাথার চুল পড়ে যাওয়া এটা কিন্তু ভারী একটা টেনশনের ব্যাপার। বাবারে, আমি যদি বলি আমার মাথার চুল কিন্তু পড়ে যাচ্ছে, আমি এটা নিয়ে খুব বেশি কনসার্ন, খুব বেশি টেনশনে আছি। যদিও এটা আমার বংশী, মানে বংশীয় একটা ধারা বলা যায়, আমার বাবার মাথায়ও খুব কম চুল, সো এটা আমার মাথায়ও চলে আসবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। বাট চুল কিন্তু আসলে খুব শখের একটা জিনিস। বাই দ্য ওয়ে, চুলের থেকে মনে পড়লো যে তখন যে একটা দাদা জিজ্ঞেস করছিল আমাকে, সেটা অ্যান্সার আমি বলেছিলাম যে মাথাতেই তাহলে চুল নেই। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু ইশানা আছে, সিফু ভাইয়া কাজটা একদম ঠিক করেনি, আহারে রিদম ভাইয়া তোমার জন্য মায়া হচ্ছে। বলেন তো কেমন লাগে ইশানা, সিফা আমার সাথে এটা কীভাবে করলো, আই ডোন্ট নো।
ওকে ওকে সিফাত ভাইকে অনেক অনেক ধন্যবাদ। সিফাত ভাই, আসলে আমরা এই কন্টেন্টটা বানানোর সময় দুইজন হাসতে হাসতে হাসতে হাসতে শেষ, আমি আর সিফাত ভাই। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাউদা যুক্ত আছে কমেন্ট সেকশনে। ওহো, পানি খাওয়া উচিত ছিল সিফাত ভাইয়ের জায়গায়, আমি হলে আপনাকে পানি খাওয়ায় ছাড়তাম। আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরো একবার বলছি, নাম্বারে যারা লিখছেন আমাকে এই মুহূর্তে, সবার উদ্দেশ্যে বলছি, বা ফ্রিকোয়েন্সিতে যারা আমাকে শুনছেন, রেডিওতে যারা শুনছেন, সবাই যদি আমাদের ফেসবুক পেজে চলে আসেন, এই রিলটা কিন্তু আপনিও এনজয় করতে পারবেন। রিলটা দেখেন, রিলটা আশা করছি সবাই এনজয় করবেন, আর কমেন্টে জানাবেন যে আমার সাথে কাজটা কতটুকু ঠিক হয়েছে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে হোয়াটসঅ্যাপেও কিন্তু যুক্ত আছে অনেকেই। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে জুয়েল ভাই আছে। আচ্ছা, আমি জুয়েল ভাইকে তখন জিজ্ঞেস করছিলাম যে কত বছর যাবত আছেন আপনি মালয়েশিয়াতে। জুয়েল ভাই লিখেছে, আসসালামু আলাইকুম, মালয়েশিয়াতে আমি 30 বছর যাবত আছি, 1996 থেকে 2026। ওরে বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ ভাইয়া, খুব খুব ভালো লাগলো এটা জেনে, মালয়েশিয়াতে এত বছর ধরে আছেন, বা বেশ বেশ বেশ ভালো। কখনো যদি আসলে মহান আল্লাহ তাআলা আমাকে আসলে মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আমি অবশ্যই জুয়েল ভাইয়ের সাথে দেখা করব। বাট জুয়েল ভাই, আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনার ওরে বাবা রে, জুয়েল ভাই দুটো ছবি দিয়েছে আমাকে। আচ্ছা, একটা বোধহয় জুয়েল ভাইয়ের অনেক আগের ছবি, যেটা হচ্ছে এই যে মাঝখানে আমাদের একটা ট্রেন্ড গেল, যেটা হচ্ছে আমরা সবাই এআই দিয়ে আমরা সবাই আগের জামানায় ফিরে গিয়েছিলাম, ঠিক একই রকম একটা ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক এরকম ছবি জুয়েল ভাই, আমি যদি বলি, ঠিক এরকম ছবি কিন্তু আসলে আমার অ্যালবামে রাখা আছে, মানে আমার আব্বু এবং আব্বুর ফ্রেন্ড সার্কেল যখন এরকম ঘোরাঘুরি করতো। বেশ, আপনাকে ঠিক ওইরকমই লাগছে, মাশাল্লাহ, খুব হ্যান্ডসাম ছিলেন আপনি, খুব হ্যান্ডসাম ছিলেন। বাই দ্য ওয়ে, এখনও কিন্তু খুব হ্যান্ডসাম আছেন। যাক, জুয়েল ভাইয়ের বয়স হয়ে গেছে বোঝা যাচ্ছে। জুয়েল ভাই, আপনার চোখের সানগ্লাসটাও বেশ সুন্দর, বেশ সুন্দর। যাক, মাশাল্লাহ, খুব ভালো লাগলো। আপনাদের ভালোবাসা আসলে সবসময় আমার সাথে থাকবে, এই আশাই রাখছি। আর জুয়েল ভাই, আপনি বাংলাদেশে যদি কখনো আসেন, আশা করছি অবশ্যই রিদমের সাথে দেখা করবেন, আমাদের ঢাকা এফ এম এর অফিসে আসবেন, আপনার সাথে গল্প হবে, আপনার সাথে আড্ডা হবে, সবসময় আসলে যুক্ত থাকেন, মানে এই যে ব্যাপারগুলো, আমাদের মেসেজে কথা হয়, আপনারা মেসেজ করেন, আমরা আপনাদের মেসেজ পড়ি, এই যে ভালো লাগাটা, এই যে ভালোবাসাটা, এটা আসলে ইনসেন লেভেলের, মাশাল্লাহ। আসলে মহান আল্লাহ তাআলার কাছে আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আপনাদের মতো মানুষ পেয়েছি। যাই হোক জুয়েল ভাই, মালয়েশিয়া যেহেতু থাকছেন, যখনই বাংলাদেশে আসেন না কেন, রিদমের জন্য চকলেট কিন্তু আনতে হবে, এটা এটা ফর শিওর। হ্যাঁ, চকলেট লাগবেই রিদমের। আপনি বাংলাদেশে যদি কখনো আসেন, আশা করছি অবশ্যই রিদমের সাথে দেখা করবেন, আমাদের ঢাকা এফ এম এর অফিসে আসবেন, আপনার সাথে গল্প হবে, আপনার সাথে আড্ডা হবে, সবসময় আসলে যুক্ত থাকেন, মানে এই যে ব্যাপারগুলো, আমাদের মেসেজে কথা হয়, আপনারা মেসেজ করেন, আমরা আপনাদের মেসেজ পড়ি, এই যে ভালো লাগাটা, এই যে ভালোবাসাটা, এটা এটা আসলে ইনসেন লেভেলের, মাশাল্লাহ। আসলে মহান আল্লাহ তাআলার কাছে আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আপনাদের মতো মানুষ পেয়েছি। যাই হোক জুয়েল ভাই, মালয়েশিয়া যেহেতু থাকছেন, যখনই বাংলাদেশে আসেন না কেন, রিদমের জন্য চকলেট কিন্তু আনতে হবে, এটা এটা ফর শিওর। হ্যাঁ, চকলেট লাগবেই রিদমের। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে

দেওয়া যায়। বাই দ্য ওয়ে, আপনার নামটা তো এমনিতেই সুন্দর, সাথী। সাথী মাশাআল্লাহ, খুব সুন্দর নাম আপনার। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আরও একজন যুক্ত হয়েছে, খায়রুল কবির, সৌদি আরব দাম্মাম থেকে। ওকে, দাম্মাম থেকে খায়রুল ভাই আছে। খায়রুল ভাই, মোস্ট ওয়েলকাম। খায়রুল কবির ভাই, কবিরটা কি, আমি কবির, কবির নামটা খুব সুন্দর, কবির ভাই। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আপনিও সৌদিতে কত বছর যাবত আছেন জানাতে পারেন, সৌদিতে কেমন কাটছে আপনার জীবনযাপন অবশ্যই জানাবেন। আর হচ্ছে আমি জুয়েল ভাইকে বলছিলাম যে জুয়েল ভাই যদি মালয়েশিয়া থেকে আসে তাহলে কিন্তু অবশ্যই আমার জন্য চকলেট আর পারফিউম লাগবেই। আর আমি খায়রুল ভাইকে বলছি, কবির ভাইকে বলছি, কবির ভাই আপনি যখন সৌদি আরব থেকে আসবেন রিদমের জন্য প্লিজ খুরমা কিন্তু আনবেন, রিদম কিন্তু খুরমা বেশ পছন্দ করে। ওকে, এদিকে দেখতে পাচ্ছি ঈশানাও কিন্তু আছে। আমার ক্যামেরার তোলা ছবিগুলো অবশ্যই তোমাকে দিব। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ঈশানা, সো সুইট অফ ইউ। গুলিস্তান থেকে কত দূর ভাইয়া আপনাদের অফিস? আচ্ছা, আমার অফিস গুলিস্তান থেকে মোটামুটি দূর আছে বলা চলে। ধরেন বর্তমানে তো খুব ইজি, মানে বাইকে করে আপনি চলাফেরা করতে পারবেন ঢাকা শহরে। সো আপনি একটা বাইকে যদি চলে আসেন আপনার আসতে হয়তো বা ম্যাক্স 20 মিনিটস টু 30 মিনিটস লাগবে আর কি, মানে আধা ঘন্টার মতো লাগতে পারে। আর যদি জ্যাম ট্যাম থাকে বা আপনি যদি বাসে আসেন সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। আমার অফিস হচ্ছে গুলশান একে, গুলশান এক যে খুব বেশি দূরে তা কিন্তু না, আপনি যে কোনো সময় চলে আসতে পারেন গুলশান থেকে, সরি গুলিস্তান থেকে আপনি গুলশান যে কোনো সময় চলে আসতে পারেন। আপনার দেখা কই পাবো বলেন? আমার দেখা পাবেন আপনি আমার অফিসেই, প্রতিদিন থাকি আমি অফিসে। আমার এই যে শো থাকছে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, গল্প করছি, আমি এই যে এভাবেই কাটছে রিদমের জীবন। সো কখনো যদি সুযোগ হয় প্লিজ চলে আসবেন, মোস্ট ওয়েলকাম টু আমাদের অফিসে। আপনারা যদি চলে আসেন আমি আমি খুব বেশি খুশি হব, খুব বেশি খুশি হব। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে আফ্রিদা ওয়াসিমা, লিখেছে আমার একটা ফ্রেন্ড আছে সুজাতা, ওকে পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূজা আসছে সামনে, পূজা আসছে, আমাদের আনন্দের আরও একটা সময়। পূজা আসলে হৃদম যা এনজয় করে, বাবারে বাবা। যাই হোক, আচ্ছা পূজা নিয়ে কথা বলবো, আমি আপনার ফ্রেন্ড সুজাতাকেও কিন্তু আমি উইশ করব। বাট এই মুহূর্তে একটা গানে চলে যাই, আমি খুব জলদি আবার ফিরে আসছি। এসে অবশ্যই আফ্রিদা ওয়াসিমা, আমি আপনার ফ্রেন্ডকে পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিব। যাই হোক, এখন আমরা একটা গানে চলে যাই, আমরা এখন মোহিনীর ঘোড়াগুলি করা একটা গানে যাব, যেটা হচ্ছে আবার বাজবো কুড়ি পরে অ্যালবামের। প্রায় সময় আমরা শুনি আপনাদের পছন্দের একটা গান, আমি ডান দিকে রই। হ্যাঁ, আমি ডান দিকে রই নাকি বাম দিকে রই, আমি কোথায় রই আমি নিজেও জানি না। যাই হোক, গানটাতে চলে যাচ্ছি, আশা করছি এনজয় করবেন, সময়ও খুব জলদি চলে যাচ্ছে। আমাদের এই আড্ডাটা কিন্তু জমজমাট রাখতে হবে একদম শেষ পর্যন্ত। সো কথা বাড়াচ্ছি না, গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমরা কিন্তু দ্বিতীয় ঘন্টার প্রায় শেষ পর্যায়ে আছি, 6:51। খুব জলদি সময়টা চলে যাচ্ছে। এদিকে আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে কমেন্ট সেকশনে। আচ্ছা, দুষ্টু মিষ্টি মেয়ে কমেন্ট করেছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এই রিদম ভাইকে এত ডাকছি সারা দেও না কেউ। আচ্ছা, সারা দেও না কেন লিখেছে আমি কেউ মিলিয়ে বললাম আর কি, জানি না মিলেছে কিনা, আমার মেসেজ না পড়লে মন খারাপ করবো। মন খারাপ করে কিচ্ছু নেই, আমি তো প্রমিস করেছি আজকে যে কমেন্ট সেকশনে যে আসবে আমি তার কমেন্টই কিন্তু পড়ছি আজকে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কমেন্ট সেকশনে, আবার মেসেজ পড়লেন না ভাইয়া, এই যে পড়েছি দুষ্টু মেয়ে, দুষ্টু মিষ্টি মেয়ে, দুষ্টু মিষ্টি মেয়ে। আচ্ছা, আপনি দুষ্টু নাকি মিষ্টি, আপনি কোনটা একটু বলেন তো। ঈশানা লিখেছে, ভালোই তো, লবণ পানি খাও। লবণ পানি কেন খাবো, লবণ পানি খাই না, আমি ব্ল্যাক ওয়াটার খাই, আমি নিজেও ব্ল্যাক, আমি ব্ল্যাক ওয়াটার খাই। ওকে, আফ্রিদা ওয়াসিমা আছে দেখা যাচ্ছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকে যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো সময় জুড়ে যুক্ত আছেন। আচ্ছা, এই মুহূর্তে একটা গানে চলে যাই, আমি হচ্ছে পরবর্তী ঘন্টায় আবার আসছি, বেশিক্ষণ নেই, আমি খুব জলদি আবার চলে আসবো। এখন আমরা সাইরা রেজার করা একটা গান শুনবো, যেটা হচ্ছে সুখের অমিল অ্যালবামের ধার ধারি না। আমিও কখনো ধার ধারি না, কারো ধারি ধারি না। যাই হোক, লিসেনার্স, খুব সুন্দর একটা গান, গানটাতে চলে যাচ্ছি, পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারেটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারেটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। So, listeners, welcome back again. শেষ ঘন্টায় আছি, 7:01। ফ্রেন্ডস, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। দিস ইজ আরজে রিদম হিয়ার। আমি কিন্তু বিকাল 5টা থেকে যুক্ত আছি আপনাদের সাথে উইকেন্ড ব্যাজ নিয়ে, অ্যান্ড দেখতে দেখতে আমরা শেষ ঘন্টায় আছি। খুব খুব সুন্দর একটা আড্ডা কিন্তু আজকে আমাদের জমে উঠেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে। আমি যদি বলি আমাদের হোয়াটসঅ্যাপ, আমি যদি বলি আমাদের ফেসবুকের কমেন্ট সেকশন, ও বিন্দাস নাম্বারে যারা লিখছেন তাদের হয়তো আনফর্চুনেটলি পাচ্ছি না, বাট তারপরও আজকে কিন্তু আমার মনটা বেশ ভালো, কারণ আমি দেখতে পাচ্ছি আমাকে নাম্বারে যারা লিখে তাদের মধ্যে বেশিরভাগ ফ্রেন্ড কিন্তু আমাদের কমেন্ট সেকশনে চলে এসেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রিলটা কে কে এনজয় করেছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা, আমি এখন আপনাদের সাথে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রি। আপনারা সবাই তো জানেন যে রিদম কিন্তু আসলে মানে রিদমের হচ্ছে একটা দুর্বল দিক হচ্ছে বাংলাদেশের এই মিডিয়া সেক্টর বা ফিল্ম ইন্ডাস্ট্রি বা এই যে মিডিয়া ইন্ডাস্ট্রি। আসলে আমার ছোটবেলা থেকে এটার প্রতি একটা ঝোঁক ছিল বা এটার প্রতি একটা আসলে ভালো লাগা বা ভালো কাজ মানে ভালো লাগা কাজ করে, নাটক বলেন, সিনেমা বলেন। সো প্রায় সময় কিন্তু আমরা বিভিন্ন অভিনেতাদের নিয়ে কথা বলি। আমরা এখন কথা বলবো পার্শ্ব নাটকের একজন অভিনেতা, হ্যাঁ, যেই কিনা পার্শ্ব নাটক এখন পর্যন্ত করে ফেলেছে, তবে সে বর্তমানে কিন্তু ভালো নেই। আচ্ছা, আমি কথা বলছি আমাদের সবার পরিচিত অভিনেতা রিফাত চৌধুরীর ব্যাপারে। হ্যাঁ লিসেনার্স, রিফাত চৌধুরী যে কিনা পার্শ্ব নাটক এখন পর্যন্ত করে ফেলেছে, সে কিন্তু বর্তমানে খুব বেশি অসুস্থ এবং সে কিন্তু হসপিটালে ভর্তি। শারীরিক অসুস্থতা নিয়ে 14 সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হন কবি অ্যান্ড অভিনেতা রিফাত চৌধুরী। হ্যাঁ, সে যে শুধু মাত্র অভিনেতা তা কিন্তু না, সে কিন্তু কবিও বটে। প্রথম কদিন থাকতে হয়েছে হাসপাতালের মেঝেতেই, বুঝতেই পারছেন কতটা খারাপ লাগার মতো একটা ব্যাপার। আর যারা আসলে সোশ্যাল মিডিয়াতে আছেন বা আমাদের যত এরকম সামাজিক মাধ্যমগুলো আছে, গণমাধ্যমগুলো আছে, সবাই কিন্তু এই নিউজটা মোটামুটি দেখেছেন যে তার অসুস্থতার খবর গণমাধ্যমে কিন্তু উঠে এসেছে। আর যাই হোক, দুদিন আগে কিন্তু কেবিন পেয়েছে সে, এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। সব অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে, পুরনো অ্যাক্টর পুরনো অ্যাক্ট্রেস যারা আছে, সবাই কিন্তু তার সাথে দেখা করতে যাচ্ছে, তার খোঁজ খবর নিচ্ছে। নতুন ভবনের 10ম তলায় কিন্তু গতকাল বুধবার তার সাথে কথা হয় এবং মানে মোটামুটি সবার সাথে কিন্তু তার দেখা সাক্ষাৎ হয়। সেই সেখানে হচ্ছে জানায় যে হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছি, আমি এখন কেবিনে উঠেছি, কেবিনে আছি। আচ্ছা, 103 নম্বর কেবিন। যারা নাটক ভালোবাসেন, যারা নাটক প্রেমী আছেন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে, এই ফিল্ম ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন, আর তাদের কাছে কিন্তু আসলে রিফাত চৌধুরী অনেক পুরনো একজন আর্টিস্ট। আমি যদি বলি মানে ছোটবেলা থেকে কিন্তু আমি আসলে তার নাটক দেখেছি। আমাদের আমি যদি সরার ফারুকীর কথা বলি বা হচ্ছে এই যে নাখালপাড়া বা বলেন বা আমাদের পুরনো যে নাটকগুলো আছে, সরার ফারুকী কিন্তু বেশ পুরনো আমল থেকে কিন্তু নাটক ক্রিয়েট করতো, নাটক বানাতো। আমি যদি বলি ধরেন মোশাররফ করিম, মারজুক রাসেল, তারপর হচ্ছে মনে করেন জাহিদ হাসান, মাসুদ, মানে বিভিন্ন পুরনো আর্টিস্ট নিয়ে কিন্তু সে কিন্তু সবসময় কাজ করতো। তার ভেতরে রিফাত চৌধুরী কিন্তু অন্যতম একজন। মানে সে যে ছোটবেলা থেকে আমি যে তার অ্যাক্টিং দেখেছি বা তার যেই নাটকের কাজগুলো আমি দেখেছি, তার ডেলিভারি, তার কথাবার্তা, তার অ্যাক্টিং স্কিল, মাইন্ড ব্লোয়িং। আসলে একটা সময় গিয়ে হয়তোবা আমরা নিজেকে হারিয়ে ফেলি বা তখন দেখা যায় পুরনো দিনটাকে আর আমরা খুঁজে পাই না। ঠিক একইভাবে হয়তোবা রিফাত চৌধুরীও কিন্তু আস্তে আস্তে বয়সের যে একটা ব্যাপার আছে, সে বয়সের ব্যাপারে কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়েছে এবং এখন কিন্তু সে কাউকে পাচ্ছিল না। বাট এখন যদি আমি বলি, তার সাথে কিন্তু মোটামুটি সবাই আছে। আর রিফাত চৌধুরীর আমি কিছু পুরনো কাজের কথা যদি বলি, হাউসফুল, তারপর ধরেন এইম ইন লাইফ, পাটি গণিত, 420 কথা যেমনটা বলছিলাম, 420 যখন হয়, 420 কিন্তু বেসিক্যালি আমার নাখালপাড়াতেই করা হয়েছিল, তখন খুব ছোট ছিলাম। সো 420 নাটক হওয়ার সময় কিন্তু আমার একটা খুব মানে সুন্দর একটা স্মৃতি আছে। তখন হচ্ছে আমি বা আমাদের পলাশ ভাইকে হয়তো অনেকেই চিনবেন, জিয়াউল হক পলাশ বা কাবিলা নামে আপনারা চিনেন। সো এই যে আমরা তখন করতাম কি, তখন আমরা লুকিয়ে লুকিয়ে সেই নাটকের শুটিং দেখতাম। ঠিক তখনই কিন্তু আমার রিফাত চৌধুরী স্যারের সাথে আমার কথা বলার একটা সুযোগ হয় এবং তখনই তার সাথে আমার পরিচয় হয়, তার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক কিন্তু গড়ে উঠে।
আচ্ছা, তারপর আমি যদি বলি 69, বন মানুষ, বাইসাইকেল, ক্যারম, মুরিট্টিন, মানে বহুত বহুত জনপ্রিয় নাটকে কিন্তু তার অভিনয় দর্শকের প্রশংসা কিন্তু কেড়েছে। আসলে তার কথা না বললি না, তিনি বর্তমানে খুব অসুস্থ আছেন। আশা করছি ইনশাল্লাহ আমাদের এই কবি, আমাদের এই অভিনেতা খুব জলদি সুস্থ হয়ে যাবেন। অনেক অনেক দোয়া রইল রিফাত চৌধুরীর জন্য। যারা দেখা করতে যান ঢাকা মেডিকেল কলেজের 10th তলার যে নতুন ভবনটা আছে সেখানে 103 নম্বর রুমে গেলেই কিন্তু অভিনেতা রিফাত চৌধুরীর সাথে আপনি দেখা করতে পারবেন। মহানাল্লাহ তালা তাকে দ্রুত সুস্থ করে দেখ, সেই দোয়াই রাখছি। আর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জুয়েল ভাই লিখেছে, ইনশাল্লাহ দেশে আসলে আপনার সাথে দেখা হবে, আপনার চকলেট ও পারফিউম নিয়ে আসবো। ও মাই গুডনেস, থ্যাংক ইউ সো মাচ। জুয়েল ভাই, আমি দুষ্টামি করছিলাম, আসলে দুষ্টামি করছিলাম। আপনি যদি কখনো আসেন ইনশাল্লাহ আসবেন, আপনার সাথে দেখা হবে, আপনার সাথে দেখা করতে আমি খুব খুশি হব। শুধু তার কথা বলছি না, আমি সবার জন্য রিদম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে ঈশানা আছে, আমার সাথে কেউ এর কম করতে পারবে না, কারণ আমি সবসময় মুখ লাগিয়ে পানি খাই। ও আচ্ছা, ওকে, আমি তো হা করে পানি খাচ্ছিলাম। রাইট, ঈশানা, ও নাইস ওয়ান। ওকে, আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি, তখন আমি জিজ্ঞেস করছিলাম আমাদের কবির ভাইকে, কবির ভাই লিখেছে যে, ভাই আমি দাম্মামে আছি প্রায় 10 বছর প্লাস, আর প্রবাসের সময় যাচ্ছে কাজের ব্যস্ততায়। না, এটাই স্বাভাবিক। আসলে প্রবাস জীবন যারা কাটায় বা প্রবাস জীবনে যারা থাকে তাদের সময়টা একটু ব্যস্ততার মধ্য দিয়েই কাটে। হয়তো বা প্রবাসী যারা আছে একটা সময় গিয়ে নিজের খোঁজটাও কিন্তু নিতে পারে না, মানে সে তার ফ্যামিলির জন্য করছে, সে তার দেশের জন্য করছে, সে তার পরিবারের সদস্যদের জন্য করছে, নিজের জন্য কিন্তু আর করতে পারে না, এই ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। যাই হোক, অনেক অনেক দোয়া রইল। কবির ভাই, আপনি সৌদি আরব আছেন, সবসময় সাবধানে থাকবেন, হাসি খুশি থাকতে পারেন, সুস্থভাবে দেশে ফিরতে পারেন, অনেক অনেক দোয়া রইল। আচ্ছা, কবির ভাই আরও লিখেছে, খুরমা খেজুর মনে হয় আপনার খুব পছন্দ, যোগাযোগ থাকলে ইনশাল্লাহ অবশ্যই পাঠিয়ে দিব। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে দুষ্টামি করছিলাম, হ্যাঁ এটা ট্রু যে কবির ভাই আমার খুরমা খেজুর খুব বেশি পছন্দ। মানে সৌদি আরব গেলে ভাই, যে অনেক সময় দেখা যায় না যে আত্মীয় স্বজন বা হচ্ছে পাড়ার প্রতিবেশী ফ্রেন্ড সার্কেল হজে গেছে বা হজে থেকে ফিরে আসার পর যখন আমাকে খুরমা বা খেজুর দেয়, আমি খুব বেশি এনজয় করি। একটা খুরমা আর একটা ছোট্ট আতর মানে মনটাকে একদম কেড়ে নেয়, এটাই হয়তো বা ভালোবাসা। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কোথায় আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, আকে তানজিলা যুক্ত হয়ে গেছে, যদিও শেষ সময় এসেছে। আসসালামু আলাইকুম, আজকে আবার চলে এলাম। হ্যাঁ, চলে তো এসেছেন, বাট এত লেট করে কেন তানজিলা? ওকে, তারপর আমি দেখতে পাচ্ছি, আচ্ছা তানজিলা না, সরি আই এম রিয়েলি সরি, পার্ডন মাই মিস্টেক, ইটস তানজিল, সরি। ওকে, আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি দুষ্টু মিষ্টি মেয়ে লিখেছে, আমি দুইটাই ভাইয়া। ওকে, আপনি দুষ্টু মিষ্টি দুইটাই, নাইস, কারণ আমি একটু বেশি ফাজলামি করি তো। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি সাউদা লিখেছে, আজকের কমেন্ট বক্সটা দেখে অনেক শান্তি লাগছে, এই কয়েকদিন একজনকে একটু মিস করেছিলাম, সেও আজকে আছে, আপনি আবার অন্য কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। উমের রেহান আছে, দেখা যাচ্ছে উমের রেহান কিন্তু ঠিকই, মানে কোনো কথা না বলে সে চুপি চুপি হচ্ছে শুনছে আমাদেরকে। রিদম ভাই, আপনার গানের তালিকায় ভাইকিংস ফিচারিং বৃন্তির যদি গানটা থাকে বাজানোর চেষ্টা রাখবেন। হ্যাঁ ইনশাল্লাহ, যদি থাকে প্লেলিস্টে আপনি অবশ্যই পেয়ে যাবেন মাই ফ্রেন্ড উমের রেহান। যাই হোক লিসেনার্স, অনেক কথা বলে ফেললাম, এই মুহূর্তে আরেকটা গানে চলে যাই আমরা। আমরা এখন খুব সুন্দর একটা গান শুনবো, আমার আরও একজন পছন্দের গায়ক বলতে পারেন, যদিও আসলে তাকে হয়তো পারে সে মানে পাবলিক ওভাবে চিনে না, বাট সে কিন্তু খুব সুন্দর গান করে। নর্ডরের একটা গান শুনবো, মোহন শরীফের করা, যন্ত্রণা, হ্যাঁ হাওয়া মুভির একটা গান, আর এই গানটা বেশ সুন্দর। মোহন শরীফের গলা বলতেই হয় মাইন্ড ব্লোয়িং, ইনসেন লেভেলের একটা গলা তার। মহান আল্লাহ তাআলা তাকে খুব সুন্দর একটা গলা দিয়েছে, এটা আমি বলতে বাধ্য হই প্রতিবার, মোহন শরীফের গলাটা খুব সুন্দর। যাই হোক লিসেনার্স, আশা করছি আপনারাও গানটি এনজয় করবেন। কথা বাড়াচ্ছি না, সোজা যন্ত্রণা গানটাতে চলে যাচ্ছি। এই শেষ ঘন্টায় আছি, বেশিক্ষণ কিন্তু নেই আর, সো অবশ্যই রিদমের সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। উইকেন্ড ব্যাচের সাথে থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এলাকায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

My beloved listeners, welcome back again. আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি কে, আমি আরজে রিদম আছি আপনাদের সাথে। বিকেল পাঁচটা থেকে যুক্ত ছিলাম, খুব সুন্দর আড্ডা দিয়েছি আজকের উইকেন্ড বাজারের এই শোতে। একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় মুহূর্তে আছি লিসনার্স। খুব জলদি সময়টা কেটে গেল, তবে আজকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে বেশ অনেকদিন পর মনে হয় মন খুলে একটু আড্ডা দিলাম, গল্প করলাম আপনাদের সাথে। কমেন্ট সেকশনে আমার নাম্বারের ফ্রেন্ড অনেকেই যুক্ত ছিলেন, যেটা আমাকে আরও বেশি শান্তি দিয়েছে, যেটা আরও বেশি আমাকে খুশি করে দিয়েছে। মানে এই নামগুলো হয়তোবা সবসময় দেখতে দেখতে অভ্যস্ত, তো যার কারণে হয়তোবা কমেন্ট সেকশনে অনেক সময় অনেকে আসতে পারেন না। বাট এই যে কমেন্ট সেকশনে আজকে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, এদিকে আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সুখপাখি, অর্থাৎ প্রিয়া যুক্ত আছে। কি হলো, আমার কমেন্টস পড়ো না কেন, ভুলে গেলা নাকি? না না না প্রিয়া, এরকম কিছুই না। আমি আপনার কমেন্ট পড়েছি, অবশ্যই পড়েছি। জিনিয়া জান্নাত আছে, আমাদের জিনিয়া আর জি, আজ শুনতে পারছি না কিন্তু পুরো সময় সঙ্গে আছি তোমার। থ্যাংক ইউ মিন্স অ্যালট। এদিকে দেখতে পাচ্ছি সাথী আহমেদ আছে, কি কষ্ট রিদম ভাই আর সিফাত ভাইয়া, কাজটা আপনি ঠিক করেননি, তবে ভালো লেগেছে ভিডিওটা। রিদমের কষ্টে আপনার ভালো লাগে না? ঠিক আছে, ফাইন। এদিকে দেখতে পাচ্ছি উম্মের রায়হান আছে, রিদম ভাইয়া বিদায় নিচ্ছি, অনেক বেশি ভালো থাকুন, ভালো রাখুন। হ্যাঁ, ইনশাল্লাহ অনেক দোয়া রইল, আমিও একদম বিদায় পর্যায়ে আছি, বিদায় মুহূর্তে আছি। এদিকে দেখতে পাচ্ছি ঈশানা লিখেছে ব্ল্যাক ডায়মন্ড, ওটা শাহিনা আক্তার, না শাহিন আক্তার। ও ওকে ওকে, আচ্ছা আচ্ছা, সরি আমি আসলে খেয়াল করিনি, মোস্ট প্রবলি। আচ্ছা যাই হোক, ঈশানা, মেইন কথা হচ্ছে ঈশানা, এটা হচ্ছে আমার মেইন ফ্যাক্ট। যাই হোক লিজনার, সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, পুরো সময় জুড়ে আসলে সবাই আমার সাথে ছিলেন, সবাই আমাদের এই আড্ডাটাকে এত সুন্দর করে তুলেছেন, আর এত সুন্দর একটা আড্ডা হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা রইল যে বৃহস্পতিবার আমাদের এই সময়টাকে আপনারা সবাই মিলে এত কী বলবো ইন্টারেস্টিং করে তুলেছেন। সো আগামীকাল ছুটির দিন, আশা করছি সবার ছুটির দিনটা খুব সুন্দরভাবেই কাটবে, সবাই হয়তোবা রেস্ট নেন, আবারও হয়তোবা নেক্সট সপ্তাহে আমি হাজির হয়ে যাব, তখন সবার সাথে আবার কথা হবে। হ্যাঁ, নেক্সট উইকে হচ্ছে আমি আবার রবিবারে চলে আসবো আর কি, সবাই তো জানেনি যে রবিবারে আসলে, রবিবার আমাদের সানডে স্পেশাল, সানডে ফান্ডে নিয়ে কিন্তু আমি উপস্থিত থাকি বিকাল পাঁচটা থেকে। সো সানডে ফান্ডেতে যুক্ত হয়ে যেতে পারেন। আর এই সানডে সাউন্ডসে কোন গেস্ট থাকছে, আমরা কার গান শুনছি, সেটাও কিন্তু একটা সারপ্রাইজ রইল। সো দেখা যাক, আশা করছি অবশ্যই নেক্সট উইকে সবার সাথে আবার গল্প হবে, নেক্সট রবিবার বিকাল পাঁচটা বাজে চলে আসবো, হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। তো এখানেই বিদায় নিচ্ছি, আমার মনে হয় আজকের মতো বিদায় নেওয়া উচিত, অনেক বেজে গেছে। যাই হোক, আমরা এখন একটা সুন্দর গান শুনতে শুনতে বিদায় নেব, মিনারে করা একটা গান, ঝুম উড়ে উড়ে দূরে দূরে ঝুম মেঘে মেঘে টানা মেলে ঝুম, গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি। যাই হোক, খুব ভালো লাগলো সবার সাথে কথা বলে, সবার সাথে আড্ডা দিয়ে আজকের মতো বিদায় নিলাম। আমি আর জি রিদম ছিলাম আপনাদের সাথে উইথ উইকেন্ড বাজ, নেক্সট উইকে কথা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন, ভালোবাসার স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: Rock Nation X Station.
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজে যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
3: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: 90.4 FM.
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড, পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। গুরুত্ব পাবে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন সহ রোহিঙ্গা সংকট। দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের বোয়িং এর সঙ্গে 11টি নতুন বিমান কেনার চুক্তি করেছে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। দেশের স্বাস্থ্যখাতে সংস্কার ও উন্নয়নের চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির। জানুয়ারিতে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন, আশা প্রকাশ নির্বাচন কমিশনের। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর। তিন দিন ব্যাপী সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবং জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস পুরুষ হকিতে শ্রীলঙ্কাকে 5-1 গোলে হারাল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে ইএনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এনএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। বাংলাদেশ সময় আজ ভোর রাতে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এটি হবে জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ। প্রধানমন্ত্রী ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার সমূহ তুলে ধরবেন। ভাষণে জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয়াবলী এবং রোহিঙ্গা সংকটের বিষয়ে বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া তিনি বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মাধ্যমে দেশের গণতান্ত্রিক রূপান্তর, উন্নয়নের অগ্রাধিকার, বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধান তুলে ধরবেন। জাতিসংঘ সাধারণ পরিষদে তারেক রহমানের এই ভাষণ তার পরিবারের সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের 4 দশকেরও বেশি সময়ের সম্পৃক্ততার একটি নতুন অধ্যায় যুক্ত করবে। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন পরিবারের প্রথম সদস্য যিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন। তিনি 1980 সালের 26শে আগস্ট সাধারণ পরিষদের 11তম বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। এর 13 বছর পর 1993 সালের 1লা অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের 48তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মা ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভাষণ দেন। জাতিসংঘের নথিপত্র অনুযায়ী 1993 থেকে 2005 সালের মধ্যে বেগম খালেদা মোট 5 বার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। বাংলাদেশের জন্য 81তম অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ, কেননা পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। আজ জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার আগে প্রধানমন্ত্রী জাতিসংঘের সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠতে উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বের সংকট মোকাবেলা বিষয়ক উচ্চ পর্যায়ের সভার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন। এছাড়া প্রধানমন্ত্রী আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ফ্রম কমিটমেন্ট টু অ্যাকশন, ইন্টিগ্রেটিং মিডওয়াইফ ইন্টু প্রাইমারি হেলথ কেয়ার টু এন্ড প্রিভেন্টেবল ম্যাটারনাল অ্যান্ড নিউবর্ন ডেথ বিষয়ক উচ্চ পর্যায়ে পার্শ্ব অনুষ্ঠানে যোগ দেবেন। দিনের কর্মসূচির মধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চারনভিকুলের সঙ্গে বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির আয়োজনে তার সম্মানে আয়োজিত নৈশ ভোজে যোগ দেবেন। এদিকে সফরের দ্বিতীয় দিন বুধবার জাতিসংঘ সাধারণ দপ্তর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্ব নেতা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক ও সাক্ষাৎ করে ব্যস্ত সময় অতিবাহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত প্রতিবেদনে।
2: জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে বুধবার রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার আয়োজন করে বাংলাদেশ ও গাম্বিয়া। বৈঠকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মালয়েশিয়া সহ আটটি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এতে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গারা নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদা সঙ্গে এবং নিজেদের অধিকার সুরক্ষিত রেখে মিয়ানমারে নিজ ঘরে ফিরে যাক।
3: ডাজ নট ওয়ান্ট দি রোহিঙ্গা টু রিমেইন ডিসপ্লেস ফর এভার। উই ওয়ান্ট দেম টু রিটার্ন দেয়ার হোমস ইন মিয়ানমার সেফলি, ভলেন্টারি, উইথ ডিগনিটি অ্যান্ড উইথ দেয়ার রাইটস প্রোটেক্টেড।
2: তিনি আরো বলেন, বাংলাদেশ মানবিকতার তাগিদে তার দায়িত্ব পালন করেছে, এখন আন্তর্জাতিক সম্প্রদায়কেও দৃঢ়প্রত্যয়ের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
3: বাংলাদেশ হ্যাজ ক্যারিড ইটস রেসপন্সিবিলিটি উইথ হিউম্যানিটি, নাও দি ইন্টারন্যাশনাল কমিউনিটি মাস্ট ক্যারি ইটস রেসপন্সিবিলিটি উইথ কনভিকশন।
2: এই অঞ্চলে অস্থিতিশীলতা উস্কে দেয়া, মাদক ভিত্তিক অর্থনীতি, মানব পাচার, ডিজিটাল প্রতারণা, অবৈধ অস্ত্র এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এদিন জলবায়ু পদক্ষেপ ও ন্যায্য উত্তরণ বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন তারেক রহমান। সেখানে 2030 সালের মধ্যে দেশের বিদ্যুতের চাহিদার 20% নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণে বাংলাদেশের লক্ষ্যের কথা জানান তিনি। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এ সময় কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের সমাধান প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও 11টি উড়োজাহাজ কিনতে চুক্তি সই করেছে বাংলাদেশ।
4: একটি উল্লেখযোগ্য সাইনিং সেরিমনি হয়েছে বোয়িংয়ের সাথে, যেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও 11টি বোয়িং ক্রয় করেছে।
2: তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
0: জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রদত্ত ভাষণ বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত ও স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদের নেতৃত্বে সংগঠনটির 20 সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে এ যাবৎকালের সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতে সুব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। যোগ্য ব্যক্তিদের সঠিক পদে ইসলাম আলমগীর। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদের নেতৃত্বে সংগঠনটির 20 সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে এ যাবৎকালের সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতে সুব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। যোগ্য ব্যক্তিদের সঠিক পদে পদায়নের উপর গুরুত্ব আরোপ করে রাষ্ট্রপতি চিকিৎসকদের গবেষণায়

0: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন উদ্ভাবনী শিক্ষা ও গবেষণার পাশাপাশি দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের চলমান কর্মকাণ্ডে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা রয়েছে। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রদ্রিগেজ জহিরুদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয় নিয়ে আলোচনা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ভাবনা, বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম এবং দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ব্রিটিশ হাই কমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি যৌথ প্রতিনিধি দল। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন, সংসদীয় স্থায়ী কমিটির গঠন ও কার্যকারিতা বৃদ্ধি, প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 বিষয়ে আলোচনা হয়। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নভেম্বর ডিসেম্বরে পাবলিক পরীক্ষাসমূহ ব্যাঘাত না ঘটিয়ে এবং কোমলমতি ছাত্রছাত্রীরা যেন নির্বিঘ্নে ও সুশৃঙ্খল সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, সেজন্য ওই সময়টা বাদ দিয়ে পরবর্তী সময়ে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে নির্বাচন কমিশন চিন্তা ভাবনা করছে।
1: জানুয়ারিতে আমরা আশা রাখি যে নির্বাচন হবে এবং সম্ভাব্য তফসির নির্বাচনের তারিখ থেকে মোরললেস 40-45 দিন ব্যবধান রেখে আমরা চিন্তা করছি। আমাদের কোমল মতি লাখ লাখ ছাত্র ছাত্রীদের যাতে লেখাপড়ার বিঘ্ন সৃষ্টি না হয় সেই দিক বিবেচনায় রেখেই আমরা সম্ভাব্য যে বলছিলাম সেটা একটু আমরা সামনের দিকে এগিয়ে যাব।
0: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চলমান দ্বাদশ সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচার্স ফোরামে আজ বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতার মাধ্যমে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একটি বৈষম্যহীন ও মানবিক কর্মী রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের নৌখাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আজ চট্টগ্রামের জলদিয়াস্থ বাংলাদেশ মেরিন একাডেমিতে ওয়ার্ল্ড মেরিটাইম ডে 2026 ও বাংলাদেশ মেরিন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। নৌপরিবহন মন্ত্রী বলেন, সমুদ্রভিত্তিক অর্থনীতি ও বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অনেক দেশের ন্যায় বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরিতে বাংলাদেশেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশের দক্ষ ও প্রশিক্ষিত নাবিক তৈরির অন্যতম প্রধান প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমি 64 বছরের পথ চলায় আন্তর্জাতিক মানের মেরিটাইম প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। এবার ওয়ার্ল্ড মেরিটাইম ডে ও প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উঠে এলো দেশের সামুদ্রিক খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক। বৃহস্পতিবার চট্টগ্রামের জলদিয়াস্থ বাংলাদেশ মেরিন একাডেমিতে ওয়ার্ল্ড মেরিটাইম ডে 2026 ও বাংলাদেশ মেরিন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে

0: নিয়ে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আন্তর্জাতিক নীতিমালা ও অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
1: যথেষ্ট সম্ভাবনা থাকার পরও আমাদের দেশে এই সেক্টরটি সম্ভাবনার শতভাগে বিকশিত হয়েছে বিধায় আমি মনে করছি না। যথেষ্ট সম্ভাবনা আমাদের ছিল, আমরা সেটাকে কাজে লাগাতে পারি, বাট পারিনি বিধায় পারবো না সেভাবে আর ভাবছি না, পারতে চাইছি। ইতিমধ্যে এখানে আসার পর কিছু কিছু যে অসঙ্গতি আছে আমি জেনেছি, চিহ্নিত করেছি, আশা করি দ্রুততম সময়ের মধ্যে সেই অসঙ্গতিগুলি দূর করার জন্য এই মন্ত্রণালয় থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
0: নৌপরিবহন মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে দেশি বিদেশি বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে।
1: চট্টগ্রাম পোর্ট কেন্দ্রিক যে জাহাজ ব্যবস্থাপনা, কন্টেইনার ব্যবস্থাপনা, কার্গো ব্যবস্থাপনা, এটা একটা স্থবির মানে ছিল, প্রয়োজনের মতো ছিল না। টেকনোলজিক্যালি আরো কিভাবে এটাকে উন্নত বিশ্বে যে সমস্ত বড় বড় পোর্ট আছে তার সাথে প্রতিযোগিতায় থাকা যায় এবং বিশ্বে কন্টেইনার হ্যান্ডেলিং বা পোর্ট হ্যান্ডেলিং করতে যারা জানে এবং বোঝে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে এখানে এনে আমরা আরো বেশি সমৃদ্ধ হওয়ার পথ উন্মুক্ত করেছি।
0: লালদিয়া ও বে টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বন্দরকে আরো কার্যকর করার উদ্যোগের কথাও জানান নৌপরিবহন মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি আজ ময়মনসিংহের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে কাজ করছেন এবং অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রতিমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে সরকার শিক্ষকদের প্রশিক্ষণ, আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ এবং বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন কার্যক্রম জোরদার করেছে। 16 মার্চ ঘোষিত 180 দিনের বিনিয়োগ পরিকল্পনার মেয়াদ শেষে অর্জিত অগ্রগতির সার্বিক তথ্য প্রকাশ করেছে ইনভেস্ট বাংলাদেশ। ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী সরকারের অবকাঠামো বিকাশ, সেবা সহজীকরণ ও বিনিয়োগ আকর্ষণের ফলে বাংলাদেশে বর্তমানে 1.3 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশের বিনিয়োগের পরিবেশ উন্নত করতে উন্নত অবকাঠামো, বিনিয়োগ সহায়তা ও বিনিয়োগ উন্নয়ন এই তিন স্তম্ভের উপর ভিত্তি করে বাস্তবায়িত হচ্ছে 180 দিনের পরিকল্পনা। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরে ইনভেস্ট বাংলাদেশ। প্রথম স্তম্ভের অধীনে লালদিয়া কন্টেইনার টার্মিনালে 550 মিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যা 2030 সালের মধ্যে চালু হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা 44% পর্যন্ত বাড়বে। পাশাপাশি নিউমোরিং কন্টেইনার টার্মিনালের 15 বছরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ইজারার জন্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের সাথে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইনভেস্ট বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ এসব তথ্য জানান।
4: 16 মার্চ 2026 ঘোষিত 180 দিনের বিনিয়োগ পরিকল্পনার মেয়াদ শেষে এর অগ্রগতি প্রকাশ করেছে ইনভেস্ট বাংলাদেশ। পরিকল্পনার 3টি স্তম্ভ উন্নত অবকাঠামো, বিনিয়োগ সহায়তা এবং বিনিয়োগ উন্নয়নের আওতায় 16টি কর্মধারার মধ্যে 14টির 20টি উদ্যোগের অগ্রগতি তুলে ধরা হয়েছে।
3: চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলে 1.3 বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা সহ 1 লাখেরও বেশি সরাসরি কর্মসংস্থানের লক্ষ্য ধরা হয়েছে। মংলা অর্থনৈতিক অঞ্চলের জন্য CCECC-র সাথে সমঝোতা স্মারক সই হয়েছে, যেখানে 650 মিলিয়ন ডলারের প্রস্তাবিত বিনিয়োগে কৃষিজাত ও লাইটিং ইঞ্জিনিয়ারিং খাত প্রাধান্য পাবে। এছাড়া বন্দর আধুনিকায়নে চট্টগ্রাম বন্দরে 24 ঘন্টা কাস্টমস ও ব্যাংকিং সেবা চালু করা হয়েছে। 2026 সালের শেষে চালু হতে যাওয়া ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্গো সক্ষমতা বার্ষিক 2 লাখ টন থেকে বেড়ে 5 লাখ টনে দাঁড়াবে। পাশাপাশি ফেনীর সোনাগাজীতে প্রথম PPP সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালীতে তৃতীয় FSRU স্থাপনের প্রস্তুতি এগোচ্ছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিনিয়োগ সহায়তা বাড়াতে বিডা, বেজা ও PPP কর্তৃপক্ষকে একীভূত করে ইনভেস্ট বাংলাদেশের কার্যক্রম শুরু করা হয়েছে। দক্ষিণ কোরিয়া বাংলাদেশ CEPA চুক্তির আওতায় দেশের 8,428টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে, আর প্রধানমন্ত্রীর সাথে উদ্যোক্তাদের সংলাপে উত্থাপিত 28টি বিষয়ের মধ্যে 21টি অর্থাৎ 75% সমাধান করা হয়েছে। একই সাথে ব্যবসা সহজ করতে বাংলাবিজে 3 দিনের বিজনেস স্টার্টার প্যাকেজ চালু হয়েছে এবং চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয় খোলার প্রস্তুতি চলছে। তৌহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের আঞ্চলিক পরিচালক বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে কর্মরত ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানের কন্যা ফারিজা রহমান ওরপি আজ সকালে ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফারিজা রহমান ওরপি একাদশ শ্রেণীর প্রথম ক্লাসে অংশ নিতে মায়ের সঙ্গে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মেয়রপুর এগারো নম্বরে জান্নাতুল মাওয়া কবরস্থান মসজিদে জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হয়।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সামরিক অভিবাদন ও লালগালিচা সংবর্ধনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী সম্মেলনে অংশ নিতে চীনা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে সফর করছেন। গুরুত্বপূর্ণ এই সফরে রুদ্ধদ্বার বৈঠক, রাষ্ট্রীয় নৈশভোজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ইরান যুদ্ধ, তাইওয়ান ও বর্ধিত বাণিজ্য যুদ্ধবিরতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আবার হামলা করলে ভারত মহাসাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করবে ইরান। ইরানের আধা সরকারি নিউজ এজেন্সি ফার্স প্রকাশিত এক ভিডিওতে দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সফাভি এই হুমকি দেন। তিনি বলেন, পুনরায় যুদ্ধ শুরু হলে ইরানের সামরিক বাহিনী ভয়ঙ্কর জবাব দেওয়ার পরিকল্পনা প্রস্তুত রেখেছে। এশিয়ান গেমসের খবর। জাপানের গিফু এলাকার গ্রাইন স্টেডিয়ামে এশিয়ান গেমস পুরুষ হকিতে আজ বাংলাদেশ 5-1 গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। বাংলাদেশের হয়ে আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম দুটি করে গোল করেন। এছাড়া অপর গোলটি করেন মাহবুব হোসেন। আগামী শনিবার বাংলাদেশ ইন্দোনেশিয়ার এবং সোমবার গ্রুপ শেষে ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। গুরুত্ব পাবে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন সহ রোহিঙ্গা সংকট। দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে 11টি নতুন বিমান কেনার চুক্তি করেছে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। দেশে স্বাস্থ্যখাতে সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির। জানুয়ারিতে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন, আশা প্রকাশ নির্বাচন কমিশনের। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর। 3 দিনব্যাপী সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবং জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস পুরুষ হকিতে শ্রীলঙ্কাকে 5-1 গোলে হারাল বাংলাদেশ।
7: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
4: মানে কি?
3: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
4: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
5: এক নেশন এক স্টেশন।

0: FM 90.4. আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের এই আয়োজনটি নিয়ে। আয়োজনটি হচ্ছে ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ ATM স্যার, বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান ATM স্যার প্রতিষ্ঠাতা ATM মাহমুদ স্যার, যাকে আমরা ATM স্যার নামে চিনি। এবং স্যার কিন্তু আমাদের সঙ্গে এখন আছেন এবং অনেকের প্রশ্ন থাকে, তো আমরা সেই প্রশ্নগুলো স্যারের কাছ থেকে আজকে তার কাছ থেকে সেই প্রশ্নগুলো করার মাধ্যমে তার উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যারকে স্ক্রিনে স্বাগত জানাতে চাই আমি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ইনভিটেশনে খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। ATM পরিবারের পক্ষ থেকে ঢাকা FM এর পুরো পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা শুনছেন দেখছেন তাদেরকে বলবো দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি। এবার তো প্রায় 24 বছর হতে লাগলো, তাই 24 বছর মানুষ গড়ার কাজ করছি আলহামদুলিল্লাহ। এবং আপনি বুঝছেন এই এই দারিদ্র পীড়িত এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে চেষ্টা করে যাচ্ছি, হালাল ভাবে যেন একটু ভালো ইনকাম করতে পারে, দেশে বা দেশের বাইরে একটু ভালো থাকতে পারে, সেজন্য যেটা করছি ইংলিশ শেখানোর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং পাশাপাশি বিদেশে উন্নত দেশে, ইউরোপ, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, উন্নত দেশে কিভাবে একটা মানুষ বৈধভাবে যেতে পারে মধ্যবিত্ত পরিবার থেকে, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, যার লেখাপড়া আছে সে যেন স্টুডেন্ট ভিসায় যেতে পারে, স্কলারশিপ নিয়ে যেতে পারে বা স্টুডেন্ট ভিসায় যেতে পারে এবং ওখানে কাজের সুযোগ পায়, স্থায়ী হতে পারে। এবং পাশাপাশি যারা লেখাপড়া করেনি তেমন বা বয়স বেশি হয়ে গেছে, তাদের স্টুডেন্ট ভিসা যাদের যাওয়া সম্ভব না, তাদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, যারা কাজের ভিসা নিয়ে যারা বিদেশে ইউরোপে যেতে পারে, সেই সুযোগ সবকিছু নিয়ে, অর্থাৎ শিক্ষিত এবং অশিক্ষিত হোক, তার জীবনের প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখা কিন্তু বাঞ্ছনীয় এবং স্বপ্ন দেখাটা ভ্যালিড। আমি মনে করি প্রত্যেকটা মানুষের স্বপ্নটা এটা সত্যি, এবং স্বপ্নটা কিন্তু আমরা যা দেখি তার থেকে অনেক বড় হতে পারে, কিন্তু আমরা স্বপ্ন দেখতেই অনেক সময় জানি না। আমি এই জন্য বললাম শিক্ষিতরাও যেমন ইউরোপে যেতে পারে, লেখাপড়া তেমন জানেনি বা করেনি, তার সুযোগ হয়নি, তেমন ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, সেও কিন্তু একটা বড় সুযোগ পেতে পারে, ওই একই দেশে যেতে পারে ইনশাআল্লাহ। তো এই সবকিছু নিয়ে কাজ করছে দীর্ঘ প্রায় 24 বছর। এবং আজকে যারা শুনছেন তাদেরকে বলবো আপনি স্পেসিফিক প্রশ্ন করুন, যেহেতু ঢাকা FM প্ল্যাটফর্ম প্রশ্ন করতে পারছেন, এটা একটা এই মুহূর্তে আপনি অ্যান্সারও পাবেন ইনশাআল্লাহ। তো সেখানে আপনার উচিত হচ্ছে আপনার বয়সটা বলবেন, আপনার নামের সাথে সাথে অবশ্যই আপনার কি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে বলবেন, না থাকলে সেটাও বলবেন। লেখাপড়া যেমন অনেকে করেনি, মনে করেন সে ম্যাট্রিক পাস করেছে বা ইন্টার পাস করেছে, অনার্স পাস করেছে, কত সালে GPA কত, এটা সে কিছুই করেনি, তারও তো একটা কিছু থাকে যে আমি হ্যাঁ ক্লাস 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত পড়েছি। হ্যাঁ, এসব কিছু যদি উল্লেখ করেন তাহলে ইনশাআল্লাহ আজকেই আপনার স্বপ্ন পূরণের সঠিক সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এই অনলাইনে, এই লাইভে ইনশাআল্লাহ।
0: ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ স্যার। আমরা এর মধ্যে আসলে অনেক অনেক SMS পাই, আমাদের বন্ধুরা আসলে অনেক প্রশ্ন করে থাকেন তাদের ক্যারিয়ার নিয়ে এবং আপনার স্বর্ণাপন্ন হতে চান। তো আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে যারা এখন এই মুহূর্তে শুনছেন শুধু তাদেরকে বলবো যে আপনারা কিন্তু চাইলে এখন আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, সেখানে কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন এই আয়োজনটি, এবং সেখানে অন্যের প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনি উপকৃত হতে পারেন। এমনও হতে পারে যে আপনার প্রশ্নটি রয়ে গেছে, সেই প্রশ্নটি আরও একজন করে ফেলেছে, আপনি নতুন আরেকটা প্রশ্ন করতে পারবেন, মানে একাধিক প্রশ্ন আপনি কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে ফেসবুকের facebook.com/ILoveDhakaFM। স্যার আমাদের সঙ্গে আছেন, স্যার আমি একে একে প্রশ্নে চলে যাচ্ছি, আপনার সামনে উপস্থাপন করছি। আমাদেরকে শ্যামল লিখেছিলেন, স্যার আমি এবার HSC এক্সাম দিয়েছি, আমার ইচ্ছা আমি ইউরোপের কোন দেশে পড়ালেখা করতে চাই, আমাকে কি কি করতে হবে, আমি রংপুরে থাকি।
1: শামিম না
0: শ্যামল?
1: শ্যামল, শ্যামল তোমার জন্য শুভকামনা প্রথম প্রশ্ন তোমার, এবং তুমি রংপুর থেকে বলছো, তুমি পরীক্ষা দিচ্ছ বা দিয়েছ এবার HSC। আমি একটু বলে রাখি HSC সাথে সমান কিন্তু মাদ্রাসা থেকে আলিম, অনেকে মনে করে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়া যায় না, আসলে বা মিসকনসেপশন মানুষের মধ্যে বা আমাদের না জানার কারণে আমরা ট্রাই করি না। যেমন ঠিক HSC যেমন তুমি পরীক্ষা দিচ্ছ বা দিয়েছ, ঠিক আলিম যারা মাদ্রাসা থেকে দাখিল আলিম এবং তারপরে যারা ডিপ্লোমা কোর্স করেছে, কারিগরি থেকে HSC পাস করেছে, হ্যাঁ তাদের প্রত্যেকেরই সুযোগ ইউরোপে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, বিভিন্ন জায়গায়। আপনি অবাক হবেন ওর জন্য যেন ইউরোপের সুযোগের কথা বলছে, শুধু লাগবে IELTS। এখন আপনি বলতে পারেন স্যার সে তো ইংলিশে দুর্বল, রংপুরে থাকে, আপনি তো বলছেন ঢাকা থেকে, তো ঢাকাতে এটিএম আছে যা সততার চাদর মোড়ানো, তো ঢাকাতে সে আসতে পারবে না, বা অতদূর থেকে এসে সে কীভাবে করবে? তার জন্য আমরা কি করেছি, এখানে আবাসিক ব্যবস্থা করেছি, থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, যাতে সেখানে এই ব্যবস্থাটা নিয়ে, থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে সে এখানে করতে পারে। আবার যাদের আর্থিক একটু দুর্বল আছে, যে তারা বলে স্যার ওখানে থাকা খাওয়ার তো খরচ আছে আমি তো পারবো না, তারা অনলাইনে করতে পারবে। ও কিন্তু ওই রংপুরে বসে, শ্যামল কিন্তু রংপুরে বসে অনলাইনে করে, যদি সে এখন আইলস করে, যদি আরো দুর্বল থাকে তাহলে লেভেল ওয়ান যোগ করবে, লেভেল টু করবে, এবং যদি আরো দুর্বল থাকে লেভেল জিরো থেকে শুরু করবে। মানে তার স্বপ্ন দেখাটা ভ্যালিড, এবং তার স্বপ্ন দেখাটা, যেমন বলছি আমি একটা কথা বলি, আপনি অবাক হয়ে যাবেন, মাত্র আইলস এ ফাইভ দিয়ে, ফাইভ তো ফাইভ পয়েন্ট ফাইভ বলি না, অনলি ফাইভ দিয়ে গত দুই বছরে আমাদের এমন কেউ নাই যার ভিসা রিজেক্ট হয়েছে। ইউরোপের একটা গুরুত্বপূর্ণ দেশ সাইপ্রাসে সবগুলো ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত একটা ভিসা রিফিউজ হয়নি, এবং খুব অল্প খরচ লাগে। ইউরোপের মতো জায়গায় যার সামর্থ্য আছে বলবো যে এতটুকু চেষ্টা করতে, শ্যামল যদি তোমার এখন সামর্থ্য হয় তো এখন করো, যদি পরে সামর্থ্য হয় এই সুযোগটা নাও থাকতে পারে। আমরা অনেক সময় মনে করি আচ্ছা সফলতা, আমি যদি আপনাকে বলি সিফাত যে সফলতার শুরুটা কখন করা উচিত, কখন করলে বেস্ট টাইম হবে, আপনার কাছে কি মনে হয়?
0: স্টুডেন্ট থেকেই তো আমার মনে হয় যে একেবারে প্রথম থেকেই আসলে লক্ষ্যটা নির্ধারণ থাকা উচিত।
1: এটা তো ঠিক বলছেন, তবে আসলে কি জানেন, যখন সে শুরু করে তখনই সফলতা শুরু।
0: জি,
1: আমি দেখেছি
0: সময়টার ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ এনার্জেটিক থাকে মানুষ, এবং
1: সবচেয়ে
0: বেশি আমার মনে হয় সময়টা পাওয়া যায় ওখান থেকে আসলে অনেক কিছু।
1: এবং আজকে আমি সেই জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনি জানেন বাংলাদেশে প্রায় 12 লক্ষের মতো পরীক্ষা দিয়েছে, এবার 12 লক্ষ সবকিছু মিলে প্রায় 12 লক্ষ, তো এই 12 লক্ষের মধ্য থেকে ধরেন আপনি 30% বাদ দেন বা 40% বাদ দেন, আমি ধরলাম রাফলি 8 লক্ষ পাশ করবে, 8 লক্ষ থেকে 9 লক্ষ তো পাশ করবে ইনশাল্লাহ। এই 9 লক্ষর মধ্য থেকে সিট আছে কত দেশে, মাত্র 55,000-এর মতো সিট আছে পাবলিকে, সমস্ত যত সরকারি আছে, মেডিকেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং আছে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সিট আছে, সব কিছু মিলে কম বেশি 55,000 সিট আছে। তা আমরা 50,000 ধরলাম, তাহলে এখন বলেন যদি 8 লক্ষ পাশ করে তাহলে 7.5 লক্ষ কোথায় যাবে? আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ আরো তো আছে, যেমন আছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেগুলো তো পড়তে পারে, কয়জনের সামর্থ্য আছে সেটাও ধরলাম, যদি সেই সামর্থ্য নিয়েও ধরি তাতে ধরেন আরো 50,000 সবকিছু মিলে, তাহলে কত হলো 50,000 এদিকে 50,000, 1 লক্ষ, 1,05,000-এর মতো। তাহলে এখন বলেন আরো 8 লক্ষ থেকে যদি আপনি 8 লক্ষ পাস করে, 8 লক্ষ থেকে আপনি 1 লক্ষ বাদ দেন, এই 7 লক্ষ লোক কোথায় যাবে? এই 7 লক্ষ ছাত্র কোথায় যাবে? তার মানে তাদের জন্য আমরা কি করব? আমি এই জন্য বলবো যে আজকে যারা আজকে শুনছেন, গার্ডিয়ানদের, অভিভাবকদের বলবো, বাপ মাকে বলবো, আপনার সন্তান যদি একটা হয় বা দুইটা হয়, দুইটাকেই বাইরে পাঠানোর চেষ্টা করেন। আমার দেশে প্রায় সরকারি হিসাবে তো প্রায় 18 কোটির উপরে, বেসরকারি হিসাবে প্রায় 20 কোটির মতো। আমার দেশে আসলে কতজন জানেন? এই দেশটাতে আসলে যদি আমি ধরি রেশনাল ভাবে এবং প্লজিবলি কতটুকু থাকা যায়, এদের সে আসলে ধারণ ক্ষমতা মাত্র 4 কোটির মতো, ধরেন 5 কোটি, আর আছে তার থেকে 5 কোটি বেশি মানুষ। আবার দেখেন আমাদের কিন্তু সামর্থ্যও নাই, তাহলে আমরা যদি এদেরকে একটু উন্নত দেশে, ইউরোপে, আমেরিকা, কানাডাতে যদি আমরা পাঠাতে পারি, তাও যোগ্যতা নিয়ে যাবে, তাহলে ওখান থেকে সে কি করবে, ইনকাম করছে, সেটেল হবে, বাংলাদেশের যত ছাত্রছাত্রী যাবে তারা কোথায় পাঠাবে, টাকা পয়সা তার বাপ মা তো এখানে, অবশ্যই তারা এখানে পাঠাবে, রেমিটেন্স হিসাবে বাংলাদেশ কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট পাবে, যেটা আমার দেশের ইকোনমিতে বড় একটা অবদান রাখতে পারে। কোনো সরকারকে হিমশিম খেতে হবে না, বিদ্যুৎ নিয়ে ঘাটতি থাকবে না, কোনো কিছু থাকবে না সমস্যা, কারণ টাকা দরকার। এই টাকাটা আমাদের স্টুডেন্টরা দিতে পারে, আমাদের যারা ওয়ার্ক পারমিটে যাচ্ছে তারা দিতে পারে। আমি এই জন্য বলবো যার যেখান থেকে আছে, আমি ওর ভর্তি পরীক্ষায় বরং চেষ্টা না করে যারা দুর্বল বা মোটামুটি ইয়ে আছে তাদেরকে বলবো যে তোমরা ছেড়ে দাও, যাদের একটু সামর্থ্য আছে বাইরে যাওয়ার জন্য তাদেরকে বলবো তারা যেন ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড না করে, বরং তাদের যারা অন্যরা তাদেরকে সিট ছেড়ে দেয়, এবং তারা যেন IELTS করে এই মুহূর্তে একদম শুরু থেকেই করবে, শুরু থেকে তারা IELTS করবে, এবং তারা লেভেল 1-2 করে, যাদের শুধু IELTS আর লেভেল 2 করে তাতেও চলবে, IELTS লেভেল 2 অনলাইন বা অফলাইনে করে তার জীবনটা গড়ে তুলবে ইনশাল্লাহ। আপনাকে একটা তথ্য দিই, জাস্ট কয়েকদিন আগের কথা বলি, ATMS এর একটা ছাত্র যে খুলনা থেকে আসছে, একদম গরিবের ছেলে। গরিবের ছেলে মানে কি, তার বেশিরভাগ টাকায় ধার করে গেছে, তার বাপ মার টাকা সামান্য, আর মানে বলা যায় যে প্রায় মোর দ্যান 50% ধার করা। সেই ছেলে আমাদের মাত্র সপ্তাহখানেক আগে জানালো যে সে এখন ইউরোপের সাইপ্রাসে আমাদের মাধ্যমে গেছে, এখান থেকে আইএলটিএস করেছে, হোস্টেলে ছিল এটিএমস এর যা সততার চাদর বর্ণ, সেখান থেকে সে গেছে এবং সাইপ্রাসে যে মাত্র কয়েক মাসের মধ্যে সে এখন ইনকাম করছে 1800 ইউরো, বাংলা টাকায় আসে 2,50,000-এর উপরে, 2.5 লাখের উপরে, 1800 ইউরো, জাস্ট ইন্টারমিডিয়েট পাস, এইচএসসি পাস, এবং সে পাচ্ছে 1800 ইউরো। আপনি দেখেন আমাদের যদি একটা উচ্চপদস্থ সরকারি কর্ম বিশেষ কারা ধরি, তাদের বেতন কত হয় ধরেন 40-42, তাহলে সে তো পাচ্ছে এখনই 2.5 লাখ টাকা, তার বয়স তো 20-21, তা 20 বছর একটা ছেলে পাচ্ছে 2.5 লাখ টাকা, আর অনেক কষ্ট করে অনার্স করে মাস্টার্স করে বা এত কিছু করে বিসিএস এর জন্য তো হঠাৎ করেই হয় না, এত কিছু করে সে যেটা পাচ্ছে, আর ও তো হালাল টাকা ইনকাম করছে। আমি বলছি বিসিএস ভালো, কিন্তু এটা তো সবাই পারবে না, তারপরও সে যেটা পাচ্ছে বিসিএস একদম ক্যাডারের চাইতে কতগুণ বেশি দেখেন। আমি একটা বাস্তব কথা বললাম, হ্যাঁ আপনি বলতে পারেন তার তো সেই সম্মানটা নাই, হ্যাঁ বিসিএস করে আমাদের দেশের জন্য অবদান রাখছে, তার একটা ডিগ্রি আছে, স্ট্যাটাস আছে, ও হয়তো সেই স্ট্যাটাসটা পাচ্ছে না, কিন্তু হালাল ইনকাম তো করছে। আমি বলবো পৃথিবীতে যত সমস্যা আছে, যত সমস্যা আছে, আপনি কি জানেন সমস্যাও বিক্রি হয়, সমস্যা বিক্রি করে অনেকে ইনকাম করে, এটা আপনি জানেন কিনা জানি না, অনেক সমস্যা বিক্রি হয় এবং কোটি কোটি টাকা দামে সমস্যা বিক্রি হয়, কারণ সমাধান একদিন হবেই। তো পৃথিবীর যত সমস্যা আছে তার 90%-এর বেশি, মোর দেন 90% সমাধান করা যায় টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে, শুধু 10% থাকে যেগুলো টাকা দিয়ে সমাধান করা সম্ভব না। এমনকি আমাদের রাষ্ট্রের যত সমস্যা আছে তার প্রায় 90% সমাধান করা যায় টাকা দিয়ে, আর 10% টাকা দিয়ে সম্ভব না, সেটা অন্যান্য কিছু লাগে। তা আমি যেন বলবো মানুষের জীবনে এক জীবনে হালাল টাকা দরকার আছে, তার হয়তো স্ট্যাটাস ওই পর্যন্ত যাবে না, সে হয়তো অনেক উচ্চপদস্থ কর্মকর্তা না, কিন্তু যে হালাল টাকা সে 2.5 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করছে, 5 লাখ টাকা ইনকাম করছে। আমার একটা ছাত্র সে কানাডা থেকে জানালো সে এখন 7-8 লাখ টাকা মাসে ইনকাম করছে, এটিএমস থেকে করেছে গেছে, এখান থেকে আইটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করে চলে গেছে, আর এই মাত্র গেল, মাত্র কয়েক মাস গেল, সেই জানালো স্যার 1800 ইউরো পাচ্ছে। আমি যেন বলবো এটা একটা বড় সুযোগ, আমি অনেকে আমাকে বলে স্যার এই সুযোগটা আমিও নিতে চাই, আমার সন্তানকে পাঠাতে চাই, সে সন্তানকে জন্য করতে চাই, তাদেরকে বলবো আমার একটা ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, তার আগে বলবো আপনার যদি নিজের সন্তান থাকে, সে ছেলে হোক মেয়ে হোক, একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেন। হয়তো 3টা ছেলে আছে আপনার বা 3টা সন্তান আছে আপনার, একটাকে পাঠান, আপনার নাই তাহলে আপনার ভাগিনাকে পাঠান, আপনার ভাতিজাকে পাঠান, আপনার ভাইয়ের সন্তানকে পাঠান, বোনের সন্তানকে পাঠান, তাও যদি না থাকে তারপর শরীরের কাউকে পাঠান, তাও যদি না থাকে আপনার প্রতিবেশী কাউকে পাঠান, তবু আপনার দেখবেন একসময় আপনার কাজে লাগবে, ওই সন্তান আপনার সাথে কিন্তু কখনোই আশা করে বিক্রি করবে না, আর যদি করেও মনে করেন করলো, ধরেন আপনি কিছুই পেলেন না, কিন্তু একটা মানুষের তো জীবনে আপনি বড় একটা ইম্প্যাক্ট ফেললেন, এটার মূল্য তো আপনি কোনোদিনই আপনি টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন না। এই জন্য বলবো যার কিছু নাই সবাই মিলে একজনকে পাঠান, ওই পরিবার কোনোদিন অভাব থাকবে না ইনশাল্লাহ। আমি আমার ব্যক্তিগত একটা নাম্বার দিচ্ছি, যাদের সামর্থ্য আছে তারাও শুরু করবে, না থাকলে তারাও শুরু করবে, এমনকি কর্জে হাসানা নেন। আমি সুদ কখনো নিতে পারি না, সুদ যেহেতু আল্লাহ হারাম করেছেন, বাট কর্জে হাসানা অর্থাৎ ধার নেওয়া এটা কিন্তু বৈধ এবং ওটা উচিত। যার যার ইসে মনে রাখবেন যদি কখনো নিজের না থাকে ধার করবেন, ধার করতে গেলে আপনার হাতে ছোট হতে হবে, একবার দুইবার পাঁচবার দশবার ছোট হন, বাট সারা জীবন ছোট হবেন না, সারা জীবন আপনাকে ওই নিচের হাতে থাকতে হবে না। মনে রাখবেন যে দেয় সে কিন্তু তার হাতটা উপরে থাকে, আর যে নেয় তার হাতটা নিচে থাকে। তো ইসলামে মনে রাখবেন এই যে দুইটা হাতের মধ্যে উপরের হাতটাকে আল্লাহ বেশি পছন্দ করেন, যিনি দিচ্ছে, তো যারা দিচ্ছেন যারা দেওয়ার মতো সামর্থ্য আছেন তারা দেন, আর কিচ্ছু না থেকে জাকাতের টাকা নেন যদি আপনি জাকাতের মতো হন, তারপরেও আপনার সন্তানকে গাড়ান, তারপরেও আপনার সন্তানকে নিয়ে এগিয়ে যান। আমি আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলো যে এটিএম স্যার আপনার একটু নাম্বারটা আমার দরকার, তা আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, দুইটা নাম্বার দিচ্ছি ব্যক্তিগত, একই রকম দেখতে একই রকম নাম্বার, আমার ব্যক্তিগত নাম্বারে আপনারা কল করবেন এবং আপনারা সরাসরি কলও করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমি তো সব একবারে পারি না, তখন যখন সময় থাকে তখন একটা একটা করে আনসার করার চেষ্টা করি, না পারলে আমার সহকর্মীরা আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর 01712 80 81 93, আবার বলছে 01712 80 81 93, বলছে 01712 80 81 93, অথবা 01612 80 81 93, আবার হচ্ছে একই নাম্বার, শুধু একটু সেভেনের জায়গায় সিক্স বললাম, 01612 80 81 93। এছাড়া ইউটিউবে এটিএম স্যার সার্চ করলে পাবেন, আমার একটা পেজ আছে এটিএম স্যার নামে, ফেসবুকে এটিএম লিখুন, তারপর স্যার লিখুন, এসআইআর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর পুরো নামটা তোমার এটিএম মাহমুদ। আশা করি আজকের এই অ্যান্সারটা অনেকগুলো মানুষের জীবন বদলে দেবে। আমি কিন্তু এখন বললাম এই মুহূর্তে যে 8 লক্ষ 12 লক্ষ যারা স্টুডেন্ট আছে তাদের বলবো একটা জিনিস বলে রাখি আপনাকে, হয়তো এই প্রশ্নটা আসবে কিনা জানি না, যারা মনে সেমন যদি পাস করে থাকে, মনে করেন পাস করলো, তাহলে তো যেতে পারবে ইনশাল্লাহ স্টুডেন্ট ভিসায়, এইচএসসি পাস করলে বা আলিম পাস করলে বা ডিপ্লোমা পাস করলে। কিন্তু যদি পাস না করে তাহলে কি করবে? তাহলে ওয়ার্ক পারমিটে যাবে, বাট যেতে হবে। মনে করেন সে স্টুডেন্ট ভিসার সে সুযোগ পেলো না, আইএলটিএস এ ভালো পয়েন্ট পেলো না, আইএলটিএস এ 5.5 পাইনি, করেছে চেষ্টা, তাই স্টুডেন্ট ভিসা না গেলে সে ওয়ার্ক পারমিটে যাবে, সে ইউরোপেই যাবে। ইউরোপের একটা সেনজেন কান্ট্রিতে গেলে, আপনি তো জানেন মনে হয় সেনজেনে এখন 29টা দেশ আছে, একটা যদি ইউরোপের একটা সেনজেন কান্ট্রিতে যেতে পারে 29টা দেশ তার ভিসা লাগবে না, সে বৈধ, 29টা দেশের ক্যারিয়ার করতে পারবে, 29টা দেশে তার কাজ করার সুযোগ আছে ইনশাআল্লাহ। তো সুতরাং আমি বললাম যে একটা ভাবে না হলে আরেক ভাবে হবে। আপনি বলতে পারেন যে 12 লক্ষ তো সবাই পাস করবে না, যারা ফেল করবে তারাও তো যাবে ইনশাআল্লাহ, যারা ফেল করবে তাদের বয়স 18 হলেই তারা ওয়ার্ক পারমিটে যেতে পারে। সুযোগটা কাজে লাগান, আপনার একটা জায়গায় জমি আছে কিছু, যে জমিটাতে আপনার কাজে লাগাতে পারছেন না, মনে রাখবেন টাকা জমিয়ে বড় হওয়া যায় না, টাকা কাজে লাগিয়ে বড় হয় মানুষ। আপনি জমাবেন মানে সেভিং মানুষকে বড় করে না, সেভিংটাকে কাজে লাগাতে পারলে, ইনভেস্টমেন্ট করতে পারলে, তো লেখাপড়ার চাইতে, এই যে বাইরে পাঠানোর চাইতে, হালাল ভাবে ইনকামের জন্য বাইরে পাঠানোর চাইতে আর কোন শ্রেষ্ঠ বিনিয়োগ আছে? কোনটা কোনটাতে বিনিয়োগ করলে, কোন ব্যবসায় বিনিয়োগ করলে প্রতি মাসে 2-3 লাখ টাকা সাপোর্ট আসবে বলেন আপনি? যেখানে আপনি 10-12 লাখ টাকা খরচ করে যদি আপনি প্রতি মাসে 2 লাখ টাকা সাপোর্ট পান, কোন ব্যবসা আছে যে আপনি 10-12 লাখ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে 2 লাখ টাকা আসবে? 2 লাখ টাকা সাপোর্ট পেতে হলে দেখবেন যে 2 কোটি টাকা ব্যয় করতে হয়, আর সেখানে মাত্র 10-12 লাখ টাকা ব্যয় করে আপনি পাঠাতে পারছেন স্টুডেন্ট ভিসায়। হ্যাঁ, আর কোরিয়াতে গেলে তো আরো কম, মাত্র 7-9 লাখ টাকা এর মধ্যে পাঠাতে পারছে। আই হোপ দ্যাট আপনারা ইউ গট মাই অ্যান্সার।
0: থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে বলা যেতে পারে যে আসলে যেই 12 লক্ষ বা 10 লক্ষ যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য অনেকগুলো অপশন রয়েছে, সেখান থেকে আসলে তারা বাছাই করতে পারে, এবং এই সুযোগটা কিন্তু স্যার দিচ্ছেন। আমরা অনেক ধরনের প্রশ্ন পাই স্যার, সেটা হচ্ছে ইংরেজিতে আসলে অনেকে দুর্বল, এবং এটা আসলে ভয়ের একটা কারণ। তো আমি আসলে সবাইকে বলে রেখেছিলাম যে আপনি আসার পরে আমরা আপনার কাছ থেকে এটার ব্যাপারে উত্তরটা জেনে নেব। তবে এই মুহূর্তে আমি আরেকটা প্রশ্ন আপনার সামনে তুলে ধরতে চাই, আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনি সেগুলোর উত্তর দিয়ে দিবেন। এস কে জাকারিয়া আমাদেরকে লিখেছিলেন, আসসালামু আলাইকুম স্যার, আমি 2015 দাখিল 4.38, 2017 আলিম 3.92, ফাজিল 2022 2.86, আমি কি ইউরোপে যেতে পারবো? ইউটিউবে অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে, তারা বলছে ইউরোপেতে মাত্র 3 মাসে অথবা 2 মাসে ভিসা পাওয়া যায়, সেটা কি করে সম্ভব জানাবেন প্লিজ।
1: আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওর তো আসলে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে,
0: জি,
1: এবং সে যেহেতু 13 এবং 15 ইন্টার মধ্যে, হ্যাঁ, ম্যাট্রিক এবং ইন্টার হয়ে গেছে, তো দাখিল আলিম হয়ে গেছে। আচ্ছা, এরপরে তার ব্যাচেলারটাও আছে, তো যেহেতু তার ইন্টার পর্যন্ত হয়ে গেছে, আমরা এটা দিয়েও কিন্তু যদি আমরা ব্যাচেলরটা নাও ধরি, অনেকেই বলে স্যার একটু বেশি দিনের ভিসা চাই, তখন আমরা কি করি জানেন? আসল ব্যাপারটা তো আমি বলি শুধু লেখাপড়াই তো উদ্দেশ্য না, উদ্দেশ্য একটা উন্নত জায়গায় যাওয়া, সেটেল হওয়া, ভালো ইনকাম করা। আপনি আমার সাথে একমত কিনা জানি না, আমি অনার্সের পরে মাস্টার্স করতে বলি না খুব একটা, খুব বিশেষ প্রয়োজন না হলে মাস্টার্স প্রয়োজন নাই, মাস্টার্সের পুরো সময়টা যদি সেই স্কিল শেখে, সফট স্কিল গুলো, সে ইংলিশে তুখর হয়, হ্যাঁ, লেভেল 1-2 আইএলটিএস করে, এরপর ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করে, সে কিন্তু কিছু করতে পারবে যেটা মাস্টার্সে সম্ভব না। এই সফট স্কিল গুলো শিখলে সে অনেক কিছু, সে মানে ভালো ইনকাম করবে। সে বাংলাদেশেই আমাদের অনেক ছাত্র, বেশ কিছু ছাত্র তারা 1 লাখের উপর ইনকাম করছে শুধুমাত্র ইংলিশ শিখে, ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং করে। আজকে বেশ কিছু ছাত্র তারা 1 লাখের উপর ইনকাম করছে, গ্রামের অনেকেই 10 থেকে 20 হাজার ইনকাম করছে, অনেকেই 50 হাজার ইনকাম করছে, এবং বেশ কিছু বিধবা, আপনারা অবাক হবেন, বিধবা ডিভোর্সি তারাও এখন নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে। কোনো ইনভেস্টমেন্ট নাই, শুধু শেখা, শেখার চাইতে বড় কিছু নাই। এখন অনেকে বিদেশ যাওয়ার সামর্থ্য নাই, এটুকুও নাই, আমি বললাম না 7 লাখ টাকা 8 লাখ টাকা, এটাও অনেকের নাই, 10 লাখ টাকা অনেকের নাই, 12 লাখ টাকা অনেকের নাই, ওয়ার্ক পারমিটে যাবে সেটাকে অনেকের নাই। তো তখন কি করবে? মাত্র 60,000 টাকা খরচ করলে, জাস্ট 60,000 টাকা, 60, এইটা খরচ করে একটা মানুষ গড়ে তুলতে পারে তাকে নিজেকে। তা আমি এখন তার প্রশ্নের আনসারে বলবো, যেহেতু সে এই পর্যন্ত পড়াশোনা করেছে, ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেছে, ব্যাচেলর শেষ হয়েছে, এরপরে সে যদি আইএলটিএস করে, লেভেল টু করে, তাহলে এই মুহূর্তে তার বিদেশ যাওয়ার সুযোগ আছে। যদি টাকা না থাকে তাহলে অবশ্যই বলবো, অবশ্যই বলবো, শুধু বাধা ধরা একটা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করার চাইতে আমি এখন অনেককেই বলি যে এর থেকে অনেক বেশি সুযোগ আছে। হ্যাঁ, সরকারি চাকরি ভালো, বেসরকারি চাকরি ভালো, কিন্তু এটা লিমিটেড ইনকাম, কিন্তু অনেক কিছু করার সুযোগ আছে। আমি একজন সাহাবির কথা বলি, আশার মুবাশশারা মানে হচ্ছে যারা, যে 10 জন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সম্পর্কে দুনিয়া থাকতেই যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের মধ্যে এই 10 জনের মধ্যে একজন নাম বলি, হযরত তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। তো হযরত তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এমন আমলদার ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা খুব ভালো আমলদার ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে এই 10 জনের মধ্যে একজন যিনি জান্নাতে সুসংবাদ পেয়েছেন। তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর কাছে অনেক মানুষ, সাহাবীরা থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ, তখনকার সময়ে আমানত রাখতো, টাকা রাখতো, সোনা দানা রাখতো, সম্পদ রাখতো। তো একসময় তো উনি মনে করলেন, একটা হাদিস তো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি চাইতে, এই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি শুধু নিজের জন্য, নিজের জন্য নিজের পরিবারের জন্য রোজগার করে, তার থেকে ওই ব্যক্তি বেশি উত্তম যে নিজের পরিবারের জন্য রোজগার করে এবং আরো 10 জন 20 জন পরিবারের জন্য তাদের রিজিকের জন্য ব্যবস্থা করে, কাজ করে। তো একটা এই জন্য উনি কি করলেন দেখেন, উনি বললেন যে ঠিক আছে, তোমরা যে টাকাটা আমাকে আমানত রাখছো, তোমরা তো এখন নিচ্ছ না, কেউ হয়তো 6 মাস পরে, কেউ 1 বছর পরে, কেউ 2 বছর পরে নিবে, আমি কি এই টাকা, এই টাইমের জন্য টাকাটা ধার নিতে পারি? বললেন হ্যাঁ, অবশ্যই নিতে পারেন। তখন উনি কি করলেন জানেন, তখন এটা রিয়েল এস্টেট বিজনেস কাজে লাগালেন। আমার দেশে এখন যেটা আমরা করি রিয়েল এস্টেট, তখন তো এই কনসেপ্টটা আসলে এইভাবে ছিল না তেমন। উনি কি করলেন দেখেন, তখন থেকে কিন্তু আমাদের কনসেপ্টটা পেয়ে গেলাম। উনি কি করলেন, জায়গা কেনা শুরু করলেন বিভিন্ন লোকেশন দেখে দেখে, এবং তারপর ইনভেস্ট করলেন, একটু জায়গাগুলো একটু একটু সুন্দর করে করলেন, কিছু গাছ, কিছু রাস্তাঘাট বেঁধে দিলেন। হ্যাঁ, দেখেন যে একটু করার কারণে এখানে ফুলের গাছ লাগাই দিলেন, একটু সৌন্দর্য বর্ধন করলেন, ওই জায়গাগুলোর দাম বেড়ে গেল, যে দামে কিনলেন তার থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে গেল, এবং এবার বাড়তে বাড়তে এমন হয়ে গেল তার আমানত কিন্তু রয়ে গেল এরকম, কিন্তু তার ইনকাম বেড়ে অনেক হয়ে গেল। তো যখন তিনি লাস্ট এসে, যখন তার মৃত্যুর আগে, অর্থাৎ লাস্ট জিহাদের আগে যাওয়ার আগে, তার বড় ছেলে সন্তানকে ডেকে বললেন, তাকে বুঝিয়ে দিলেন সবকিছু, যে কত আমানত আছে আর কত দিতে হবে, কিছু ওসিয়ত করলেন আর বাকিটা পরিবারের জন্য। এখন প্রায় এখনকার সময় যদি আমরা হিসাব করি, তাতে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা হলো ওনার, 5 থেকে 6 কোটি টাকা হালাল টাকা। এটা যখন হলো তো উনি তাকে, উনি কিন্তু দেখেন ওনার জীবনযাপন কিন্তু ওরকমই ছিল, মানে টাকা বৃদ্ধির ফলে উনি কিন্তু জীবনযাপন চেঞ্জ করেননি, মানে পোশাকে খুব একটা পরিবর্তন করেননি, মানে যা ছিল তাই ছিল। কিন্তু উনি কি করলেন, মানুষের কর্মসংস্থান বাড়ালেন মানুষকে, এবং উনি ওসিয়াত করত দিতাম, কিছু ওসিয়াত করলেন আর বাকিটা পরিবারের জন্য। এখন প্রায় এখনকার সময় যদি আমরা হিসাব করি, তাতে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা হলো ওনার, 5 থেকে 6 কোটি টাকা হালাল টাকা। এটা যখন হলো তো উনি তাকে, উনি কিন্তু দেখেন ওনার জীবনযাপন কিন্তু ওরকমই ছিল, মানে টাকা বৃদ্ধির ফলে উনি কিন্তু জীবনযাপন চেঞ্জ করেননি, মানে পোশাকে খুব একটা পরিবর্তন করেননি, মানে যা ছিল তাই ছিল। কিন্তু উনি কি করলেন, মানুষের কর্মসংস্থান বাড়ালেন মানুষকে, এবং উনি ওসিয়াত করে গেলেন, কিছু এত টাকা ওসিয়াত, এত টাকা হচ্ছে তাদের আমানত ফেরত দিতে হবে ঋণ, আর বাকিটা কিন্তু সব ওই টাকা থেকে এত টাকা উঠছে। দেখেন উনি বিনিয়োগ না করতো তার টাকা কিন্তু ওইটাই থেকে যেত, ওনার টাকার ঋণ ছিল মাত্র 800 কোটি বা 900 কোটির মতো। হ্যাঁ, এটা থেকে বানালেন কত বলেন তো, প্রায় 6,000 কোটি টাকা। তাহলে কত গুণ বাড়ালেন, 6 গুণ বাড়ালেন। কিন্তু যদি রেখে দিতেন তার টাকা কিন্তু ওইটাই থাকতো, এজন্য বিনিয়োগ করার ফলে 6 গুণ বেড়ে গেছে। তো তখন কি করলেন উনি, বাকি টাকাটা বললেন কিছু উচ্ছেদ করুন, আর প্রায় 3,500-4,000 কোটি টাকা পরিবারের জন্য রেখে দিলেন। তাদেরকে বললেন তোমরাও এই টাকাটা অলস রেখে দিও না, তোমরা কাজে লাগাও, পরিবারের জন্য কাজে লাগাও, এবং প্রয়োজন মেটানোর পরে বাকি টাকা তোমরা বিজনেস ব্যবসা করো। হ্যাঁ, এভাবে করলেন, খাটাও। আমি যেন বলবো আজকে যারা শুনছেন দেখছেন, মনে রাখবেন আপনার যে সেভিংস আছে, টাকা আছে, তাকে জমিয়ে আপনি বড় হতে পারবেন না। যেন এই যে প্রশ্ন করেছেন, আমি তাকে বলবো দেখেন আপনার এইটুকুর সাথে কি বিনিয়োগ করবেন। আপনি আইএলটিএস করেন, খুব বেশি তো টাকা লাগে না, লেভেল টু করেন, এখানে বিনিয়োগ করেন, শিখেন। যদি বিদেশ যাওয়ার সুযোগ হয় তাহলে এর সাথে যোগ করেন বিদেশ যাওয়ার ভিসা প্রসেসিং। আমি এই জন্য বলি সফলতার জন্য এখন খুব অল্প বয়সে যদি কেউ সফল হতে চাই, যেটা 28 বছর বয়সে একজন মানুষ চাকরি করে বা বাপ্পা কিছু পায় তার কাছে, অনার্স ভাষা শেষ করার পরে একটা ছেলে মনে করেন বাংলাদেশে 28 বছর 29 বছর বয়সে চাকরি পাচ্ছে, ভালো জব বা যাই হোক, কিন্তু 28 থেকে 29 বছর বয়সে, অথচ 18 বছর বয়সে এইচএসসির পরে আলিমের পরে একজন মানুষকে যখন ইউরোপে পাঠাচ্ছি, ওই যে বললাম একটা ছেলে বললো সে 1800 ইউরো পাচ্ছে, যেটা এখন হচ্ছে কত, প্রায় 2,50,000 টাকা, 2,50,000 টাকা। আর এখানে আমাদের একজন ইনকাম করছে এই 28 বছর বয়সে, সে স্ট্রাগল করে ইনকাম করছে মাত্র 15,000 টাকা, তা পাচ্ছে না অন্য জায়গায়। খুব ভালো হলো 20,000 টাকা, নাই 25,000 টাকা, এর চেয়ে বেশি পাচ্ছে না, কিন্তু 25,000 হয় না সাধারণত, 20,000 টাকা স্টার্টিং পাওয়া অনেক কঠিন। তো সেইটা যখন 20,000 টাকার জন্য যখন যুদ্ধ করছে, তখন ওই একই যোগ্যতা বা তার থেকে অনেক কম যোগ্যতা একটা ছেলে, সে কিন্তু ইউরোপে অনায়াসে যেয়ে শুরু করছে 2,50,000 টাকা দিয়ে, 2,00,000 টাকা দিয়ে। আমি এই জন্য বলবো স্বপ্ন পূরণের জন্য আমরা স্বপ্ন দেখতেই জানি না, আমরা স্বপ্ন দেখা ভুলেই গেছি, জানি না, শিখি নাই স্বপ্ন যে কোন পর্যন্ত দেখতে হয় এটা আমরা জানি না। অনেক পরিবার চিন্তাই করতে পারে না, বলে না না তুমি জানো না, যেও না। এরপরে দেখেন কিছু আছে, আমার একটা সন্তান, কালকে এক ভদ্র বলছে স্যার আমার একটা সন্তান, একটা ছিল, আমি তাকে পাঠাতে চাই না। আমরা যে আপনি তাকে, আপনি তো 60 জন বেঁচে থাকবেন না, তাহলে আপনি ওর জীবনটা কেন নষ্ট করবেন? ওর তো অনেক কিছু করার ছিল, আপনাদের জন্য করার ছিল। ও যদি বাইরে যেত তো আপনার জন্য একটা মসজিদ করে দিতে পারতো আপনার নামে, এটা সাদগায় জারিয়ে কিন্তু চলতে থাকে, একটা মাদ্রাসা করতে পারতো, একটা এতিমখানা করতে পারতো, একটা কোনো ভালো একটা সোসাইটির কাজ করতে পারতো। আপনি জানেন গ্রামে অনেক জায়গায় আমি দেখেছি টিউবওয়েল নাই, খাওয়ার পানির জন্য অনেক দূর যেতে হয়, তাহলে তাদের জন্য একটা টিউবওয়েল করে দিতে পারতেন। এটা একটা জন্য তো হালাল টাকা দরকার, যেটা বাংলাদেশে টাকা ইনকাম করে ওই আসতে যাইতে, ওই অফিসে যেতে আসতে, ওই সংসার চালাইতে সব শেষ হয়ে যায়, প্রতি মাসে 1-2 হাজার টাকাও জমে না, অনেকে ঋণ করতে হচ্ছে। আর এমনিতেই তো আপনি জানেন সবকিছুর দাম তো প্রতিনিয়ত বাড়তেই থাকে, এটাই তো স্বাভাবিক। তো তখন কি হয়, সেক্ষেত্রে আপনার প্রয়োজন মেটাতে পারে না। যারা অনেক ইনকাম করে তারা কিন্তু বলে না যে কত টাকা বৃদ্ধি পেয়েছে, দাম নিয়ে প্রশ্ন করে না। যাদের টাকা কিন্তু কম তারা কিন্তু সীমিত ইনকামের, তারা কিন্তু সবসময় অনেক ধরনের কথা বলে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো যারা ইউরোপে যায় তাদেরটা বলে না, তার তো আসলে ব্যাপার না তাদের জন্য। তা আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে আমি বলবো যারা আমাকে একটু এই পরামর্শগুলো নিতে চান, আপনার বাড়ি হতে পারে রংপুর বা দিনাজপুর বা সিলেট বা চট্টগ্রাম বা ময়মনসিংহ বা যেমন আমার বাড়ি কুষ্টিয়া, তাদেরকে বলবো যে একদিনের জন্য ওরা আসুন, এবং কালকে আসুন, পরশু না, আগামীকালকে আসুন। আজকে নাম্বারটা দিচ্ছি, আমি ঠিকানা বলছি না যেহেতু এটা একটা মিডিয়া ভিত্তিক প্রোগ্রাম, এখানে আমার ঠিকানা দেওয়া উচিত হবে না, তবে আমি নাম্বার দিচ্ছি, এর মাধ্যমে আপনি ঠিকানাটা নিয়ে যাবেন। ঢাকার মালিবাগ মৌচাকে এটিএম যা সততা সাধারণ মরণ, আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে একটা বার আসেন, দেখা করেন। আপনার যোগ্যতা নাই, টাকা নাই, পয়সা নাই, লেখাপড়া করেছেন বা করেননি, আপনার কেউ নাই বা আপনার আছে, সুযোগ আছে কি নাই সেও বাদ দিলাম, কিছু নাই, আপনি বাস ভাড়াটা জোগাড় করেন,

0: তাহলে ধার করেন, নাহলে কিছু ডিম বিক্রি করেন, মুরগি বিক্রি করেন, তারপরও আসেন, কবুতর বিক্রি করেন, মানুষের কাছ থেকে নেন, হ্যাঁ কিছু শখের জিনিস বিক্রি করেন, তারপর ঢাকায় এসে আমার দেখা করেন, একটা দেখা করা ইনশাল্লাহ আপনার জীবন বদলাবে ইনশাল্লাহ। আমাকে কিছু দিতে হবে না, বিনিময়ে আমি কিছু চাই না, আমাকে আমি কিন্তু ফি নেই না কোনো, আমার সাথে দেখা করার জন্য পরামর্শ নেওয়ার জন্য আমি এ যাবৎ পর্যন্ত গত 24 বছর কারোর কাছে কোনো ফি নাই নাই, বাকি জীবন নিতে চাই না, এটা আমি সদগায় জারিয়া করলাম। বাট আপনার জীবনে কিছু একটা ইম্প্যাক্ট ফেলার জন্য আমার কিছু যদি ভূমিকা থাকে, এটা অনেক কিছু আমার আমার ভালো লাগবে এটা। আমি নাম্বারটা দিচ্ছি আবার ব্যক্তিগত নাম্বার 01712 80 81 93, আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার অথবা মানুষ গড়া কারিগর, মানুষ আমি যেহেতু শিক্ষক মানুষ আমাকে এটিএম স্যার বলে, আর পুরো নামটা এটিএম মাহমুদ, তো এটিএম স্যার বলেই সেভ করে রাখুন যে 01712 80 81 93, এই নাম্বারটা। এর সাথে হোয়াটসঅ্যাপ আছে, এখানে মেসেজও করতে পারবেন, এখানে আপনারা চাইলে সরাসরি কলও করতে পারবেন ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমাদেরকে লিখেছেন মোহাম্মদ মাহির খান নিলয়, তিনি লিখেছেন, স্যার আমি SSC তে সায়েন্স নিয়ে পড়েছি, ইন্টারে আর্টস নিলে কি বাইরের দেশে যেতে কোনো প্রবলেম হবে? একটু জানাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার কথায় 5 ওয়াক্ত নামাজ শুরু করেছি।
0: মাশাআল্লাহ মাহির, তোমার জন্য শুভকামনা। একটা জিনিস আমি বলি অনেক সময়, মনে করেন আচ্ছা আমি চাইলাম যে তুমি বড় হও, সেটা তো আপনাকে বিশ্বাস করেন, আমার সবাই চাইলাম কিন্তু আল্লাহ চাইলো না, এটা কি সে বড় হবে?
1: কখনোই হবে না আসলে, আমাদের সবার চাওয়া দিয়ে আসলে কিছুই যাবে আসবে না,
0: সারা পৃথিবীর সবাই যদি চাই শুধু আল্লাহ না চাইলে কিছু হবে না। এই জন্য বলি যে দিনটা শুরু করবা কার ইসে, মনে করবা রিজিকের ফয়সালা, জমি এই রিজিকের ফয়সালা, সফলতার ফয়সালা বা বড় হওয়ার ফয়সালা, এটা কখনো জমিনে হয় না, আসমানে হয়। এবং এই এই যে এই এটার জন্য আমি সবসময় বলি, যখন তুমি মনে করছো তুমি কিছু করতে চাও, অবশ্যই আগে শুরু করো, তোমার একটা ইনশিওর করো, তুমি মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়, এবং ফজর নামাজ পড়ে দিনে শুরু করো। এবং নামাজ এমন একটা আশ্চর্যজনক ইবাদত, যত সে দেরি করবে নামাজে তত তার ক্যারিয়ার থেকে পিছিয়ে যাবে, তত তার পড়াশোনা খারাপ হবে, তত তার ইনকাম বা সবকিছু বরকত বারাকা কমে যাবে। আপনি একদম দেখবেন যে অনেককে যে তার বারাকা বেশি, দেখেন কিভাবে হয়, একটা ছেলে সে অনার্স করেছে, মাস্টার্স করেছে, সে ভালো রেজাল্ট করেছে, সে বেতন পাচ্ছে মনে করেন 20,000 টাকা, ঠিক। আর একটা ছেলে তার থেকে অনেক কম লেখাপড়া করে, 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে বা তেমন পড়েনি, আমার কাছে তো অনেকে আসে এমনকি স্কুলেই যায়নি, সেই ছেলে দেখেন লেভেল জিরো করেছে আমাদের এটিএম থেকে, কিছু পারে না, যখন তখন আমরা তাকে লেভেল জিরো করাই, লেভেল ওয়ান করাই, এইটুকু করার সে এখন ওয়ার্ক পারমিটে যেতে পারছে বিভিন্ন ইউরোপের দেশে, ইউরোপের সেনজেনমুক্ত দেশে যাওয়া যাচ্ছে। সে ইনকাম করছে কত জানেন প্রতি মাসে? হ্যাঁ, 2-3 লাখ 4 লাখ ইনকাম করছে হালাল ভাবে। এবং সে আর এই যে ভালো ছেলেটা যার লেখাপড়া অনেক ভালো, সব ফার্স্ট ক্লাস পাওয়া, সে ইনকাম করছে 20,000 টাকা। তো যখন সে 4 লাখ ইনকাম করছে, তার কত গুণ বেশি বলেন? 20,000 কত গুণ বেশি 4 লাখ? তো আমি ধারে কাছে তো নাই, তার মানে কি হলো, দেখেন 20,000 ইনকাম করে এক বছরে সে ইনকাম করছে কত, সে ইনকাম করছে 2,40,000 টাকা, তাই তো? আচ্ছা, অথচ তার তো এক মাসের ইনকাম প্রায় 3.5 লাখ টাকা 4 লাখ টাকা, তাহলে তার তো 2 বছরের ইনকাম প্রায় আপনার 1.5 বছরের ইনকাম, তার 1.5 বছরের ইনকাম হচ্ছে তার এক মাসের ইনকাম,
1: এক মাসের ইনকাম।
0: তো দেখা যাবে সে 20 বছরে যে ইনকাম করলো আর সে 1 বছরে যে ইনকাম করলো, 1 বছর ইনকামটা বেশি হয়ে গেল। তো এই জন্য আপনি দেখেছেন যে ওই মানে বারাকা কাকে বলে, বারাকা হচ্ছে আল্লাহ অল্প পরিশ্রমে অল্পতে অনেককে অনেক কিছু দিয়ে দেন। এই জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যেন চার না হয়। তুমি 5 ওয়াক্ত পড়ছো, আমি খুশি হলাম। আর তুমি যেহেতু বলেছো SSC করেছো, এরপরে তোমার ইন্টার পাস করে ইনশাল্লাহ, আর মাঝখানে তোমাকে এটা করতে হবে, আমি একটু বলে রাখি, যে ঠিক মাহিরের মতো এখন যারা সচেতন আমাকে শুনেছে বা আমাকে বা আরো কিছু ক্যারিয়ার কনসালটেন্টদের শুনে, তাদেরকে বলবো, বাপ মাকে বিশেষ করে বলবো, আপনার সন্তানের বয়স যদি 10 বছর হয় তাহলে আমাদেরকে দেন অনলাইনে, আশা রাখবে না, 10 বছর থেকে 13 বছর বা 15 বছর পর্যন্ত আমাদেরকে দেন, 13 বছর দিলে যথেষ্ট, জাস্ট 3 বছর সে আমাদের সাথে অনলাইনে তার পড়াশোনা চলবে, সে যা পড়াশোনা করছে সে 7-8 যা পড়ছে তা পড়তে থাকবে, পাশাপাশি অনলাইনে 10 বছরে কি হয়, একটা ছেলে কত পড়ে, ক্লাস 3-তে পড়ে, তাই না? তো সাধারণত থ্রিতে পড়ে বা ফোরে পড়ে, এই তো হয়। তো দশ বছরে যেটা করছে পাশাপাশি সে করবে অনলাইনে। জাস্ট দশ বছর থেকে আমাদের লেভেল জিরোতে দেন, এগারো বছর হলে তাকে লেভেল ওয়ানে দেন। হ্যাঁ, যদি দশ বছরে জিরো করতে পারে তাহলে সে লেভেল ওয়ান করতে পারবে, লেভেল টু করান, তারপরে তাকে আপনার ডিজিটাল মার্কেটিং করেন, তারপরে ফ্রিল্যান্সিং করেন, এবার তাকে আইএলটিএস পরে করান, এই এই টাইমের মধ্যে সব হয়ে যাবে। যদি একবার না পারে দ্বিতীয়বার সম্পূর্ণ কোর্সটা তার ফ্রি, দ্বিতীয়বার না পারলে তৃতীয়বার সম্পূর্ণ কোর্সটা এটিএমস থেকে ফ্রি দেওয়া হয়, যা ছত ছাত্রের মরানো। এইভাবে একটা কোর্স দশ বার পর্যন্ত করা যায়, তাকে হতেই হবে। যদি এটিএমস এ না হয় তাহলে হয়তো পৃথিবীর কোথাও হবে না। আমি আবার জোর দিয়ে বলছি, যদি এটিএমস এ না হয় তাহলে পৃথিবীর কোথাও হবে না। কেন? একটা কোর্স এক খরচে দশ বার করা যায়, অর্থাৎ তাকে শিক্ষক হওয়ার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এই ছেলে কিভাবে বেকার থাকে, এই মেয়েটা কিভাবে বেকার থাকে? আর একটা কথা বলবো, যাদের সন্তান শুধু মেয়ে বা আপনার হয়তো ছেলে মেয়ে দুটাই আছে, অনেকে দেখবেন ছেলেদের প্রতি খুব ভালোভাবে তার পড়াশোনার প্রতি গুরুত্ব দিচ্ছে, মেয়েদেরকে একেবারে গুরুত্ব দিচ্ছে না। মেয়ে তো পর্দায় থেকেই ভালো ইনকাম করতে পারে, পর্দায় থেকেই তো লেখাপড়া করতে পারে। আপনি ঠিক আছে, আমি ধরলাম যে আপনি রক্ষণশীল পরিবারের, আমি তো সবাইকে পাঁচ রক্ত নামাজ পড়তে বলি, তো সেখানে আপনি ওই রক্ষণশীল পরিবার, আমি তো ভালোবাসি তাদেরকে, তো সেখানে আপনার সন্তান যদি ঘরে বসেই অনেক মেয়ে ইনকাম করছে, আমি দেখাতে পারতাম, তারা তো পর্দায় থেকেই মাসে এক থেকে দুই লাখ ইনকাম করছে। তো ঠিক আছে, না হোক পঞ্চাশ হাজার ইনকাম করুক না কেন, যদি কোনো মেয়ে পঞ্চাশ হাজার মাসে ইনকাম করে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং মাধ্যমে ইংলিশ শিখে, আপনি বলেন তো ওই মেয়ের বিয়ে দেওয়ার জন্য যৌতুক দিতে হবে? হবে? কার সাহস আছে, কোন ছেলের সাহস আছে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা একটা মেয়ের যৌতুক চাইবে? এমন স্পর্ধা কোনো ছেলে আছে? আমার মনে হয় না। এই জন্য আপনি কিভাবে করতে পারেন, আপনার সন্তানকে যোগ্য করে তোলেন, আমি চাকরির কথা বলছি না, কিন্তু ঘরে বসেই করতে পারবে এটা ইনশাল্লাহ, তা আশা করি। আরেকটা কথা বলে রাখি, অনেকেই আমাকে বলেন স্যার আমি তো তেমন লেখাপড়া করি না, কিন্তু আমার ওয়াইফ লেখাপড়া করেছে, বা ওয়াইফ লেখাপড়া করে, কিন্তু হাজব্যান্ড লেখাপড়া করেছে। আপনি কি জানেন ইউরোপের সেনজেনভুক্ত দেশ ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, এগুলোতে একজনের যোগ্যতা দিয়ে, শুধু হাজব্যান্ড না বাচ্চা কাছে সহ যাওয়া যায়, যদি হাজব্যান্ডের যোগ্যতা থাকে তাহলে ওয়াইফ সহ বাচ্চার কাছে সবাই যেতে পারে। এবার তারা কি পাচ্ছে দেখেন, যদি একজনের যোগ্যতা থাকে সে শুধু আইএলটিএস করবে, বাকিদের আইএলটিএস করতে হবে না, বাকিদের কোনো কোর্সও লাগবে না, শুধু শুধু ইংলিশ শিখতে হবে। তারা কি করতে পারছে, ওই একজনের যোগ্যতা দিয়ে, আমাদের এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, সে ওখানে যিনি যাচ্ছেন তিনি পার্ট টাইম করার সুযোগ পাচ্ছেন, বাট তার হাজব্যান্ড বা তার ওয়াইফ ফুল টাইম করার সুযোগ পাবে, এবং বাচ্চাদের জন্য ওখানে ডে কেয়ার সুবিধা আছে, বাচ্চাদের রাখার ব্যবস্থা আছে, যে ছোট হয় তাদের রাখার ব্যবস্থা আছে আলাদা। তো এই সুযোগগুলো তো আছে, আপনাকে জানিয়ে তো না, আমরা শুধু কান্নাকাটি করি, হা হতাশ করি, নিজেকে গড়ে তোলার জন্য একটা সময়ও দিই না। শয়তানের একটা বড় পাঠশালা আছে, বিশ্ববিদ্যালয় আছে, তার প্রথম চ্যাপ্টারটার নাম কি জানেন, হতাশা। যার মধ্যে হতাশাকে প্রশ্রয় দিলেন সে মনে করে আপনাকে শেষ করে ফেলবে। যার মধ্যে হতাশা ঢুকে যায় শয়তান বলে যে তার মধ্যে একটা শয়তান ঢুকে গেছে, অত তার আর কাজ করা লাগে না, অত শয়তানের ডিউটি শেষ। কেন? হতাশা যখন আসবে দেখবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো জামাতে, তার আস্তে আস্তে জামাত ছুটে যাবে, এরপরে হতাশার কারণে আস্তে আস্তে তার নামাজের ওয়াক্ত ছুটে যাবে, পাঁচ ওয়াক্ত পড়তো চার পড়বে, তারপর তিন পড়বে, তারপর আস্তে আস্তে নাই, এরপর হতাশা বেশি হওয়ার কারণে কোন একটা হয়তো ধূমপান করা শুরু করবে, সিগারেট খাওয়া শুরু করবে, তারপরে বলবে যে আরো বসে হলে তখন মাদক নেওয়া শুরু করবে, তারপর আরো হলে তখন লাস্টে হচ্ছে সুইসাইড। অর্থাৎ এইভাবে করে শেষ করে দেয় শয়তান, ওই যে ঢুকে গেল কি হতাশা, এখান থেকে শেষ আস্তে আস্তে আস্তে আস্তে একদম শেষ। এই জন্য হতাশা আসছে নাই নাই করবেন, নাই হতাশা নাই, নো ডিপ্রেশন ইন লাইফ, কখনো প্রশ্রয় দিবেন না, ঢুকতেই দিবেন না। যে অবস্থায় আছেন, যে হালতে আছেন, বলবেন আলহামদুলিল্লাহ, প্রতিদিন একশো বার আলহামদুলিল্লাহ পড়েন, আপনার জীবন আগের থেকে ভালো হবে ইনশাল্লাহ, যে অবস্থায় থাকেন। আর প্রতিদিন বারবার চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাকুল তু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিল সামা আলাইকুম মিদরারা। আপনারা এটা পড়ে দেখেন সূরা নূহের মধ্যে, আপনারা দশ থেকে বারোটা আয়াত পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা কি বলছেন, তুমি ইস্তেগফার করো, তওবাকারীদের মধ্যে সব শামিল হও, আমি তোমার রিজিক বাড়াই দিব, আমি তোমার রিজিক দিব, ধন সম্পদ দিব, পানি বর্ষণ করব, অর্থাৎ তোমার জন্য এখানে ফসল দিব, সন্তান দিবে, সবকিছু কিন্তু এখানে। তাহলে এইটা ইস্তেগফার করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনার জীবনের দুঃখ কষ্টগুলো চলে যাবে, আপনার জীবনে সম্পদ বাড়বে, আপনার জীবনে টাকা পয়সা বাড়বে হালাল ভাবে, আপনার জীবন আগের থেকে সুন্দর হবে। আজকে এই দুটো আমলের কথা বললাম, প্রত্যেকে করবেন, প্রত্যেকে ইনশাল্লাহ।
1: ইনশাল্লাহ, ধন্যবাদ স্যার। আমাদেরকে লিখেছেন দেলোয়ার হোসেন, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, সিঙ্গাপুর থেকে জেনারেল আইজিএস করতে চাই, কোনো সুযোগ আছে কি? এবং ইসিএ করতে চাই, আমার ভাতিজা আপনার ওখানে লেভেল ওয়ান করছে।
0: আচ্ছা, আপনি যে বলেন সিঙ্গাপুর থেকে করতে চান, ঠিক আছে, করা তো যাবে, কিন্তু কেন করতে চান? উনি কি লিখেছেন, উনি কি পাশ করেছেন? আচ্ছা, অনেকেই কিন্তু মনে করে যে আমি হ্যাঁ যাবো, কিন্তু জেনারেল আইসটা কেন লাগবে সেটা তো আপনি লেখেননি। অনেকে ভুল তথ্য দিয়ে আপনি ভুল কিছু করে থাকে। দেখেন আপনি মাস্টার্স পাস কিনা, তাহলে ক্যানাডাতে একটা সুযোগ আছে। তবে আপনি এই পদ্ধতিতে না যে বরং আপনি ওখান থেকেই সিঙ্গাপুর থেকেই আপনি ইউরোপের জন্য ওয়ার্ক পারমিটের কাজ করতে পারেন। আর যদি লেখাপড়া থাকে তাহলে স্টুডেন্ট ভিসায় যেতে পারেন, আমরা ওখান থেকে আপনার স্টুডেন্ট ভিসার কাজ এখান থেকে করতে পারবো, ঢাকা থেকেই, এটিএম থেকেই। আবার ওখান থেকে আপনি ওখানে বসেই থাকেন, ওখানে আপনি শুধু অনলাইনে আমাদের যোগাযোগ করলে আপনার প্রসেসিং ডান হয়ে যাবে এখান থেকে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার হতে পারে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক ভিসা। তো সুতরাং আপনার ইসিএটা আমাদের

অনলাইনও আছে, অফলাইনও আছে, আবাসিক আছে, অনাবাসিক আছে, সবই আছে। তো আপনি ওখান থেকে অনলাইনেও করতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনার প্রয়োজন কিনা সেটা দেখেন। আমাকে যদি খুলে বলেন তাহলে আমি আশা করি, আমি নাম্বারটা আবারও বলছি, আপনি এই নাম্বারে যোগাযোগ করেন, তাহলে আপনারটা বুঝতে পারবো যে প্রয়োজন আছে কি নাই। খামাখা করে তো লাভ নেই, হয়তো আপনার একাডেমি লাগবে, আপনি করছেন জেনারেল, তো টাকা তো নষ্ট হবে। অর্থাৎ একটু তথ্য দরকার, আন্দাজে কোনো কিছু করবেন না। নাম্বারটা আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর, আমার ব্যক্তিগত নাম্বার অনেকে চাই, স্যার একটু ব্যক্তিগত নাম্বারটা দেন, আমার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি 01712 80 81 93। আমার বলছে ব্যক্তিগত নাম্বারটা 01712 80 81 93। আপনারা নিচে লিখে রাখতে পারেন এটিএম, যা সততার চাদরে মোড়ানো। একটা কথা বলে রাখি, সেভাবে আপনি জানেন যে বাংলাদেশে অনেক এজেন্সি আছে, হাজার হাজার আছে, শত শত বলে ভুল হবে, সব কিছু বলে কয়েক হাজার হবে, এর মধ্যে কয়জন সততা নিয়ে কাজ করে? আপনি জানেন অনেক রিপোর্টে আসছে, বিভিন্ন নামটা আমার নাম বলতে চাই না, কিন্তু দুঃখজনক হলো সত্য, এজেন্সি হলেই মানুষ ভয় পায়, আতঙ্কে থাকে, না জানে তার জীবনের সব সম্পদ যেটুকু তার গচ্ছিত ছিল, হয়তো কোনো জমি বিক্রির টাকা, অথবা বাবার রিটায়ারমেন্টের টাকা, অথবা মায়ের গয়না বিক্রি করার টাকা, অথবা কোনোভাবে ধার করা টাকা, সেই টাকাটা দিল ভিসা প্রসেসের জন্য, স্টুডেন্ট ভিসা হোক অথবা ওয়ার্ক পারমিট হোক, সে সব কিছু মিলে চলে গেল। যেন আমি যেটা বলি, আমি এই মুহূর্তে যেখানে আমি আমি এখন লাইভ করছি এটিএম থেকে, দেখতে পাচ্ছেন এটিএম সততার চাদর মনো, সেটা এই বিল্ডিং এ আছে প্রায় 11 বছর ধরে। তার কিছুটা তিনটা বিল্ডিং, চারটা বিল্ডিং আগে আর তিনটা বিল্ডিং পরে, এইটুকু আরো দুইটাতেও আমার বিচরণ ছিল। তো এইটুকু মিলে আমি আছি এখানে প্রায়, আমার এখানে এই এই বিল্ডিং এতে 11 বছর, আর বাকি আর দুই তিনটা বিল্ডিং মিলে আরো দুইটা, তাহলে এই তিনটা বিল্ডিং এর মধ্যেই আমার বিচরণটা এখানে প্রায় কত বছর হবে, তিনটা বলে বলবো, চারটা বিল্ডিং। হ্যাঁ, এই চারটা বিল্ডিং এখন যেটা আছে এখানে 11 বছর, বাকিটা আপনার ধরে প্রায় 24 বছর, এখানে প্রায় 24টা বছর। তাহলে আপনি এখন বলেন, তাহলে আমি তো এখানেই, এই ঢাকার মালিবাগে মোচাক মার্কেট কাছাকাছি, তো ওরা কি করে দেখবেন, ওরা আজকে এখন হয়তো মিরপুরে আছে, এরপরে চলে গেল বনানী, এরপরে চলে গেল মহাখালী, এরপরে চলে গেল হয়তো অন্য কোনো জায়গায় উত্তরা, এরপর দেখবেন আরো অন্য কোনো জেলায়, এরপর সিলেটে, এরপর চট্টগ্রাম, আর অন্য কোনো জায়গায় দেখবেন যে নাই, এরপর রংপুরে, আপনার খুঁজেই পাচ্ছেন না, এরপর হয়তো অন্য কোনো দেশে চলে গেছে পালাই। তো তারা কি করে, দীর্ঘস্থায়ী রাখে না, তারা একটা সিজন নিয়ে করে এটা, আরেকটা কাজ করে, তারা খুব অল্প অ্যামাউন্ট বলে। আমাকে অনেক বলে, স্যার এত টাকা কেন লাগে, টাকা তো বেশি বলেন। হ্যাঁ, আপনার কর্মকর্তারা বললো যে বেশ কিছু টাকা লাগবে, কিন্তু ওরা তো অনেক কম বলছে, আমার যত কম বলে সেটাই তো প্রতারণা। কম বলা মানেই আপনি মনে রাখবেন যে আপনি হয়তো প্রতারকের চক্রে পড়তে যাচ্ছেন, কারণ কমে তো সম্ভব না, প্রত্যেকটা জিনিসের তো একটা খরচ আছে, ওই খরচটা তো আপনাকে দিতেই হবে। যখন সে কম বললো, যখন মনে করেন যেখানে লাগবে হচ্ছে 12 লাখ টাকা বা 10 লাখ টাকা, সে বললো 3 লাখ টাকা করে দিব, সে কোথা থেকে করবে? তাকে তো টিউশন ফি দিতে হবে, তাকে তো 1 বছর টিউশন ফি দিয়ে তারপর বাড়াতে হবে, ওই টিউশন ফি দিবে কেমন করে 2 লাখ টাকার মধ্যে, 3 লাখ টাকার মধ্যে? তিনজন টিউশন ফিতে আসে 7 লাখ টাকা, 8 লাখ টাকা। তো যখন কম বলে মনে রাখবেন সেটা প্রতারণা হচ্ছে। যেমন অনেক সময় ওয়ার্ক পারমিটে দেখবেন যে অনেকে অনেক কম বলে, এত কম বলে, মানে স্যার এত কিভাবে সম্ভব, মানে ওরা তো অনেক কম বলছে, এখানে কেন এরকম? আমি বলি কম মানেই তো প্রতারণা, কম মানে আপনাকে দেখাচ্ছে যে আমি খুব কমে দিচ্ছি, মানে কি আপনি আপনি একটা লুক্রেটিভ একটা ফিগার বললে, চটকদার কিছু বললে, আপনি কিন্তু খুব খুশি হয়ে গেলেন, তো এত কমে। আর একটা পার্টি আছে দেখবেন, তারা বলে যে প্রথমে এত টাকা দেন মেডিকেল করেন, আর মেডিকেল কেন লাগবে, আগে তার তো অ্যাপ্রুভ হচ্ছে কিনা সেটাকে দেখি, মেডিকেল তো অনেক পরের বিষয়, শেষের জিনিসটা তো আগে করাচ্ছে, যেটা সবার শেষে লাগে মেডিকেলটা, সে সবার আগে করাচ্ছে, ওখানে কিছু টাকা পয়সা নিল। আবার তারা কি করে দেখবেন, যে আপনারা এখন আপাতত এই 3 লাখ 4 লাখ দেন, বাকি টাকাটা ওখানে বিদেশে যাওয়ার পরে দিবেন, আপনি ওখান থেকে ইনকাম করে দিবেন, মনে হয় যে সে তার একজন আপন ভাই, হ্যাঁ, অথবা তার দুলা ভাই বা কোনো একটা আত্মীয় সম্পর্কে আছে, তারা যেটা করছে, মানে এমন ভাবে বলে তারা, এইভাবে তারা যে করছে, আমি বলবো যে সচেতন হওয়া দরকার এই দেশটা। আমি বলবো যে বাংলাদেশের এই যে 7 কোটি বাঙালির এক সময় ছিল হে বঙ্গজননী, আমি এখন বলবো এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে সচেতন করনি, সচেতন যদি হতো তাহলে তার জীবনের সব টাকা কেন যাবে? জানেন, আপনি জানেন আমার কাছে এখানে বেশ কিছু আছে, আমার কাছে আসছে একটা ছেলে, ওই সে বললো স্যার আমার ক্যানাডাতে ওয়ার্ক পারমিটের কথা বলেছে।

0: এবং বলল যে এখন এটা দাও, পরবর্তীতে দিবা। আস্তে আস্তে করতে করতে দেখেন তার কাছে নিচ্ছে প্রায় 44 লক্ষ টাকা, 44 লাখ টাকা। 44 লাখ টাকার বিনিময়ে, আমি এখন দেখাইতে পারছি না এই মুহূর্তে, আমি হয়তো খুঁজে পেলে দেখাবো, তো আমি আগে দেখিয়েছিলাম, বিনিময় যেটা দিয়েছে সেটা একটা হয়তো কোন একটা জায়গা থেকে কম্পিউটার দিয়ে, আপনি জানেন যে ফটোশপ এবং আরো কিছু হ্যাঁ অ্যাপ আছে যেগুলো দিয়ে চেঞ্জ করে দেওয়া যায় নাম্বার রেখে, এবং ওইটা দিয়ে একটা স্টিকার বানিয়ে দিয়েছে, এবং এইটা দিয়ে সে কিন্তু নিয়ে গেছে 44 লাখ টাকা, 44 লক্ষ টাকা, প্রায় অর্ধ কোটি টাকা খরচ হয়েছে মাত্র 200 টাকার মতো। এটা তো মানুষ বোঝে না, সচেতন তো না। আমি যখন বলবো যে কিছু না হোক একবার আমার কাছে আসতে বলবো, একটা বার কথা বলতে বলবো, আসেন দেখেন, আপনার যোগ্যতা থাকলেও আসেন না থাকলেও আসেন, আপনার টাকা থাকলেও আসেন না থাকলেও আসেন, শুধু বলবো বাস ভাড়া টাকাটা যদি না থাকে কিছু বিক্রি করে হলেও আসেন। আমি বলবো যে একবার আসেন ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমাদেরকে লিখেছিলেন মাসুম হাসান জয়। স্যার আমার একটা কথা ছিল, সেটা হলো আমি আইএলটিএস করব, আমি ইন্টার পাস করেছি 2024 সালে, বর্তমানে বিবিএ করছি ম্যানেজমেন্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আমি কোন কোন দেশে যেতে পারবো?
0: দেখো তুমি যে বলেছো এখন ম্যানেজমেন্ট তুমি পড়ছো, কিন্তু কথা হলো যদি তোমার কিছু সামর্থ্য থাকতো, তুমি বলো ন্যাশনালে কিন্তু অনেকে পড়ছে, লক্ষ লক্ষ লক্ষ লক্ষ মানুষ বিবিএ করছে ন্যাশনালে, তো ম্যানেজমেন্টে বলো আর মার্কেটিং এ বলো আর যেটাই বলো, এখন তুমি কেমন করে তুমি নিশ্চিত হচ্ছ যেটার পরে তুমি একটা চাকরি ভালো পাবে, এটার পরে তুমি একটা ভালো কিছু করবে যেখানে ক্লাস ঠিক মতো হচ্ছে না? আমি যেন বলবো যে কিছু কি তোমার নাই, কিছু থাকলে তুমি এটা করো, যাদের নাই তাদেরকে বলবো, তাদেরকে এত ভারী সাবজেক্ট পড়তে বলবো না, যদি ন্যাশনালেই পড়তে হয় তখন তাদেরকে বলবো যাও তুমি রাষ্ট্রবিজ্ঞান পড়ো, তুমি হিস্ট্রি পড়ো, ইতিহাস পড়ো, তুমি লোক প্রশাসন পড়ো, তুমি সোশ্যাল ওয়ার্ক পড়ো, হ্যাঁ তুমি এই জাতীয় সাবজেক্টগুলো পড়লে কি হবে বলো তো, সারা বছরে মাত্র 1 মাস থেকে 2 মাস পড়ে তুমি পাশ করে যাবা, আর বাকি তুমি সময়টা এই যে 48 মাসের মধ্যে প্রায় 40 মাস তুমি তোমার ক্যারিয়ারের কাজ করতে পারবে, তুমি ইংলিশ শিখতে পারবে, লেভেল 1 2, IELTS, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং সব করতে পারবে, AI শিখতে পারবে, আমরা একটু করাচ্ছি এখানে, এই সময়ের মধ্যে তুমি ইনকাম করতে পারবে, অর্থাৎ তোমার তো একটা হালাল ইনকামের চিন্তাও করতে হবে। একটা মানুষের একটা কথা বলি, আমার একটা ছাত্রের কথা বলি, ও এসে যখন আমার কাছে আসলো যে স্যার আমি বেতন পাচ্ছি, ওর বেতন পাচ্ছে প্রতি মাসে 18-19 মতো বেতন পাই, আর সেখান থেকে ওর মায়ের লিভারে একটা প্রবলেম আছে, তো ডাক্তার যে ওষুধ দিয়েছে তাতে প্রতি মাসে ওষুধ খেতে হবে প্রায় 14,000 টাকার, আর ও বেতন পায় হচ্ছে 19,000 টাকা। এই জন্য কি করে কিছু মানে ইয়ে দিয়ে একদম ডাক্তারকে জিজ্ঞেস করছে কোন ওষুধগুলো না হলেই না, সেই ওষুধ সবকিছু মিলে 5,000 টাকার মতো একটা ওষুধ সে দেয় প্রতি মাসে, আর 14,000 টাকা তাদের সংসার চলে। তো বললো স্যার আমার যদি মা যদি প্রতি মাসে এই 14,000 টাকার ওষুধ খেতে পারতো তাহলে আর একটু ভালো থাকতো, সে তো মারা যাবে একদিন কিন্তু আর একটু ভালো থাকতো, প্রতিদিন যে কষ্টটা করে তার যে কষ্টটা দেখি এই কষ্ট আমার সহ্য হয় না। তখন আমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার কি আর কিছু আছে, তোমার বাড়িতে কোনো জমি জমা আছে কিছু আছে? স্যার আমাদের ভিটা বাড়ি আছে আর এছাড়া আর মাত্র 6% বা 7% জমি আছে, আর কিছু নাই। আমি বললাম ওই 6% দাম কত? বলছে দাম তো অনেক। কেমন দাম হবে? দাম তো প্রায় 30-40 লাখ টাকা হবে, 30-35 লাখ টাকা হবে। আমি এত হবে? তোমার তো লাগবে এত না, তোমার যে যোগ্যতা আছে তাতে তো মাত্র 10.5-11 লাখ লাগবে ইউরোপে যাওয়ার জন্য, হ্যাঁ ইউরোপে যেমন আমি সাইপ্রাস নামই বলে দিলাম, তো মাত্র এটা লাগবে, তো তুমি এটাতে তুমি করো আর বাকিটা বিক্রি করা লাগবে না, তুমি 2% বিক্রি করো। আমি হিসাব করে বললাম তা 2% বিক্রি করো, তোমার তো সেই অ্যাবিলিটি আছে তোমার, আমি বললাম ওই 6% কতটুকু ইনকাম হয়? স্যার ইনকাম তেমন হয় না, আমরা কিছু ওই সবজি টবজি লাগানো হয় এই আর কি, ওদের ভালো এটা, কিন্তু এই বুদ্ধিটাকে কেউ দেয়নি। আমি তো 2% বিক্রি করে তুমি তো পারো, তো তোমার পক্ষে তো ওই যে মাত্র 2% আরো তো 4% থেকে যাবে, হ্যাঁ তো ওইটাতে তুমি তো প্রতি মাসে 2 লাখ টাকা সাপোর্ট তো বাড়িতে দিতে পারো। আজকে তোমার মা চিকিৎসার অভাবে যাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন, আমার খুব কষ্ট লাগে একটা বিষয় নিয়ে, যে বাবা মা সন্তানের পিছনে মানুষ করতে করতে তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে দেয়, সব সঞ্চয় কিন্তু দিয়ে দিল বাবা মা, অথচ দেখেন তার শেষ বয়সের যে ট্রিটমেন্ট মেডিকেল সাপোর্ট এটা কিন্তু বেশিরভাগ সন্তান দিতে পারছে না।
1: জি
0: অর্থাৎ সে যদি তার সন্তানের লেখাপড়া তার জীবনের ক্যারিয়ারের জন্য খরচ না করত, তাহলে কিন্তু সে দিতে পারত, জমায় রাখতো। কিন্তু সে কিন্তু ভালোর জন্য করলো, যে সন্তানকে গড়ে তোলার জন্য করলো, তারই জন্য করতে যেয়ে সেই সন্তান যে ইনকাম করে তাতে কিন্তু তার জীবনের শেষ বয়সে খুব কষ্ট করে দিতে হচ্ছে, মেডিকেল ট্রিটমেন্টটা পাচ্ছে না, সাপোর্টটা পাচ্ছে না। আমি অন্যান্য খাওয়া দাওয়া ভালো কিছু বাদ দিলাম, আমি অন্যান্য কিছু বাদ দিলাম, আমি খাওয়া, আপনি জানেন যে একটা বয়সের পরে রুচি থাকে না, একটা বয়সের পরে হ্যাঁ মাছ মাংস খাওয়াতে হয়, সারা জীবন তো কষ্টই করলো, শেষ জীবনেও খাওয়ানো গেল না। এই দুঃখটা কাকে জানাবো? যারা এটা ফিল করে না তাদেরকে বলবো, তোমার জন্যই কিন্তু তোমার বাপ মা সব খরচ করলো, আজকে শেষ বয়সে তোমার পেছনে খরচ করার কারণেই তাদের মেডিকেল ট্রিটমেন্টটা পাচ্ছে না, এটাকে তুমি ফিল করো? এটা যদি ফিল করে থাকো তাহলে তোমার এখনই করা উচিত আইএলটিএস এবং লেভেল 2, এবং তারপরে বাইরে যাওয়া উচিত, যেন বাপ মা তোমার ভালো থাকে। মনে রাখতে হবে, আমি মাঝে মাঝে বলি আল্লাহর কাছে, আল্লাহ ততদিন পর্যন্ত বাপ মাকে বাঁচিয়ে রাখো যতদিন পর্যন্ত তার সন্তানরা একটা সাফল্যের মুখ না দেখে। সাফল্যের মুখ না দেখে পর্যন্ত তুমি তাদেরকে নিও না, কিছুটা দেখে যাক, এতই করলো সন্তানের সব ব্যয় করলো। এই জন্য আমি কি করি জানেন, ওই যে বললাম 10 বছর বয়স আমাদেরকে দেন, বাচ্চা 10 বছর হয়ে গেছে দেন, 11 বছর হয়েছে দেন, অর্থাৎ যত তাড়াতাড়ি দেবেন তত ভালো। তাহলে কি হচ্ছে দেখেন, আপনার সন্তান ইনশাল 15 বছরের মধ্যে ইনশাল্লাহ ইনকাম করবে, ইনশাল্লাহ। এখানে অনেক এক্সাম্পল আছে, সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না, অনেক এক্সাম্পল আছে। আবারও ব্যক্তিগত নম্বর বলি, একটা নাম্বার দিচ্ছি যেটা আমি আগে বলেছি, একটু চেঞ্জ করে দিই, 01612 80 81 93, বলেছি 01612 80 81 93, ATM স্যার বা মানুষ গড়া কারিগর বলে সেভ করে রাখুন।
1: জি স্যার, স্যার ধন্যবাদ স্যার। আমরা একেবারেই আসলে শেষের দিকে যাচ্ছি, আমি ছোট্ট করে একটা প্রশ্ন আসলে করব, সেই ছোট্ট করে আমরা 2-1 মিনিটের মধ্যে উত্তরটা জেনে নেওয়ার চেষ্টা করবো আপনার কাছে, যদিও অনেকগুলো প্রশ্ন আছে আমাদের কাছে। নাসরিন সুলতানা লিখেছিলেন, স্যার আসসালামু আলাইকুম, হাজব্যান্ড ইউরোপেতে MBA করছে, PR পাওয়ার পর যদি ওয়াইফকে নিতে চায় তাহলে ওয়াইফের কি IELTS করার প্রয়োজন আছে?
0: আসলে বলবো, যদি হাজব্যান্ড ওখানে পড়ছে যদি পেয়ে যায় ইনশাল্লাহ আপনাকে নিতে পারবে, তবে আপনি যাওয়ার আগে অবশ্যই অবশ্যই লেভেল 1-2 IELTS ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং না করে যাবেন না। মনে রাখবেন এই কোর্সগুলো করার পর আপনি দেখবেন আপনি কমপক্ষে ওখানে প্রতি মাসে 1-1.5 লাখ টাকা বেশি পাচ্ছেন, প্রতি মাসে কথা বললাম, শুধুমাত্র কোর্সগুলো করে যাওয়ার ফলে আপনি দেখছেন প্রতি মাসে আপনি 1-1.5 লাখ টাকা বেশি পাচ্ছেন। অর্থাৎ সবকিছু মানে কোর্সগুলো করতে মাত্র 60,000 টাকা লাগে, আচ্ছা প্রতি মাসে যদি আপনি ধরেন তাহলে বছরে আপনার লাভ হবে প্রায় 18 লাখ টাকা। তো 60,000 টাকা বিনিময় করে বছরে আমরা 18 লাখ টাকা পাই, কয়েক কোটি টাকা ইনকাম হবে, কত কোটি কোটি টাকা। কিন্তু আমরা বাঙালিরা মনে করি কি জানেন, টাকা জমে বড় হব, আমাদের সামনে থেকে এতটুকু আমরা খরচাতে চাই না। মনে রাখবেন টাকা জমিয়ে মানুষ বড় হয় না, টাকা জমালে মানুষের কি হয় বলুন তো, টাকা ইনকামের প্রতি আগ্রহ কমে যায়,
1: কমে যায়।
0: হ্যাঁ, বরং টাকা যদি আপনি খরচ করেন, ইনভেস্ট করেন, মনে করেন আপনার কিছু নাই, আপনার আছে মাত্র 3,000 টাকা সেভিংস আছে, ওই 3,000 টাকাতে একটা অনলাইন কোর্স করেন, ওইটাতে শেখেন, দেখবেন ওইটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর। এই জন্য বলবো, আমার কাছে মনে হয় যেহেতু শেষ, আমি বলবো যারা পরীক্ষা দিয়েছে HSC বা আলিম বা ডিপ্লোমা, তাদেরকে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে যারা একেবারে তাদের সামর্থ্য নাই তাদেরকে তুমি ছেড়ে দাও, তাদের জন্য সিট ছেড়ে দাও, তুমি ঢাকা ভার্সিটির প্রতিযোগিতা না করে তাদের জন্য ছেড়ে দাও, তুমি ওই একটা পাবলিক বিশ্ববিদ্যালয় না করে তাদের জন্য ছেড়ে দাও, তোমাদের সামর্থ্য থেকে তুমি বাইরে চলে যাও, যার সামর্থ্য সে এটা করুক, তাকে ছেড়ে দাও সিটটা, তাহলে সে একটু ভালো জায়গায় চান্স পেল, তার জীবনে কিছু করে খাবে। আর তুমি কি করো, এই যে তোমার যেটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে তুমি IELTS করো, লেভেল 2 করো, এতটুকু সামর্থ্য আছে আর কিছু ধার করো, আর কিছু নিজের টাকা কিছু বিক্রি করো, এটা দিয়ে তুমি চলে যাও, তাহলে কি হবে বলো তো, তোমার বয়স যদি 18 হয় 19 হয়, এখানে তুমি ভর্তি পরীক্ষার জন্য তুমি যে চেষ্টা করছো 2 বছর ধরে চেষ্টা করছো, ওই 2 বছরে যে তুমি ইনকাম করবে ওইটাই দেখবে যে অনেকে সারা জীবন বাংলাদেশে জমাতে পারে না, ওই 2 বছরে অনেকে 50 লাখ ইনকাম করে। তো এমনি যেন বললাম, এটা যদি হয় তাহলে তোমার জীবনটা খুব অল্প সময়ে, একটা লাস্ট বলে রাখি, বাংলাদেশে সাধারণত যেটা হয় 50-60 বছর বয়সে যে সাফল্য, আর্থিক সাফল্য, অর্থনৈতিক সাফল্য অর্জন না করতে পারে, জাস্ট HSC আলিমের পরে ইন্টারমিডিয়েট পরেই যদি কেউ IELTS Level 2 করে বিদেশে ভিসা প্রসেস করে তাহলে ইনশাল্লাহ, আর যদি তার যোগ্যতা না থাকে, IELTS পয়েন্ট না থাকে, তাহলে স্টুডেন্ট ভিসা না যে ওয়ার্ক পারমিটে যাবে, ওয়ার্ক পারমিট হচ্ছে ইউরোপে, বৈধভাবেই হচ্ছে, এই সুযোগ তো আছে। আর সবকিছু মিলে বলবো, যদি মুসলিম হয়ে থাকে ফজর নামাজ প্রতিদিন শুরু করে পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়। নামাজ পাঁচ ওয়াক্ত হচ্ছে না, তুমি ক্যারিয়ার শুরু করো না, পাঁচ ওয়াক্তই লাগবে। এবং ফরজ সালাত গুলো পড়লে প্রত্যেক ফরজ সালাতে পড়ে আয়াতুল কুরসি পড়ো। যদি অন্য ধর্মের হয়ে থাকে তাদেরকে বলবো যার যার ধর্ম তার কাছে, বাট দিন যেন তোমার আগে উঠতে না পারে, দিন শুরু করো দিন শুরু হওয়ার আগে। এবং তুমি ইংলিশে তুখর হও এবং অন্যান্য অর্জন করো, অলসতাকে প্রশ্রয় দিও একেবারেই প্রশ্রয় দিও না, তুমি ইনশাল্লাহ বড় হবে, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। আজকের দিনটা কাজে লাগাও, কালকে তুমি সেই দিনটা পাবে যেদিনটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আমি ব্যক্তিগত আবার নাম্বারটা দিয়ে শেষ করছি, এটিএম মোহাম্মদ আমার পুরো নামটা, আমার সবাইকে এটিএম স্যার বলে বা মানুষ গড়ের কারিগর বলে, 01712 80 81 93। আবার হচ্ছে ব্যক্তিগত নাম্বার 01712 80 81 93। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা SMS করতে পারেন, আপনারা সরাসরি কল করতে পারেন এবং সরাসরি আমার সাথে দেখা করেন একবার জীবনে একবার হলেও। থ্যাংক ইউ সো ভেরি মাচ, ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এবং যারা দেখছেন তাদেরকে বলবো যেহেতু এটা ফেসবুকে আছে একটু শেয়ার করে দেন, অনেকগুলো মানুষের উপকার হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ,
1: অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। এবং আমার উপস্থিত দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই আপনি এই আয়োজনের আয়োজনটি দেখতে পাচ্ছেন এবং আমাদের আগেও যে আলাপগুলো হয়েছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের পেজে, সেখান থেকে অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, স্যারকে ফোনও দিতে পারেন আপনার যে কোনো প্রশ্নের জন্য। আজকের মতো সিফাত বিদায় জানাচ্ছি, আমাদের সময় একেবারেই শেষ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি আলবিদা।
2: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: হ্যালো,
6: হ্যাঁ বলো।
5: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
6: আচ্ছা নেটে কল দাও তো।
5: আহা, এখানে কি হলো?
6: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
5: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
7: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক হট মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m. জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যার শেষটা কেউ জানে না।
0: টাইম চেক, এখন সময় রাত 11টা।

0: তো তখন সে বলতেছে যে সব দায়িত্ব কি আমার নাকি, বাচ্চাকে স্কুলে নিয়ে যাবা এটা তুমি দায়িত্ব পালন করো। তা আমি বললাম হ্যাঁ দায়িত্ব আমি পালন করতে হলে করবো, সেটা তো সমস্যা নাই, কিন্তু সেটা তো আমাকে বলতে হবে। তুমি আমাকে কিছুই বললা না, তুমি নিয়ে যাচ্ছ, তুমি নিয়ে আসো, তো সেখানে হুট করে যদি তুমি কিছু না বলে চলে যাও তাহলে তো আমি আসলে বুঝতে পারছি না। তো এরপরে আমি শাওয়ার নেওয়ার জন্য চলে যাই, শাওয়ার থেকে বের হয়ে আমি দেখছি যে ঠিক আমার বাসার মেইন ডোরের সামনে দুইটা সুটকেস রাখা, ট্রলি ব্যাগ, ট্রাভেল ব্যাগ রাখা। তো আমি ভেবেছি যে আমি তখন বলছি যে যে আমি ভাবলাম যে হয়তো আমাদের যে ট্যুর আছে মালয়েশিয়ার ট্যুরের জন্য হয়তো ট্রাভেল ব্যাগগুলোকে সে গুছাচ্ছে বা রেডি করছে। তো পরে আমি বললাম কি আচ্ছা এত ট্রাভেল ব্যাগ নেওয়ার দরকার নাই, তুমি আমাদের ট্যুরে একটা নিলেই হবে, আর বেশি কাপড় চোপড় নেওয়ার দরকার নেই, কাপড় চোপড় যদি কিছু লাগে ওখান থেকে কিনে নেওয়া যাবে, শুধু শুধু এখানে লাগে যে এত বড় করার দরকার নেই। তখন সে আমাকে বলছে যে আমি ট্রাভেল ব্যাগ হচ্ছে মালয়েশিয়া যাওয়ার জন্য রেডি করি নাই। আমি বলছি তাহলে, বলছে আমি এখন চলে যাব।
1: অনেক শ্রদ্ধা আপনার জন্য, এমনই থাকেন, কিছু মানুষ এমনই থাকে, কিছু মানুষ যত্ন করে আপনার মতো বোকা থাকে, কিছু মানুষ খুব যত্ন করে আপনার মতো এরকম পাগল থাকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 ভালোবাসার বাংলাদেশের আজকের আয়োজনে। আপনারা আমাদের সাথে এই বৃহস্পতিবার এই সময়টাতে চোখ রাখেন, আমাদের সাথে কথা বলেন, এবং আমাদের যে কোনো প্রোগ্রাম আপনাদের কাছে যখন কনভে হয় সেই প্রোগ্রামটা অনেক যত্ন করে আপনারা আপনাদের মতো করে শেয়ার দেন, কমেন্ট করেন, এবং এভরি সিঙ্গেল কন্ট্রিবিউশন কাউন্ট। বহু বছর ধরে আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করতেছি যেখানে বিভিন্ন মানুষের জীবনের কথা বিভিন্নভাবে এই ক্যানভাসকে রাঙিয়ে তোলে। আপনারা আমাদেরকে চাইলেই কিন্তু ফোন করতে পারছেন 01841904904 এই নাম্বারে, এবং আপনারা চাইলে কিন্তু হট সিটে বসার জন্য এই নাম্বারে ছোট্ট করে আপনাদের গল্পটা পাঠিয়ে দিচ্ছেন, আমাদের টিম তখন সেখান থেকে আমাদের মতো করে অ্যানালাইসিসের পরে দেন আমাদের হট সিট পর্যন্ত এই জার্নিটা তারা তৈরি করে দেয়। যেমন আজকের গেস্ট অফ অনার অলরেডি আমার সাথে উপস্থিত, অসম্ভব ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি।
0: ধন্যবাদ।
1: কি নাম আপনার?
0: আমার নাম খন্দকার হাসান শাহরিয়ার, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং একজন সিঙ্গেল ফাদার।
1: ওকে, সো আপনার নিক নেম কি? শাহরিয়ার।
0: হ্যাঁ,
1: শাহরিয়ার। আপনি শুধুই এই ল প্রফেশনের মধ্যে আছেন নাকি আপনি জার্নালিস্ট? আমি যতটুকু জানি
0: আমি জার্নালিজমের সাথে সম্পৃক্ত আছি, এবং আমার একটা অনলাইন নিউজ পোর্টালও আছে, পাশাপাশি একটি প্রিন্টেড ভার্সন নিউজ পেপারও আছে।
1: অনেক কাজের সাথে ইনভলভ, আপনি অনেক ব্যস্ত মানুষ, তার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, উই আর অনার্ড। আমি আর সময় নিব না, বরং সরাসরি আপনার গল্পে চলে যেতে চাই, মানে শুরুটা কোত্থেকে শুরু করতে চাচ্ছেন?
0: শুরুটা একদম আমার মানে ঠিক শৈশব থেকে শুরু করলে মনে হয় ভালো হয়। সেই শৈশবের অংশটা আসলে ছিল, আমার বাবা বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডাইরেক্টর ছিলেন, তো ফলে তিনি বিভিন্ন অংশে তাকে ব্যাংকিং কারণেই যেতে হতো। তো আমার
1: জি
0: আমার জন্মের সূত্রপাতটা কিন্তু হয়েছিল খুলনাতে। তো সেই খুলনাতে শৈশবের মানে কিছু অংশ আমাকে কাটানো হয়েছে। এরপরে আমরা চলে আসি ঢাকাতে। ঢাকাতে চলে আসার পরে ঢাকার খুব ঐতিহ্যবাহী স্কুল ঢাকা কলেজিয়েট স্কুলে আমার পড়া শুরু হয়, এবং সেখান থেকে এসএসসি শেষ করি। এরপর এসএসসি যখন শেষ করে ঠিক তখনই আসলে হচ্ছে যে জীবনে একটা বড় কঠিন সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়, এবং একটা কঠিন বাস্তবতা আসলে মুখোমুখি হই। সেই সময়টাতে হচ্ছে ঠিক আমি মাত্র কলেজে প্রবেশ করেছি, ওই অংশটাতে এসে দেখি যে প্রায় 2000 সালের দিকের ঘটনা তখন। তো ওই সময়টাতে এসে আমার মা হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, এবং তিনি আমাদের তখন তো যাতায়াত ব্যবস্থা তো উন্নত ছিল না এখনকার মতো, তো আমার নানার বাড়ি হচ্ছে সোনারগাঁ এলাকাটার মধ্যে, যেটাকে আমরা আসলে ভুলতা বলে চিনি এখন। তো সেই অংশের তখন হচ্ছে বর্ষাকালে নদী দিয়ে মানে ডুবে যেত আর কি রোডগুলোতে, তখন হচ্ছে নৌকা দিয়ে পার হতে হতো। তো আমার মা হচ্ছে আমার নান্নানির কবর জিয়ারত করার জন্য ওই মানে আমার মামা এবং খালাদের সাথে ওই অংশে গিয়েছিলেন। তো ফেরার সময় তিনি হচ্ছে মানে পায়ে কিছু একটা হয়তো কামড় দিয়েছে এরকম আর কি। তিনি ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন, এবং ডায়াবেটিসের পেশেন্টদের একটা বড় রকমের যে সমস্যা ঘটে যে তাদের শরীরগুলো কিন্তু অনেক অংশে বিশেষ করে পা খুব এফেক্টেড হয়, এইটা একদম হাত মানে আমি খুব মানে কাছ থেকে আমার জীবনে আমার দেখা সৌভাগ্য হয়েছিল। তো তিনি ফেরত আসেন বাসাতে, আসার পরে রাতের বেলা বলছিলেন যে আমার আসলে পাটা কেমন ব্যথা ব্যথা করছে। তো সাধারণত কেউ জানি করলে এরকম হয়, আমরা ভেবেছিলাম যে হয়তো সেরকমই কিছু ঘটেছে। তিনি যখন ভোরবেলাতে তার চিৎকারে আমরা আমাদের ঘুম ভেঙে যায়। তো এবং আমরা দেখতে পাই যে তার পায়ের অংশটা পুরো পায়ের পাতাটা প্রায় 2 ইঞ্চির মতো ফুলে গেছে, হ্যাঁ, এবং সেটা একদম সাদা অংশ হয়ে গেছে পুরো। তো আমরা ইমিডিয়েটলি সকালবেলা ডাক্তার কল করি, ডাক্তার এসে বলেন যে ইনফেকশন হয়েছে, ইনজেকশন দিয়েছেন এবং এভাবে 7 ডেজ ট্রিটমেন্ট চলে, কিন্তু ইম্প্রুভমেন্ট কোনো কিছু ঘটে না। পরবর্তীতে আমরা তখন ন্যাশনাল মেডিকেল ছিল, আমাদের বাসা তখন ছিল পুরাতন ঢাকাতে, তো আমরা ন্যাশনাল মেডিকেলে তখন তাকে শিফট করি, সেখানে তার ট্রিটমেন্ট হয় এবং পরবর্তীতে ইন্ডিয়াতে তাকে নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সি বেসিসে। এবং নিয়ে যাওয়ার পরে সেখানে তার অপারেশন হয় পায়ে, এবং সেখান থেকে মেডিকেল রিপোর্ট আসে যে আসলে তার পায়ের ভিতরে ইনফেকশন পৌঁছে গেছে, এটা যদি ইমিডিয়েটলি তার পা হচ্ছে কেটে ফেলা না হয় তাহলে সেই ক্ষেত্রে তার লাইফ মানে রিস্ক হয়ে যাবে, তাকে বাঁচানো যাবে না, পুরো শরীরে ছড়িয়ে যাবে। তো জাস্ট 15 দিনের মধ্যে একটা মানুষের লাইফ রিস্কের মধ্যে চলে যেতে পারে, সেটা কিন্তু একদম আমার চোখে দেখা। এবং তখন পরবর্তী পর্যায়ে আমরা বাংলাদেশে ব্যাক করে নিয়ে আসি এবং বাংলাদেশে তার অপারেশন হয় এবং তার বাম পায়ের একটা অংশ কেটে ফেলতে হয়। তো সেই অপারেশন এবং অপারেশন পরবর্তী সময়ে তাকে আর্টিফিশিয়াল পা সেট করবার জন্য, তখন ব্র্যাকের সেন্টার ছিল শ্যামলীতে, তো সেইখানে প্রতিদিন মুহূর্তে নিয়ে যাওয়া, সেই পাটা হচ্ছে কাটা অংশের পাটা যেন মানে শুকায় এবং সেটাকে যেন হচ্ছে আর্টিফিশিয়াল লেগ সেট করবার উপযোগী করা যায়, সেটার জন্য রেগুলারলি প্রতিদিন তাকে থেরাপি দিতে হতো। তো এই কাজগুলো করা খুবই কষ্টসাধ্য ছিল, এবং যেহেতু আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমাকে এই পুরো সাপোর্টটা দিতে হয়েছে। তো এই কাজটা করতে গিয়ে তখন খুব প্রবলেম ফেস করতে হচ্ছিল আমাদেরকে, কারণ এক হচ্ছে পুরাতন ঢাকায় প্রচণ্ড জ্যামের এলাকা, অ্যাম্বুলেন্স ঢোকানো, অ্যাম্বুলেন্স থেকে হচ্ছে পেশেন্ট নামানো, পেশেন্টকে পৌঁছে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সে, খুব কষ্টকর কাজ ছিল তখন, এবং লোক ম্যানেজ করে রাখতে হতো আমাদের এবং এই কাজটি প্রতিদিন করতে হয়েছে।
1: জি,
0: তো কন্টিনিউ প্রায় 6 মান্থের মতো এই কাজটি করবার পরে আমরা হচ্ছে আর্টিফিশিয়াল লেগ সেট করতে পারি। তো তখন পরে একটা পর্যায়ে আমরা আসলে শিফট করি, আমাদের পুরাতন ঢাকার বাসাটা আমরা বিক্রি করে আমরা চলে আসি এলিফ্যান্ট রোডে। সেখানে চলে আসার পরে তখন মানে মোটামুটি মানে আমরা দেখতে পাই যে একজন মানুষ খুব একজন কর্মক্ষম মানুষ, যিনি হচ্ছে যে সারাক্ষণ নিজের ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকতেন, তিনি পুরোপুরিভাবে একদম অসহায় হয়ে গেলেন, যে কিভাবে যে একজন মানে হুট করে তিনি 15 দিনের মধ্যে এখন আর তিনি হাঁটতে পারছেন না, কারো তার সাপোর্ট লাগে বা সহযোগিতা লাগে, সেটা ছাড়া তার চলার উপায় নাই। এটা খুবই একটা ভয়াবহ ব্যাপার, এই জিনিসটা কিন্তু আমার দেখতে হয়েছে এবং এই জিনিসটা দেখতে পেয়েছি ঠিক সেই সময়টাতেই, যেটা লাইফের আসলে মানুষের কিছু কিছু ক্ষেত্রে লাইফে তো আসে যে পরিবর্তন আসে মানুষের লাইফে, অনেক সময় কিছু রোমান্টিকতাও আসে। তো সেই
1: তখন কোন ক্লাসে
0: পরিস্থিতিতে তখন আমি ইউনিভার্সিটি লেভেলে,
1: হ্যাঁ,
0: তো আমি ওই লেভেলটাতে তখন এসে এইটা ঠিক 2004-এর দিকের কথা বলছি, ঠিক সেই সময়টাতে এসে আমরা পহেলা বৈশাখে তখন আমরা সিটিসেল মোবাইল ব্যবহার করতাম। তো একদম ঠিক একটা রং কলে একটা হচ্ছে যে পরিচয় ঘটে, তো সেই পরিচয়টা দেখা যাচ্ছে যে মানে কথার মধ্যে সীমাবদ্ধ ছিল, এর পরবর্তীতে হয়তো মেসেজ আদান প্রদান হতো, এবং একটা পর্যায়ে জানতে পারলাম যে যেহেতু আমি লেখালেখির সাথে তখন সম্পৃক্ত ছিলাম, বিভিন্ন বাংলাদেশের অনেক শীর্ষস্থানীয় মিডিয়াতে আমার পত্রিকাতে লেখা আসতো, কাজও করতাম, তো ওই স্টেজে দেখা গেল যে সেও লেখালেখি করে, সেখানে পরবর্তী পর্যায়ে দেখা সাক্ষাৎ হয় প্রায় কথাবার্তা পরিচয়ের প্রায় ঠিক 6 মাস পরে এরকম দেখা হয়, কর্ণফুলি গার্ডেন সিটিতে আমাদের দেখা সাক্ষাৎ হয়। তো সেই দেখা সাক্ষাৎ থেকে একটা ধীরে ধীরে রিলেশন গড়ে ওঠে, এবং পরবর্তী পর্যায়ে একটা স্টেজে এসে আমি জানা যায় যে আসলে যার সাথে রিলেশনটা হচ্ছে তার মা এবং হচ্ছে আমার মা একই স্কুলে পড়াশোনা করতেন।
1: আচ্ছা,
0: তো সেই বিষয়টা একটা পর্যায়ে এসে আমাদের 2008-এর পহেলা জানুয়ারিতে, তখন পারিবারিকভাবেই আমাদের বিয়েটা সম্পন্ন হয়। তো বিয়েটা সম্পন্ন হওয়ার পরে 17 অক্টোবর 2004 থেকে 2008
1: তাহলে চুটিয়ে প্রেম করতেছেন?
0: হ্যাঁ, এটা রিলেশনটা এভাবেই চলছে।
1: এবং ফাইনালি যাকে ভালোবাসছেন তারে আপনি মানে আপনার প্রিয়তমাকে আপনি স্ত্রী হিসেবে পাচ্ছেন 2008 জানুয়ারিতে।
0: তারপরে পরবর্তী বছরে 17 অক্টোবর 2009 এসে তখন হচ্ছে আমার মেয়ের জন্ম হয়, এবং ওর নিকনেম হচ্ছে আনিকা। তো ওর জন্ম হয়। তো আমাদের বলে রাখা ভালো যে আমাদের যখন বিয়ে হয় তার ঠিক 6 মাস পরে আমার শাশুড়ি মারা যান। তো এরপর আমি তখন হচ্ছে আমার একটাই শ্যালক ছিলেন এবং একজন শ্যালিকা ছিলেন, তো ওদেরকে আমি গ্রাম থেকে নিয়ে আসি, এবং যেহেতু আমি আমার ভাই বোন নেই তাদেরকে আমার বাসাতে রেখেই তাদেরকে পড়াশোনা ব্যবস্থাটা করে দিই যাতে তারা পড়াশোনা এখানে আমার এখানে থেকেই করতে পারে। তো এভাবে চলছিল লাইফটা, এবং আমার মেয়ের জন্ম হয়ে গেল। জন্মের পরে আমার মা হচ্ছে মারা যান, এরপরে মা মারা যান হচ্ছে আমার এখানে। মারা যাওয়ার পরে 8ই জুন 2010 মা মারা যান। তো মারা যাওয়ার পরে তখন আমার বাবার যেটা হয়েছে যে উনি একটু যেহেতু ব্যাংকিং লাইনে ছিলেন এবং মা মারা যাওয়ার ধাক্কাটা তিনি সহ্য করতে পারছিলেন না, তো আমি দেখলাম যে তিনি হার্টের পেশেন্ট, অনেক সময় দেখা যায় ওষুধ খেতে ভুলে যাচ্ছেন, তারপরে ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না। যেহেতু আমি তখন আমার মানে কোর্ট অঙ্গনে কাজ শুরু করে দিয়েছি প্রফেশনালি ফুললি, তো তখন দেখা যেত আমি থাকতাম না, বাসাতে থাকা হতো না, তো টেক কেয়ারের একটা বিষয় চলে আসতো। তো তখন আমার শ্যালক শ্যালিকা থাকার কারণে একটা ভালো সাপোর্টিংগুলো আসতো যে কেউ না কেউ বাসায় আছে, তো এটা একটা বড় সাপোর্ট হিসেবে কাজ করতো। এবং আমি আমার ওয়াইফকে যে সাপোর্টিংটা দিয়েছিলাম যে সে তখন আমি সে ইংরেজিতে পড়াশোনা করেছে, তো আমি তাকে সাপোর্টটা দিয়েছি, আমি তাকে বলেছিলাম যে তুমি পড়াশোনা করেছো যেহেতু তোমার এমন যেন না হয় যে তুমি পড়াশোনা করে বসে আছো, তো তুমি পড়াশোনা করেছো এবং আমাদের বিয়ের পরে কিন্তু সে মাস্টার্সটা করে। আমি চেয়েছিলাম যে পরবর্তী পর্যায়ে সে যেন হচ্ছে পিএইচডি বা এরকম এই কাজগুলোকে করতে পারে, এবং সেই কারণে আমি বলেছি যে তোমার পড়াশোনাটাকে তুমি কন্টিনিউ রাখো এবং ঘরে বসে থেকো না, ঘরে বসে থাকলে তো আসলে তুমি সামনে আগাতে পারবে না, আমি চাই তোমার ক্যারিয়ারটা বিল্ড আপ হোক। তো সেই কারণে পরবর্তী পর্যায়ে সে 2010 আদ্দিন হাসপাতালের, ওদের একটা নার্সিং ইনস্টিটিউট আছে মগবাজারে, সেটার ইংরেজির লেকচার হিসেবে জয়েন করে। এবং সেই সময়টাতে ব্যারিস্টার রফিকুল হক সাহেব ছিলেন অ্যাডভাইজার হিসেবে আদ্দিন হাসপাতালের সাথে, তো যেহেতু প্রফেশনাল কারণেই তার সাথে আমার একটা সুসম্পর্ক ছিল, আমি ওনাকে রিকোয়েস্ট করি যে আসলে যেই লেন্থটা থাকে জবের লেন্থটা সেখানে যেন একটু স্যাক্রিফাইস করা হয় যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে। তো উনি তখন এটাকে টাইমটাকে 2টা পর্যন্ত করে দেন অফিস টাইমটা, তো ফলে যেটা হতো যে আমার বাচ্চাকে টেক কেয়ার করার ক্ষেত্রে এখানে কোনো সমস্যা হতো না, এটা আমার এই সাপোর্টিংটা আমি
1: আর আপনার শ্যালক শ্যালিকা তো থাকেই
0: ওরা থাকেই, তো এই সাপোর্টটা পেতাম। এবং পরবর্তী পর্যায়ে এভাবে আসলে টাইমটা ভালোই যাচ্ছিল। 2015 দিকে জুনের 3 তারিখে 2015 সেদিন শবে বরাতের দিন ছিল, তো ওই দিনটাতে লাইফ আরেকটি বড় ধরনের ধাক্কা খাই, সেটি হচ্ছে যে আমরা ঠিক দুপুরবেলা একই সাথে খাওয়া দাওয়া করেছি, এবং আমি তখন হচ্ছে যে আমার জজ কোর্টের যে চেম্বারটি আছে সেই চেম্বারটিতে আমার আরও অন্যান্য কলিগসরা ওখানে আমার জন্য ওয়েট করছিল যে আমরা আসলে চেম্বারটাকে একটু গুছাচ্ছিলাম, যেহেতু বন্ধের দিন অন্য দিনগুলোতে তো আসলে কাজ করার কারণে আমাদের সম্ভব হয় না, তো আমরা সেই দিনটাতে ভেবেছি যে ওখানে কাজগুলো হবে এবং এরপরে সবাই মিলে ব্যাক করে আমার বাসায় আসবে এবং সন্ধ্যার দিকে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো সে প্ল্যানে আমরা আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে জাস্ট বের হয়েছি, নিচে নেমেছি, আমার গাড়ি বের করেছি জাস্ট গ্যারেজ থেকে, তো এই সময় হচ্ছে আমার কেয়ারটেকার এসে আমাকে জানালেন যে বাসে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো আমি গাড়িটা জাস্ট মেইন রোডেই রেখেই আমি অফ করে হচ্ছে উপরে চলে যাই যে কি হয়েছে ঘটনা, তো গিয়ে তখন জানতে পারি যে হচ্ছে দেখতে পাই আমার বাবা ওয়াশরুমে পড়ে গেছেন এবং তার কোনো সেন্স নাই। তো তখন তাকে তাড়াতাড়ি করে আমি বেডরুমে নিয়ে আসি ধরাধরি করে, এবং আমার কেয়ারটেকারকে, আমার বিল্ডিংয়ে একজন ডাক্তার ছিলেন তখন, তো তাকে কল দেই, উনি এসে দেখে দ্রুত যে কোনো হসপিটালে নিয়ে যেতে বলেন। তো আসলে তখন সিচুয়েশনটা এরকম ছিল যে আসলে অ্যাম্বুলেন্স আসবে সেটা ওয়েট করার মতো টাইম নেই। তো ফলে আমি আমার কেয়ারটেকার এবং অন্যদের সহযোগিতা নিয়ে আমার গাড়িতে করে আমরা হসপিটালে নিয়ে চলে যাই দ্রুত, আমাদের কাছাকাছি বারডেম হসপিটালে, এবং সেখানে ইমার্জেন্সিতে নেওয়ার পরে 10 মিনিট পরে তারা আমার বাবাকে মৃত ঘোষণা করে। তো পুরো জিনিসটা এরকম ছিল যে জাস্ট ধরেন 40 মিনিটসের মতো টাইম যে আমরা খাওয়া দাওয়া শেষ করেছি এবং আমি নিচে নেমে চলে আসছি। আমি যখন বেরোচ্ছি তখনও তিনি খাবার টেবিলেই বসা ছিলেন, হ্যাঁ, যে খাওয়া দাওয়া শেষ করছেন আর একদম শেষের দিকে। তো জাস্ট একটা মানুষকে একটু আগে আমি দেখলাম যে তিনি একই সাথে আমার সাথে খাওয়া দাওয়া করলেন এবং খাওয়া দাওয়া শেষ করে জাস্ট এই কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে নাই। তো এটা আসলে তখন আমাকে খুব ট্রমার মধ্যে ফেলে দেয়, যেটা আমরা আসলে মানে আমাদের ধর্মীয়ভাবে, ইসলাম ধর্মীয়ভাবে যেটা বলা হয় যে আমরা মানে মৃত মানুষের, যখন মানুষ মারা যায় তার কাছে খুব কাছাকাছি ফেরেশতারা চলে আসে। তো আমি আসলে তখন চিন্তা করলাম যে মানে আমরা খেতে বসছি এবং ফেরেশতারা দাঁড়িয়ে আছে যে কখন খাওয়া শেষ হবে তাকে নিয়ে যাবে। তো এটা আসলে খুবই ভয়াবহ ব্যাপার, মানে একটা মানুষ এত অল্প সময়ের মাঝে আমাদের মাঝ থেকে চলে যেতে পারে সুস্থ একজন মানুষ, এটা আসলে খুব কাছ থেকে না দেখলে এটা আসলে বোঝাটা খুব কষ্টকর ব্যাপার,
1: কাছের মানুষ না গেলে কেউ বুঝবে,
0: হ্যাঁ। এবং তখন আসলে আমি খুব ট্রমার মধ্যে চলে যাই এবং ওই স্টেজে আসলে আমার জন্য এই বিষয়টিকে মেনে নেওয়াটা খুব কষ্টকর ছিল। এবং তারপরে যথারীতি আমাকে যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো আমাকে সম্পন্ন করতে হয়েছে, এবং ওই ওই সময়টাতে আসলে আমি মেন্টালি এতটা ডিপ্রেসড হয়ে যাই যে আমি আসলে আমার কাজগুলো থেকে আমি নিজেকে একটু সরিয়ে নিয়েছিলাম এবং মোটামুটি প্রায় বছরখানিক আমি সব কাজ থেকে দূরে ছিলাম, কারণ এই জিনিসগুলো আমার জন্য খুব প্যাথেটিক ছিল। তো পরবর্তী পর্যায়ে আমি ধীরে ধীরে আমার কাজগুলোতে ফেরা শুরু করি এবং তখন মনোযোগ দেওয়া শুরু করি যে আমি আসলে এখন ক্যারিয়ারগুলোকে অন্যভাবে ডেভেলপ করতে হবে, কারণ মানে আমি অন্তত মানে আমার ফ্যামিলির কারণেই আমার কিন্তু খুব ছোটবেলাতেই আমার যখন পড়াশোনা স্কুল লেভেলে থাকা অবস্থায় আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজে চান্স পেয়েছিলাম, কিন্তু আমার মা হচ্ছে আমাকে যেতে দেয় নাই যে না একমাত্র ছেলেকে দূরে যেতে দিব না। তো আমার যাওয়া হয় নাই, সুযোগ হয় নাই। তো এরপরে যখন আমি ল শেষ করি, শেষ করার পরে আমার ফ্রেন্ডরা সবাই হচ্ছে মালয়েশিয়াতে যাওয়া শুরু করলো যে ওখানে তারা মাস্টার্স করবে, তো তখনও হচ্ছে আমার সুযোগ ছিল যাওয়ার, কিন্তু তখনও আমি হচ্ছে যাইনি। তো এখন মাঝে মাঝে আমি আসলে ভাবি, চিন্তা করি যে আসলে যদি তখন যেতাম হয়তো পরিস্থিতি অন্যরকম হতো, কারণ হচ্ছে যে আমরা তো আসলে আগে আমাদের সময়টাতে তো আমরা মানে গুগল বা এত ইন্টারনেট এগুলোর সুযোগ আমাদের তখন ছিল না, আমরা শুধুমাত্র পৃথিবী বলতে গেলে আমাদের আশেপাশে ইন্ডিয়া এবং পাকিস্তানকেই বুঝতাম, কিন্তু এর বাইরেও যে পৃথিবী আছে, পৃথিবীর কোথায় কী ধরনের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যদি জানা যেত তাহলে হয়তো লাইফের অন্যরকম একটা ফ্লেভার আসতো, লাইফের সিচুয়েশনটা অন্যরকম হতো, এবং সেখানে যে পড়তে গেলে আসলে মা বাবারাও যেতে পারেন, তারাও গিয়ে স্টে করতে পারেন, সেই সুযোগগুলো মাঝে মাঝে এখন মনে হয়তো তখন তারা নতুন একটা দেশে নতুন পরিবেশে গেলে তারাও হয়তো আসলে তাদের লাইফেও হয়তো একটা অন্যরকম ফ্লেভার আসতে পারতো, হ্যাঁ, সেটা হয়তো তাদেরকে আরও কিছুদিন বাঁচানোর সুযোগও হয়তো দিতে পারতো। তো যা হোক, এখন পরবর্তীতে তখন লাইফে এই প্রেক্ষাপটে তখন মনে হয় যে লাইফকে একটু নতুনভাবে শুরু করা যাক। তো আমি তখন আসলে চিন্তা করলাম যে এখন তো আসলে আমি একা না, আমার বাচ্চাটাও আছে, তখন ও স্কুলে যাচ্ছে এবং স্কুলে যেহেতু যাচ্ছে আমার কাছে মনে হলো যে এখন সময় এসছে যে ওকে নিয়ে ভাবতে হবে, হ্যাঁ, কারণ আমার মা বাবার মতো তো আসলে আমরাও সারা জীবন থাকবো না, তো ওকে আসলে ওর ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্টের বিষয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন। তো আমার কাছে মনে হয়েছে যে দেশের বাইরে আসলে আমার মা বাবা যেটি আসলে হয়েছে যে একমাত্র সন্তানে হওয়ার কারণে আমাকে যাওয়ার সুযোগ দেয় নাই বা পারমিট করে নাই যে আসলে কি সমস্যা ফেস করব, আমার কাছে মনে হচ্ছে যে না আসলে আমার সন্তানের ক্ষেত্রে সেটা হওয়া উচিত না, তাকে যদি আমি বাইরে পড়তে দেই সে বরঞ্চ ভালো পড়াশোনা করে একটা মানুষের মতো মানুষ হতে পারলে সে বরঞ্চ দেশ এবং জাতির জন্য কাজ করতে পারবে, এটা একটা প্রয়োজনীয়তা আছে। তো সেই লক্ষ্যে চিন্তা ভাবনাতেই আমি তখন বিভিন্ন দেশের ভিসার জন্য নিয়ে চিন্তা ভাবনা শুরু করি যে কোথা থেকে আসলে শুরু করা উচিত। তো আমি তখন মালয়েশিয়াতে ভিসার জন্য আবেদন করি। তো বলে রাখা ভালো যে এর মাঝে আমার শালিকার ইউনিভার্সিটি কমপ্লিট করে, তার পড়াশোনা শেষ করে, সে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এবং তাকে হচ্ছে তখন একটি বেসরকারি ব্যাংকে আমার এক ফ্রেন্ড তখন জব করে, তার সহযোগিতায় তাকে হচ্ছে একটা জবের ব্যবস্থা করে দিই। তো ওখানে সে ভালোই স্যালারিতে জয়েন করে। তো এবং আমার যে শ্যালক আছে সে তখন তার পড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, তাকে হচ্ছে একটি আমার এক ফ্রেন্ডের একটা কোম্পানিতে, আইটি কোম্পানিতে আমি জবের ব্যবস্থা করে দিই।
1: শ্যালক শ্যালিকা ওখানে মোটামুটি লেখাপড়া কমপ্লিট করলো এবং চাকরিতে ঢুকলো,
0: চাকরিতে,
1: বিশাল ব্যাপার।
0: তো এখন যেহেতু তারা চাকরিতে জয়েন করে ফেলেছে, তো এখন মোটামুটি তারা তাদের মতো করে লাইফকে আগায় নিতে পারছে, যদিও তারা আমার এখানেই থাকছে কিন্তু এগিয়ে নিতে পারছে। এই স্টেজে আমার শালিকার এক সহপাঠীর সাথে আমার শালিকার বিয়েটা সম্পন্ন হয় এবং ছেলেটি বৌদ্ধ ধর্মের ছিল, সে মুসলিম ধর্মে কনভার্টেড হয় এবং পরবর্তীতে বিয়েটা সম্পন্ন হয়, কিন্তু ছেলেটার ফ্যামিলি মানছিল না তখনও। তো ফলে তখন পর্যন্ত ওরা আমার বাসাতে স্টে করছিল। তো যেহেতু একটা মানে কনভার্ট হয়েছে, আমার সামাজিক পারিবারিক বিভিন্ন সমস্যা ফেস করবেই, তো তাকে সাপোর্ট দেওয়াটা তখন আমার জন্য মনে হয়েছে যে আসলে এটা জরুরি। এবং কনভার্ট হওয়ার আগে যে কাজগুলো আসলে করা প্রয়োজন, মানে আইনগত দিকের বাইরেও আমার কাছে মনে হয়েছে যে কেউ শুধুমাত্র ঝোঁকের বসে যেন কনভার্ট না হয়, সেজন্য তাকে আমি প্রথমেই বলেছি যে তুমি আসলে ধর্ম মানে কনভার্ট হবা কি না এটা একটা বড় গুরুত্বপূর্ণ ডিসিশন একটা মানুষের লাইফে, কারণ তার পুরো ফ্যামিলি তার এগেনস্টে চলে যাবে, তো সেইটা আসলে তুমি শিওর হও। তো সে তখন আমাকে বলছে যে না আমি হব। হ্যাঁ, এবং সেটার জন্য তাকে আমি প্রথমে আমাদের ধর্মীয় কিছু বইপত্র তাকে গিফট করি, তাকে বলি যে তুমি এই বইপত্রগুলোকে পড়ে দেখো এবং একজন ইসলামী ব্যক্তিত্বর সাথে তার কমিউনিকেশন করিয়ে দিই, যে তুমি তোমার প্রশ্ন অনেক কিছু থাকতে পারে যেগুলো উত্তর হয়তো আমার জানা নেই, কারণ আমি তো ইসলামী স্কলার না, কিন্তু তুমি এখানে তোমার প্রশ্নগুলোকে তুমি জেনে নিয়ে তুমি যদি মনে করো শেষ পর্যন্ত যে হ্যাঁ আমি আসলে কনভার্টেড হব, তাহলেই আমরা হচ্ছে তোমাকে আমি হেল্প করব প্রসেসিংয়ে। তো দশ দিন পরে সে আমাকে বলে যে না আমি কনভার্ট হব। এরপরে আমরা কনভার্টের প্রক্রিয়াটি সম্পন্ন করি এবং এরপরে বিয়ের কার্যক্রমটা হয়। তো তারা আমার বাসাতেই তখনও থাকছে। তো এর ভিতরে যেটি ঘটে যে আমার শ্যালক আমার ফ্রেন্ডের যে অফিসে জব করত, সেখানে তার বোনের শ্বশুর বাড়ির একজন মেয়ের সাথে তার রিলেশন হয়। তো রিলেশন হওয়ার পরে তখন আমাকে একদিন সে বলে যে আমার সাথে এরকম একটা সম্পর্ক হয়েছে। আমি তখন তাকে বলি যে ঠিক আছে তুমি আমার সাথে তাহলে পরিচয় করিয়ে দাও, কথা বলে দাও। মেয়েটা ঢাকার বাইরে থাকতো, তো সেখানে তখন ভিডিও কলে আমরা আমাদের আমার সাথে পরিচয় করা দেয়, কথা হয় তখন আমার সাথে। তো ঠিক যেদিন কথা হয়েছে তার ঠিক একদিন পরে চিটাগাং ইউনিভার্সিটি থেকে একটা ফোন আমি পাই। তো সেখানে একজন স্টুডেন্ট আমাকে ফোন করে এবং আমাকে জানায় যে এই মেয়েটার সাথে তার রিলেশন ছিল এবং আমাকে বলে যে আপনার শ্যালক খুব ভুল পথে পা বাড়িয়েছে, এই মেয়েটার এর আগে বিয়ে হয়েছিল একবার, ডিভোর্স হয়ে গেছে। তো আমি বললাম বিয়ে হতে পারে ডিভোর্সও হতে পারে, এটা তো আসলে অন্যায় কিছু না, হ্যাঁ মানুষের লাইফের এটা একটা পার্ট, কিন্তু মেয়েটাকে আসলে মানে এইটার সাথে রিলেশনের সম্পর্ক কী? তখন বলতেছে মেয়েটা আসলে এরকমই, মানে সে অনেক এরকম উল্টাপাল্টা কাজ করে ছেলেদের সাথে, আপনি আপনার শ্যালককে বুঝান এই রিলেশন থেকে সরে যেতে। এবং সে আমাকে কিছু ছবি পাঠায়, সেটা তো সেই ছবিগুলোতে আসলে লয়ার হিসেবে ছবিগুলোকে আমি আসলে দেখে বুঝেছি যে এটা আসলে তৈরিকৃত না, ছবিগুলো একদমই সঠিক। তো তখন আমি আমার শ্যালকের সাথে কথা বলি, তাকে বুঝাই যে আসলে এই বিষয়গুলো কি, এবং তখন আমি তাকে বলি যে তুমি আমি মেয়েটার সাথে আবার কথা বলবো। তো তখন আবারও সে কল দেয় এবং তখন আমার শ্যালক আমার পাশে, আমি মেয়েটাকে জিজ্ঞাসা করি যে মানে একটু ট্রিকি ভাবেই জিজ্ঞাসা করেছিলাম তখন তাকে, যে আসলে অনেক সময় তো গ্রামে যারা থাকে ওদের একটু আগে বিয়ে হয়ে যায় অল্প বয়সে, তোমার কি কখনো এরকম কিছু হয়েছিল কিনা? তো মেয়েটা আমাকে বলেছে যে না এরকম কিছু ঘটে নাই, অথচ তার বিয়ের কাবিন এবং ডিভোর্সের কপি কিন্তু আমার কাছে তখন, এবং সেটাকে আমি ভেরিফাই করেছি যে আসলে এটা ডকুমেন্টটা সঠিক কিনা, রিপোর্ট এসছে যেটা সঠিক। আমি মেয়েটাকে বলেছি যে মানে অনেক আমার তো সমুদ্র ভালো লাগে, তো তুমি কি কখনো সমুদ্র দেখতে কক্সবাজার গিয়েছো কিনা? তো বলছে যে না আমি কখনো কক্সবাজার যাই নাই, কিন্তু সে কক্সবাজারে কোন হোটেলে ছিল সেই হোটেলের ছবি সহকারে আমার হাতে আছে। তো আমি তখন আমার শ্যালককে বললাম যে দেখো তোমার হাতে ডকুমেন্ট এবং মেয়েটা যে মিথ্যা বলছে সেটাও তুমি জানতে পারছো, তো আমার মনে হয় যে এই রিলেশনটা মিথ্যা দিয়ে যে সম্পর্কটা শুরু হয় সেটা আসলে ভালো কিছু হতে পারে না, আমার মনে হয় এই রিলেশনটা থেকে সরে যাও, লাইফের কোনো না কোনো একটা স্টেজে গিয়ে তুমি কিন্তু মারাত্মক ধাক্কা খাবা, আমার মনে হয় যে এটা থেকে দূরে থাকাটাই ভালো। তো আমি ওকে এই কথা বলার ঠিক দুই দিন পরে আমার শালক হচ্ছে আমাকে একদিন ফোন করে, সন্ধ্যার পরে ফোন করে, তখন সে অফিস থেকে আসেনি, আমাকে জানায় যে সে ওই মেয়েটাকে বিয়ে করেছে, ওই মেয়েটা ঢাকা আসছে এবং তারা বিয়ে করেছে। তো তখন আমার কাছে মনে হইল যে যেহেতু সে এই মানে আমি তাকে একটা ভালো অ্যাডভাইস দিলাম সেটাকে সে গ্রহণ করলো না, আর তারপরে যদি ওই মেয়েটাকে বিয়েই সে করতে মানে শেষ পর্যন্ত নাচরবান্দাই থাকতো, তাহলেও একটা বিষয় থাকে যে সেটা কিছু প্রক্রিয়া আছে। আমার শ্বশুর কিন্তু তখন গ্রামে থাকতেন, তো তাহলে হচ্ছে যেহেতু তার মা জীবিত নাই তাহলে বাবাকে তো অবশ্যই সে জানাবে বা অনুমতি নিবে, এবং ওদের বেশিরভাগ রিলেটিভই বাংলাদেশের বাইরে থাকে, তো তাদেরকেও একটা জানানোর বিষয় আছে। তো কোনোটাই সে করলো না, সে নিজে ডিসিশন নিজে নিয়ে ফেলল। আমার কাছে তখন মনে হয়েছে যে আসলে এই ক্ষেত্রে যেহেতু সে তাকে আমি জব দিয়ে দিছি সব কিছু করে ফেলেছে, এখন সে তো তার নিজেকে চালানোর মতো একটা এবিলিটি তার আছে, এখন বোধহয় আর আমার এখানে রাখা উচিত হবে না। তো আমি তখন তাকে বললাম যে ঠিক আছে, যেহেতু তুমি তোমার নিজের ডিসিশন নিয়েছো তুমি এখন তোমার মতো করে চলো, হ্যাঁ, কারণ এই ক্ষেত্রে আমি আর কোনো প্রকারের লাইবিলিটি নিব না বা এখানে আমাকে কোনোভাবে জড়িত করো না। এই যে আমি কথাটা বললাম, ঘটনা হয়তো এখানে শেষ হয়ে গেলে ভালো ছিল, কিন্তু এই ঘটনা আমার লাইফের সবচেয়ে বড় ধাক্কাটা এনে দেয়।
1: এই ঘটনা
0: থেকে কেন্দ্র করে মানে আমি যেহেতু বাসায় তাদেরকে মানে তাকে রাখলাম না তাদের দুজনকে, এই ঘটনাটা
1: কত বছর ছিল তার আগে?
0: এখান থেকে অলমোস্ট 2010 এর পর আমার মা মারা যাওয়ার পর থেকে, এখন প্রায় ধরেন হচ্ছে এখানে 2016 পর্যন্ত।
1: ওকে, তারা পড়ালেখা শেষ করলো, চাকরিতে ঢুকলো, বিয়ে শাদী করে তারপরে গা বের হয়েছে,
0: তারপরে হ্যাঁ,
1: তারপরও আপনাকে না বলি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আপনি চেক ব্যাক করলেন সঠিক না বেঠিক সঠিকটা জানালেন বড় ভাই হিসাবে যেটা দায়িত্ব, দেন এগেইন সেটাকে ওভারল্যাপ করে সে সিদ্ধান্ত নিয়ে গেল, তারপর সে এই কথাটা জানালে, এটা নিয়েও রিপারকাশন হচ্ছে তাই বলছেন?
0: হ্যাঁ, এটা নিয়েও হইল, এবং এটা নিয়ে হলো, এবং সেই সময়টাতে আমাদের কিন্তু মালয়েশিয়ার ভিসা হয়ে গেছে, তো আমার আমার বাচ্চার এবং আমার বাচ্চার মার তিনজনের কিন্তু ভিসা হয়ে গেছে, এবং আমাদের মানে সব কিছু হোটেল বুকিং এভরিথিং সব ওকে। তো আমি আমাদের ঠিক অক্টোবর মাসে, যেহেতু আমার মেয়ের জন্মদিন, তো অক্টোবরের ঠিক শেষের দিকে প্ল্যানটা ছিল আমার যে আমরা মালয়েশিয়াতে যাব, সেভাবে কিন্তু আমি সব সেট আপ করা। ঠিক অক্টোবরের 2 তারিখ 2016 আমি ঘুম থেকে ওঠার পরে দেখছি যে আমার মেয়ে তখনও স্কুলে যায় নাই এবং আমার বাচ্চার মা হচ্ছে অফিসে চলে গেছে। তো আমি তখন দেখলাম যে আমার শ্যালিকা হচ্ছে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তা আমি তাকে ওকে জিজ্ঞাসা করলাম যে আজকে কি ওর স্কুল বন্ধ? বললো না। আমি বললাম তাহলে ও স্কুল যায় নাই কেন? মানে যেটা হতো যে যেহেতু আমার বাচ্চা তখন হচ্ছে মগবাজার গার্লসে পড়তো, তো ওর মা হচ্ছে ওকে স্কুলে ড্রপ করে দিয়ে চলে যেত, আবার অফিস থেকে ফেরার সময় ছুটি হয়ে যেত নিয়ে আসতো, তো ওই চিন্তা করে কিন্তু ওকে ওইখানে স্কুলে ভর্তি করানো হয়েছে। তো পরে বলছে যে আমি তো এই ব্যাপারে কিছু জানি না। তো আমি তখন আমার বাচ্চার মাকে ফোন দিলাম, তো দেখলাম সে ফোন ধরছে না। তো যেহেতু আমার বাচ্চা তখন একা থাকবে বাসায়, তা আমি আমার সেদিনের যা কাজ আছে সেগুলোকে ক্যান্সেল করলাম এবং আমি ওকে সময় দিলাম বাসাতেই। দুপুরের দিকে আমার বাচ্চার মা ফেরত আসলো বাসায় অফিস থেকে। আসার পর আমাকে জিজ্ঞাসা করলাম আজকে ও স্কুল যায় নাই কেন, স্কুল কি বন্ধ ছিল কিনা? বললো না স্কুল বন্ধ না। তো আমি বললাম যে তাহলে ওকে নিয়ে গেলে না যে? তো বললো তখন বলতেছে সে আমাকে যে আমি নিয়ে যাই নাই, তুমি নিয়ে যেতা। তাই আমি বললাম আমাকে তো তুমি কিছু বলো নাই আগে থেকে, আর যেহেতু বলো নাই সে তো আমি তো ওর স্কুল হচ্ছে আগে, তো আমি তো সেই জন্য সেইভাবে কোনো পরিকল্পনা করি নাই। তো আমি তাহলে ওইভাবে করে রেডি হতাম, কারণ এখান থেকে এলিফ্যান্ট রোড থেকে বেলি রোড পৌঁছাতেও তো একটা সময়ের ব্যাপার আছে। তো সেই সময়টা তো আমার হাতে তখন ছিল না, স্কুল শুরু হয়ে যাওয়ার পরে তার স্কুলে নিয়ে যাওয়া যায় না। তো তখন সে বলতেছে যে সব দায়িত্ব কি আমার নাকি, বাচ্চাকে স্কুলে নিয়ে যাবা এটা তুমি দায়িত্ব পালন করো। তা আমি বললাম হ্যাঁ দায়িত্ব আমি পালন করতে হলে করবো, সেটা তো সমস্যা নাই, কিন্তু সেটা তো আমাকে বলতে হবে। তুমি আমাকে কিছুই বললে না, তুমি নিয়ে যাচ্ছ তুমি নিয়ে আসো, তো সেখানে হুট করে যদি তুমি কিছু না বলে চলে যাও তাহলে তো আমি আসলে বুঝতে পারছি না। তো এরপরে আমি শাওয়ার নেওয়ার জন্য চলে যাই, শাওয়ার থেকে বের হয়ে আমি দেখছি যে ঠিক আমার বাসার মেইন ডোরের সামনে দুইটা স্যুটকেস রাখা, ট্রলি ব্যাগ ট্রাভেল ব্যাগ রাখা। তো আমি ভেবেছি যে আমি তখন বলছি যে যে আমি ভাবলাম যে হয়তো আমাদের যে ট্যুর আছে মালয়েশিয়ার ট্যুরের জন্য হয়তো ট্রাভেল ব্যাগগুলোকে সে গুছাচ্ছে বা রেডি করছে। তো পরে আমি বললাম কি আচ্ছা এত ট্রাভেল ব্যাগ নেওয়ার দরকার নাই, তুমি আমাদের ট্যুরে একটা নিলেই হবে, আর বেশি কাপড় চোপড় নেওয়ার দরকার নাই, কাপড় চোপড় যদি কিছু লাগে ওখান থেকে কিনে নেওয়া যাবে, শুধু শুধু এখানে লাগেজ এত বড় করার দরকার নাই। তখন সে আমাকে বলছে যে আমি ট্রাভেল ব্যাগ হচ্ছে মালয়েশিয়া যাওয়ার জন্য রেডি করি নাই। আমি বলছি তাহলে? বলছে আমি এখন চলে যাব। তো আমি বললাম তুমি চলে যাবা কারণ কি, কেন তুমি চলে যাবা? তখন বলছে যে আমি এখন চলে যাব, এটাই ফাইনাল কথা। তো আমি বলছি রিজনটা কি? কোনো রিজন নাই, কিছু নাই, তুমি কি কোনো কারণে টায়ার্ড বা কোনো কারণে তোমার কি মানে মন খারাপ বা কিছু? আমরা তো আসলে কয়েকদিন পরে বাইরে যাচ্ছি, আমরা 10 দিনের একটা ট্যুরে যাচ্ছি, তো তোমার অফিসেও ছুটির অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সব কিছু করা আছে, এই স্টেজে এসে তোমাকে এরকম কেন হচ্ছে? কারণ তুমি বাইরে যাবে তখন তো তুমি এমনি রিফ্রেশ লাগবে তোমার, তো হঠাৎ করে এরকম কেন লাগতেছে তোমার? ও স্যার আমি কোনো কথা টথা বলবো না। তো এরপরে সে হচ্ছে দরজা খুলে বের হয়ে গেছে। আমি খুব অবাক হয়ে গেলাম যে কি ঘটনা, কি ঘটতেছে, মানে আমি কোনো কিছু আসলে বুঝতে পারছি না। এবং যথারীতি সে বাসা থেকে বের হয়ে নিচে নেমে গেছে। তো নিচে নামার পরে আমি উপর থেকে দেখলাম, যেহেতু হচ্ছে আমার মেইন রোডের সাথে আমার বাসা, তো উপর থেকে দেখলাম একটা সিএনজিতে সে উঠলো। তো ইনস্ট্যান্ট আসলে এলিফ্যান্ট রোড একটা ব্যস্ততম এলাকা, এখানে ইনস্ট্যান্টলি একটা সিএনজি কিন্তু দাঁড়িয়ে থাকবে বাসার নিচে, এটা হওয়ার কোনো সুযোগ নাই। তো আমি আমার রিসেপশনে ফোন দিলাম, কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম যে সিএনজিটা কি এখানে আগে থেকে দাঁড়ানো বা কি বিষয়। বলে যে হ্যাঁ সিএনজিতে তো হচ্ছে আপনার শ্যালক বসা ছিল, তো সিএনজিতে করে সে চলে গেছে। এবং মানে তখন আমি একটু বুঝলাম যে আসলে এটা প্রিপ্ল্যান করা, এবং ঠিক কখন ঘটনা ঘটবে কিগুলো ঠিক করা। আমি তখন আসলে এই ঘটনায় আসলে কি করব, যেহেতু মা বাবাও কেউ জীবিত নাই, আর বড় ভাই বোন কেউ থাকলে তাদের হয়তো পরামর্শ নেওয়া যায়, সেটারও আসলে সুযোগ নেই, আবার আত্মীয় স্বজন কাকে বলবো সেটাও আসলে বুঝে উঠতে পারছিলাম না। তো আমাদের ফ্যামিলির একজন বয়োজ্যেষ্ঠ কাজিন আছে আমার, উনি পুরাতন ঢাকায় থাকেন, বিজনেসম্যান, আমি ওই ভাইকে ফোন দিলাম। তো ফোনে কিছু বলি নাই, বলছি যে ভাই একটু জরুরি দরকার, আপনি বাসাতে আসতে হবে এখন। এবং আমার একজন লয়ার ফ্রেন্ডকে কল দিলাম, তো তারা দুজন আসলেন, তাদের সাথে তখন বসলাম এবং তাদেরকে ঘটনাগুলো পুরোটা বললাম যে আজকে এই ঘটনা ঘটেছে, এখন আসলে আমি কি করব। তো তারা দুজন তখন হচ্ছে ফোনে কথা বললেন, দেখা করার জন্য চেষ্টা করলেন, দেখাও করতে চাচ্ছে না তাদের সাথে, কি রিজন কি বিষয় কোনো কথাও বলছে না। তো আমাকে তারা বললেন যে আচ্ছা ঠিক আছে, 2-4 দিন যাক, সময় পাস হোক, এরপরে দেখা যাবে যে আসলে কি ঘটে।
1: আনিকা কোথায়?
0: আনিকা তখন আমার সাথেই,
1: এবং
0: রেখেই বের হয়ে গেছে, এবং ওর বয়স তখন 5-এর মতো,
1: 5 বছর বয়স,
0: ওকে রেখেই বের হয়ে চলে গেছে। তো এখন বিষয়টি হচ্ছে যখন চলে যায়, যেহেতু আমরাও বাইরে যাব কয়েকদিন পরেই, সেই প্ল্যানের কারণেই আমার বাসা পার্মানেন্ট তখন কাজের বুয়া ছিল না, যিনি আসলে পার্ট টাইম কাজ করতেন যে বুয়া, তো তার হচ্ছে মেয়ে অসুস্থ, উনি গ্রামে যাবে, তো সব মিলে তাকে একটা ছুটি দেওয়া হয়েছে মাসখানিকের জন্য। ফলে আমার কিন্তু তখন কাজের বুয়া নাই যে একটা সাপোর্টিং দেবে, এবং আমি নিজে রান্না করতে পারি না। তো আমার যেহেতু আমাকে কখনো বাসার বাইরে থাকতে হয় নাই, আমি কিন্তু কোনো ধরনের মানে একটা ডিম ভাজতে তখন পারি না, বিষয়টা হচ্ছে এরকম। তো এখন আমার বাসায় ফ্রিজের মধ্যে সব খাবার দাবার আছে, কিন্তু হচ্ছে রান্না করার লোক নাই, ফলে আমাকে যেটা করতে হচ্ছে তখন তিন বেলায় আমার বাচ্চাকে নিয়ে আমাকে হোটেলে খাওয়া শুরু হয়ে দিল। আমি এলিফ্যান্ট রোড, ধানমন্ডি বা আমার আশেপাশে এলাকার মধ্যে এমন কোনো হোটেল নাই মনে হয় যে আমি তখন খাই নাই, মানে আমি চেঞ্জ করে করে করে হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে খাচ্ছি। কিন্তু কোনো সলিউশন নাই,
1: কোনো খবর নাই,
0: না তার কোনো খবর নাই। এবং ঠিক সেভেন ডেজ পরে সে হচ্ছে বাচ্চাকে দেখাশোনা করার দায়িত্ব আমাকে দিয়ে একটা নোটারি স্ট্যাম্পে করে একটা নোটারি আমাকে পাঠায় যে আমি দেশে দেশের বাইরে যেখানে খুশি বাচ্চাকে নিয়ে যেতে পারি, যা যা করণীয় মঙ্গলজনক যা কিছু দরকার সব কিছু আমি করতে পারবো, কোনো অসুবিধা তার কোনো আপত্তি নাই। এই জিনিস পাওয়ার পরে আমি একটু আরো ধাক্কা খাই,
1: সিরিয়াস এক্সিকিউশনে চলে যাচ্ছে। তো
0: যে ঘটনা আসলে কি দাঁড়াচ্ছে, তো আমি বারবার তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। এখন অফিস একটা কর্মস্থলটায় আসলে পার্সোনাল ম্যাটারগুলো বা ফ্যামিলি ম্যাটারগুলো আলোচনা হোক সেটা আসলে হওয়া উচিত না, যার কারণে আমি সরাসরি তার অফিসেও যাচ্ছিলাম না। কিন্তু আমি অফিসের বাইরের অংশে, আমি তো যেহেতু জানি যে তার কখন ছুটি হয়, সেই সময়টাতে অফিসের বাইরে তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম বারবার, কিন্তু সে কোনোভাবেই কথা বলবে না। এখন যদি সে রোডের কর্মস্থলের বাইরে রোডেও যদি কথা বলতে না চায়, এবং তাকে আমি বারবার বলছি ঠিক আছে কোথাও বসি আমরা কথা বলি, কি ঘটনা কি সমস্যা, সে কোনো কথা বলবে না, সে কোনো কথাই বলছে না, ফলে আমি কোনো সলিউশন পাচ্ছি না। এবং আমি সেই সময়টাতে তার যারা আত্মীয় স্বজন ঢাকাতে থাকে তাদেরকে জানিয়েছি, তাদের বাসায় গিয়েছি, বলেছি যে দেখেন কি সমস্যা কি বিষয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার বাবা হলো আমার চাচাদের মধ্যে, মানে আমার চারজন বাবা সহ চার ভাই তারা, তো তার মধ্যে সবার বড় ছিলেন। তো আমার বাবার পরেন যে চাচা উনি হচ্ছে লন্ডনে থাকেন, তো উনি দেশে খুব একটা আসেন না। আর এরপরে যিনি যে চাচা আছেন উনি আমাদের গুলশান অংশেরই একজন শীর্ষস্থানীয় বিজনেসম্যান, তো এবং সর্বোচ্চ করদাতা। তো চাচা আসলে ফ্যামিলিক্যাল কারণ বিষয়গুলোতে কথা বলতে চান না, কিন্তু আমার কারণে আমি চাচাকে যখন ঘটনাটা জানাই যে এরকম বিষয়ে আসলে আমি এই পর্যন্ত চেষ্টা করেছি আমি ফেইলর হয়েছি, আমি পারছি না এবং বুঝতে পারছি না প্রবলেমটা কোথায়। সো প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারলে সলিউশন আগানো সম্ভব, কিন্তু যদি কেউ কথা না বলে আমি কিভাবে আগাবো। তো চাচা তখন প্রথমবারের মতো, মানে আমি কখনো দেখিনি যে উনি কাউকে ফোন করে এইভাবে কথা বলছে বা রিকোয়েস্ট করেছে, আমার চাচা আমার সামনে ফোন করেছেন তাকে এবং ফোন করে বলছে যে তুমি হয় আমার অফিসে আসো, আমার গুলশানের অফিসে আসো, অথবা আমাকে বলো তুমি কোথায় বসতেছো আমি সেখানে নিজে যাব, তো কিন্তু তুমি আসলে কি সমস্যা সেটা আমার সাথে শেয়ার করো, তাহলে আমি মুরুব হিসেবে সমাধানের ট্রাই করি। তো তখন সে আমার চাচার সাথেও বসতে আপত্তি জানাইছে যে সে বসবে না, কোনো কথা বলবে না। তো একাধিকবার আমার চাচা কিন্তু ট্রাই করছে এরপরেও, কিন্তু কোনো সলিউশন হয় নাই। এটার পর তখন আসলে যেহেতু আমার অলরেডি ওই স্টেজে কিন্তু আমার মানে মালয়েশিয়া যাওয়ার ডেট চলে আসছে, তো আমি শেষ মুহূর্তেও মানে এয়ারপোর্টে যাওয়ার আগ মুহূর্তেও তাকে ফোন করে বলেছি যে তুমি আমি বাচ্চাকে নিয়ে এখন এয়ারপোর্টে যাচ্ছি, তোমার পাসপোর্ট আমার সাথে আছে, তুমি চলে আসো, তোমার কিছু লাগবে না, তুমি জাস্ট চলে আসো এয়ারপোর্ট থেকে, চলো আমরা ঘুরে আসি, দেখি আমরা তারপরে কি সলিউশন করা যায়। হ্যাঁ, একটা কিছু তো মানে কোন একটা প্রবলেম হলে সেটা আইডেন্টিফাই হবেই, সেটা তুমি আমাকে বলো একটা সলিউশন হবে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সে আসে নাই। তো আমি আমার বাচ্চাকে নিয়ে তখন মালয়েশিয়াতে গেলাম, যাওয়ার পরে আমরা ট্যুর করে আসলাম, এবং ট্যুর করে এসে যেটা হয়েছে আমি যখন বাংলাদেশে যেদিন ব্যাক করি, ব্যাক করে যখন আমি জাস্ট এয়ারপোর্টে পৌঁছাই ওই সময় হচ্ছে আমি SMS পাই হচ্ছে আমি ঠিক যাওয়ার আগে দিয়ে হচ্ছে অ্যাডমিশন নিয়েছিলাম বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে PGD ইন জার্নালিজম কোর্সের, যে ওই দিনই হচ্ছে বিকেলবেলা ওরিয়েন্টেশন ক্লাস, তো ফলে আমাকে হচ্ছে এখন বাচ্চাকে তো কোথাও রেখে যেতে পারবো না, আমি ওরিয়েন্টেশন ক্লাস আমার বাচ্চাকে নিয়েই গেলাম। এবং সেটা আসলে একটু অন্যরকমও, কারণ হচ্ছে যে কেউ তার বাচ্চাকে নিয়ে যায় নাই, বাট আমাকে যেতে হয়েছে। এবং কষ্টকর বিষয় হচ্ছে আমার লাইফে আমি যতগুলো কোর্স করেছি পড়াশোনা করেছি এই কোর্সটা এক বছর মেয়াদি ছিল, আমাদের ক্লাস করতে হয়েছে 3 দিন করে, এই তিনটা দিন মানে সকালে আমার বাচ্চাকে আমি স্কুলে নিয়ে যেতাম, দেখ মানে সেই বেলি রোড অংশেই ওর ছুটি হচ্ছে, আবার বাসায় ঢুকতেছি, এসে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে বিকালবেলা সেই বেলি রোডে আবার যাচ্ছে আমার বাচ্চং। সেটা আসলে একটু অন্যরকমও, কারণ হচ্ছে যে কেউ তার বাচ্চাকে নিয়ে যায় নাই, বাট আমাকে যেতে হয়েছে। এবং কষ্টকর বিষয় হচ্ছে আমার লাইফে আমি যতগুলো কোর্স করেছি, পড়াশোনা করেছি, এই কোর্সটা এক বছর মেয়াদি ছিল, আমাদের ক্লাস করতে হয়েছে তিন দিন করে। এই তিনটা দিন মানে সকালে আমার বাচ্চাকে আমি স্কুলে নিয়ে যেতাম, দেখ মানে সেই বেলি রোড অংশেই ওর ছুটি হচ্ছে, আবার বাসায় ঢুকতেছি, এসে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে বিকালবেলা সেই বেলি রোডে আবার যাচ্ছে আমার বাচ্চাকে নিয়ে, এবং সন্ধ্যা পর্যন্ত

0: জায়গাতে, এবং টিচাররা মোটামুটি যারা ট্রেনার ছিলেন টিচার ছিলেন তারা সবাই খুব হেল্প করছে আমাকে, এবং আমার সহপাঠীরা যারা এখন বিভিন্ন মিডিয়াতে আছে সবাই খুব হেল্প করছে। এবং লাস্টে পরে সবাই বলতেছিল যে আসলে ওকেও একটা পিজিডি জার্নালিজম সার্টিফিকেট দেওয়া উচিত, কারণ এই পুরো কোর্সটা সে করছে। হ্যাঁ, তো মানে এরকম ভাবে হচ্ছে আমাকে একটা, এটা খুব মানে কষ্টকর একটা কোর্স ছিল আমার জন্য, কারণ লাইফে মনে হয় যে এই জিনিসটা আমি কখনো ভুলতে পারবো না যে এত কঠিন আকারে আমাকে তখন চলতে হয়েছে। এবং আমি যেহেতু রান্না পারতাম না, তো একটা পর্যায়ে এসে আমার বাচ্চা বলা শুরু করলো যে আবু হোটেলে খাইতে আর ভালো লাগে না। এখন তখন আমি চিন্তা করলাম আসলে বিকল্প কি করা যায়। তো এর মধ্যে আবার ঘটনা ছিল যে আপনার যখন ঝড় বৃষ্টি হচ্ছে, এখন আমাকে তো রান্না পারি না, তাহলে আমাকে তো হোটেলে যেতেই হবে, মানে ঝড় বৃষ্টির মধ্যেও আমাদের দুজনকে খেতে যেতে হচ্ছে বাইরে, তো এইটা আরও প্রবলেম। তো এই জিনিসগুলো আমাকে ফেস করতে হয়েছে, কারণ এখন তো হয়তো ফুড পান্ডা পাঠাও অনেক কিছু চলে আসছে, তখন তো এরকম অ্যাভেলেবেল সব কিছু ছিল না, ফলে আমাদের খুব প্রবলেম ফেস করতে হইতো। তো আমার ইউনিভার্সিটিতে যখন আমি ল পড়েছি তখন আমার একজন সহপাঠী ছিল, সে হচ্ছে যে শেফ কোর্স কমপ্লিট করেছিল কিন্তু সিলেটে থাকতো। তো আমার হঠাৎ করে চিন্তা হলো যে আমি ওকে বিষয়টা মানে ওকে কল দিই। তো ওকে আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম তোমাকে আমি এয়ার টিকিট পাঠিয়ে দিচ্ছি, ওর নাম হচ্ছে নজরুল। হ্যাঁ, তো আমি বললাম তুমি কোনো প্রশ্ন করবে না, কেন কি কারণ, তুমি তিন দিনের জন্য ঢাকাতে আসো, আমার এখানে থাকবা, হ্যাঁ তোমাকে ইমার্জেন্সি দরকার। তো পরের দিন চলে আসছে আমার এখানে, আসার পরে ওকে আমি বললাম যে ভাই আমি এরকম প্রবলেমে পড়ছি, এখন আমাকে ইমার্জেন্সি বেসিসে যাতে আমি বাসায় কিছু রান্না টান্না করে খেতে পারি আমার বাচ্চাকে নিয়ে, সেটা আমাকে শেখাও। তখন সে আমাকে কিছু প্রাইমারি যে খাবার, ডাল রান্না করা, ভাত রান্না করা, মানে মোটামুটি প্রাইমারি যে জিনিসগুলো সেগুলো আমাকে সে শেখালো। তো এই জিনিসগুলো তখন আমি বাসায় আস্তে আস্তে শুরু করলাম। তো শুরু করতে গিয়ে তখন একটা পর্যায়ে মনে হলো যে আসলে আরও কিছু মানে গদ বাঁধা টাইপের রান্না, মানে এখন তো দেখা যাচ্ছে কি যে পেট যাতে দেওয়া যায় সেরকম আকারে করে রান্না হচ্ছে, কিন্তু আসলে যদি টেস্টফুল কোনো খাবার দাবারের কথা চিন্তা করি তাহলে তো আসলে আরও কিছু রান্না টান্না শেখা উচিত, এখন কোথায় শিখব। তখন আমি শেফ কোর্সে ভর্তি হলাম আবাহনী মাঠের কাছে একটা প্রতিষ্ঠানে। তো সেখানে গিয়ে আমার বাচ্চাকে নিয়ে যেতাম, যে আমরা একটা যখন ক্লাস হচ্ছে,
1: আপনি তো চাইলেই বাইরে হোটেল গিয়ে খেয়ে নিতে পারেন, অন্যভাবে ম্যানেজ করতেই পারেন, কিন্তু বাচ্চাকে যেন পরিপূর্ণভাবে বাড়ির সেই খাবারটা দিতে পারেন সেই চেষ্টার একটা অংশ হিসেবে তখন শেফ কোর্সে
0: ভর্তি হলাম। এবং তখন ওকে নিয়ে যেতাম, ও বসে থাকতো।
1: শেফ শুধু রান্না বান্নাই তো না, একটা ঘরকন্নার কাজে তো অনেক কিছু ব্যাপার থাকে, তানিকার প্রত্যেকটা ছোটখাটো বড় সমস্ত বিষয় আপনাকে তখন টেক কেয়ার করতে হতো,
0: তখন সবকিছু টেক কেয়ার করতে হচ্ছে। এবং এটা যেটা হলো যে আপনার একটা পর্যায়ে আমার কাছে, মানে আমি প্রথম দিকে বুঝতে পারছিলাম না যে আসলে এটা তো এই বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি তাহলে তো আসলে এগুলো মেয়েরাই আসলে সামমাল দেয়, কিন্তু এখন আমার কিছু করার নাই যেহেতু আসলে আমি কোনো ব্যাকআপ পাচ্ছি না। এক হচ্ছে মা বাবা কেউ একজন থাকলে হতো, সেটাও কেউ জীবিত নাই, ভাই বোন নাই। তো এখন আত্মীয় স্বজন আসলে যেটা হয় যে মা বাবা মারা গেলে কিন্তু আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যায় না। আমি এরকম অনেককে পেয়েছি যে যাদেরকে আসলে ঘুমাতে গেলে দেখতাম যে সকালবেলা নাস্তা করছে, ঘুমাতে যাওয়ার সময় দেখতাম যে তারা হয়তো তখনও বাসায় যাবে, এরকম মা বাবা মারা যাওয়ার পরে তাদেরকে আর কখনো খুঁজে পাইনি। তো এই জিনিসটা আমার দেখা হয়ে গেছে, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে লাইফ তো অনেক কঠিন, সো এই কঠিনের চক্করে যেন হচ্ছে আমার মেটা না পড়ে, তো তাকে যতটুকু ভালো রাখা যায় চেষ্টা করেছি তখন। তো ওই স্টেজে তখন রান্নাটা আমাকে শিখতেই হইল, এবং রান্নাটা শেখার পরে তখন একটা পর্যায়ে হচ্ছে এই কোর্সটা করতে গিয়ে আমার কাছে মনে হলো এটা নিয়ে একটুখানি রিসার্চ করা যায়। তো আমি পরে দেখলাম যে শেফদের একটা এক্সামিনেশন হয় যেখানে আসলে অ্যাসেসর লাগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, তো সেই অ্যাসেসরশিপটাও আমি করি, এবং কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাসেসর হিসেবেও কিন্তু হচ্ছে
1: আমি তাহলে বিভিন্ন জায়গায় যাইতে হয় তো।
0: হ্যাঁ, তো আমি সার্টিফাইড পাই, তো সার্টিফাইড হই যে এই অ্যাসেসর নেওয়ারশিপ হিসেবে, এবং এইটার সাথে একটা সম্পৃক্ততা হচ্ছে যে মানে দেশের বাইরে যারা যায় এই এক্সামিনেশনগুলো হচ্ছে অ্যাসেসর হিসেবে কাজ করতে হয়। তো আমার কাছে মনে হচ্ছে এর একটা ভালো দিক যে আমরা আসলে পরিপূর্ণভাবে প্রপার লোকজনদেরকে দেশের বাইরে পাঠাতে পারবো যারা রেমিটেন্স আর্ন করতে পারবে। তো আমার কাছে মনে হচ্ছে এর একটা ভালো কাজে আমি আসলে সম্পৃক্ত হলাম, খারাপ না। তো এই জিনিসটা আমি তখন করেছি, এবং যেহেতু কোর্স করেছি অনেক জিনিস জানছি, তখন আসলে আমি বাসাতে বিভিন্ন জিনিস বানানো শুরু করলাম, বাবা মা মিলে বানাতাম। তো এই জিনিসটা ঠিক করোনাকালীন সময়টাতে খুব ভালো কাজ দিয়েছে, তখন তো আসলে আমাদের মানে ওরকম কিছু কাজ থাকতো না, অনলাইনে আমি কিছু উপস্থিত

0: পড়াশোনা করতাম আর হচ্ছে পাশাপাশি তখন আমরা বাবা মা এগুলো করতাম, ওতে আমাদের ভালো একটা টাইম পাস হইতো তখন ওই স্টেজটাতে। তো এটা একটা বেশ ভালো সাপোর্ট হিসেবে তখন কাজ করত। আর যেটা আপনি বলছেন যে আসলে একটা মেয়েকে লালন পালন করা খুব টাফ, ছেলে হইলে অত মানে আমার জন্য ইজি হতো, কিন্তু একটা মেয়েকে লালন পালন করা আসলেই খুব টাফ, কারণ সাইকোলজি বোঝা, অনেক কিছু ব্যাপার আছে। আমাকে প্রতি মুহূর্তে চাইল্ড সাইকোলজিস্ট যারা আছেন তাদের পরামর্শ নিতে হইতো যে আসলে বাচ্চাকে কিভাবে কি করব, কি করা উচিত আমার, সেগুলো পরামর্শ নিতে হয়েছে। এরপর আমাকে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে আমার একজন ফ্রেন্ড আছে ডাক্তার, তো সে আমাকে, আমি একদিন তাকে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে বলছি যে মনে হচ্ছে পারবো না, মানে একটা বাচ্চাকে লালন পালন করা এইভাবে বাংলাদেশের এরকম একটা প্রেক্ষাপটে আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। তো সে আমাকে বললো যে ভাই যদি আজকে কোনো একটা অ্যাক্সিডেন্টে যদি বাচ্চার মা মারা যায় তো তখন কি আপনি বাচ্চাটাকে ফেলে দিতেন? তো আপনাকে তো আপনার বাচ্চাকে লালন পালন করতেই হয়, তো আপনার বাচ্চা তো অন্য কেউ দায়িত্ব পালন করবে না, সো আপনি ওইভাবে ধরে নিয়ে লালন পালন করেন। আর বাংলাদেশে কেউ পারে নাই বলে আপনি পারবেন না এমন তো কোনো কথা না, আপনি বরঞ্চ একটা এক্সাম্পল তৈরি করেন যে পুরুষদের পক্ষেও বাচ্চা লালন পালন করা সম্ভব এবং এটা বাংলাদেশের পুরুষদের জন্য একটা এক্সাম্পল থাকুক, সো ফলে ইন ফিউচারে অন্যরা উৎসাহিত হবে, ভয় পাবে না। তো তার এই কথাটা আমাকে খুব উৎসাহিত করলো। আমি চিন্তা করলাম হতেই পারে ইতিহাস কাউকে,
1: মায়ের তো কোনো খোঁজ খবর নাই
0: না, সে তখনও তার মতো করেই আছে। এবং
1: মাঝে কতদিন সময় পার হলো যে গল্পটা বলতেছেন?
0: ধরেন এটা 2000 ওই যে 2 অক্টোবর 2016
1: বের হয়ে গেল,
0: বের হয়ে চলে গেল। এরপর হচ্ছে যে আমি এসে ঠিক 30/4/2017 আমি হচ্ছে প্রথম ডিভোর্স নোটিশ পাই হাতে, একটি ডাক যোগে আমার কাছে নোটিশ আসে।
1: এর মধ্যে কোনো যোগাযোগ না, কোনো কমিউনিকেশন
0: না, এর মধ্যে আমি একাধিকবার যোগাযোগ করেছি,
1: সে তো রেসপন্স
0: করেনি। এবং ডিভোর্স নোটিশ যেটি আসে সেটি আইনগত ত্রুটিপূর্ণ ছিল, মানে একটি জাস্ট নোটারি একটা হলফনামা ফটোকপি
1: দেখানো হয়েছে,
0: কোনো কিছু রিজন দিয়েছে বনি মনে হয় না। তো আমি ওইটা পাওয়ার পরেও তার সাথে সর্বশেষবার বসি, একবার অনেকটা জোর করেই তাকে নিয়ে বসি, তখন অফিস থেকে ধরে নিয়ে গিয়ে। এর মধ্যে অনেকগুলো ঘটনা হয়, মানে আমি আমার একটা ঘটনা না বললেই নয় যে আমি তার সাথে বসার চেষ্টা করছি, সে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। তো মনে হচ্ছিল তখন যে ঠিক বাংলা সিনেমাতে আমরা যেরকম দেখি,
1: বুঝতে চাচ্ছেন তাই দৌড়াচ্ছে,
0: দৌড়াচ্ছে সে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, সেটা একটা ভয়াবহ রকমের ব্যাপার। তো মানে আমি তাকে যতবার বলছি তুমি দৌড়াচ্ছ কেন, এরকম এটা দৌড়ানোর মতো কিছু নয়, তোমাকে আমি বলছি তুমি আমার সাথে কোনো একটা জায়গায় বসো, কিন্তু সে বসবে না, সে দৌড়াচ্ছে রীতিমতো যে না আমি বসবো না ইত্যাদি বিষয়। তো পরবর্তী পর্যায়ে যাকে এই নোটিশটা পাঠানোর পরে আমার সাথে সে বসে একটা জায়গাতে, সেখানে তার শর্তটা ছিল এরকম যে সে ফেরত আসতে পারে যদি আমি তার ভাই বোন সবাইকে আমার বাসার মধ্যে রেখে দিই। তো এই শর্তের পরে তখন আমি তাকে বলছি যে তুমি তোমার ভাই বোনকে প্রয়োজনে একই বিল্ডিংয়ে বা পাশাপাশি বিল্ডিংয়ে বাসা ভাড়া করে রাখো, কোনো আমার কোনো আপত্তি নাই, তাদেরকে তুমি টাকা পয়সা দিয়ে সাপোর্ট দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার বাসার মধ্যে রেখে না, আমার বাসার মধ্যে রেখে না, কারণ তারা এখন তাদের আলাদা আলাদা সংসার হয়েছে, তারা তাদের মতো করে ঘর সংসার মেনটেন করুক। তো এটা বলার পরে সে উঠে চলে গেছে। এরপর আমি আমার মতো করে আমি চেষ্টা করেছি, আমার মতো করে চেষ্টা করেছি বলতে যেহেতু তার এই নোটিশটা ত্রুটিপূর্ণ ছিল, আমি তখন এই নোটিশের সূত্রটা বের করার চেষ্টা করে দেখলাম যে দৈনিক বাংলা মোড়ের একজন নোটারি সিল দেওয়া, আমি তার ওখানে যাই, আমার পরিচয় দিই এবং তার কাছে জানতে চাই যে আপনাকে আসলে এইটা এই নোটিশটা আপনি মানে কার মাধ্যমে করেছেন। তখন তিনি আমাকে বলছেন যে মগবাজার রেলগেটের এখানে একটা কাজী অফিসের ঠিকানা আমাকে দিলেন, তিনি বললেন যে এই এখানকার একজন লোক অফিসের, তিনি হচ্ছে আমার কাছে এটা নিয়ে আসছেন, আমি এটা নোটারি করে দিয়েছি। তো আমি তখন এখানে যেহেতু নোটারি আইনে কিছু সমস্যা ছিল, তখন আমি তাকে বলি যে নোটারি আইন অনুসারে তো আপনি এই কাজ এটা পাঠাতে পারেন না, সুতরাং এটা তো আসলে আইনসম্মত হয় নাই। তো যেহেতু আমি আইনের লোক, তিনিও বুঝতে পারছেন যে কাজটা আসলে হয়তো সাধারণ মানুষ হলে এটা ধরতে পারতো না, যেহেতু তারা জানে না, আমি যেহেতু আইনটা তুলে ধরেছি, তিনি ওই নোটারিটাকে ক্যান্সেল করে দেন। তো ক্যান্সেল করে দেওয়ার পরে আমি ক্যান্সেল নোটারিটা সহকারে আমি হচ্ছে ওই কাজী অফিসে যাই, এবং কাজী অফিসে যাওয়ার পরে তখন আমি তাদেরকে ওইটা দেখাই, যেহেতু নোটারি ক্যান্সেল হয়ে গেছে সো তাদের ওখানে অত রেকর্ড রাখার কোনো সুযোগ নাই, তারাও ওইটা ক্যান্সেল করে দেয়। এবং তখন আমি দেখতে পাই অবাকভাবে যে এই নোটারি কার্যক্রমটি আমি জিজ্ঞাসা করি যে এটা কে সম্পাদন করছে, আমাকে রিয়েল কথাটা বলেন, তখন তারা আমাকে জানায় যে আমার ওই শ্যালকের বিয়েটা এখানে হয়েছিল এই কাজী অফিসে, এবং সেই এই ডকুমেন্ট তৈরি করেছে। এবং মজার ব্যাপার হচ্ছে এইখানে যে সিগনেচার যা যা কিছু আছে ভিতরে, এই সব কিছুর মধ্যে হচ্ছে সে সাক্ষী,
1: মানে শ্যালকই ভূমিকা রাখতেছে
0: এই পুরো সবকিছু সেই করেছে।
1: ওই যে কথা বললেন, ওই যে উঠতে মানা করলেন,
0: সেই
1: সেইটার
0: রিভেঞ্জ নিচ্ছে সে। তো আমি খুব অবাক হয়ে গেলাম
1: যে এই তো সেই ছেলে যে 7-8 বছর আপনার ওখানে থেকে খেয়ে পড়ালেখা করে চাকরি দিয়ে দিয়েছেন আপনার
0: দোকানে,
1: এই তো সেই
0: এই ছেলে। তো আমি খুব অবাক হয়ে গেলাম তখন, এবং আমি পরে ওখান থেকে চলে আসলাম। এরপরে সেকেন্ড টাইম আরেকবার নোটিশ পাঠালো, ওইটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে, সেটাও সঠিক প্রক্রিয়া হয়নি, সেটাও আসলে বাতিল হলো। এরপরে থার্ড টাইম আরেকবার পাঠালো, তো সেটাও আসলে হয়তো সেটাও ত্রুটিপূর্ণ ছিল, মানে আমি দেখছিলাম যে আইন ঠিক মেনে করা হচ্ছে না কাজগুলোকে। কিন্তু ওই স্টেজে যে ঘটনাটি ঘটছে, এরপরে আসলে আমার কাছে মনে হইল যে আসলে এটা
1: ফাংশন করবে না,
0: এই রিলেশনটাকে কন্টিনিউ করাটা বোধহয় আমার ভুল হবে। ঘটনাটি হচ্ছে ঠিক রমজানের ঠিক আগে, রমজানের ঠিক আগ মুহূর্ত দিয়ে আমরা হচ্ছে তখন খিলগাঁওয়ে হচ্ছে আপন কফি হাউস আছে, তো সেই আপন কফি হাউসে আমি এবং আমার বাচ্চা ক্যারামেল কফিটা খেতে যেতাম। তো আমার ঠিক রমজানের আগের দিন আমার বাচ্চা তখন আমাকে বলছে, আব্বু আমি ক্যারামেল কফি খেতে যাব। তো তখন হালকা বৃষ্টি পড়ছে, তো আমি আমার বাচ্চার মাকে হচ্ছে ফোন দিলাম, সে ফোন ধরে নাই, তাকে টেক্সট করলাম যে আমরা আপন কফি হাউসে যাব, তুমি যদি চাও ওখানে আসতে পারো, তাহলে আগামীকাল তো রমজান শুরু, তাহলে তুমি তোমার বাচ্চার সাথে দেখা হইতে পারে, তুমি যদি কথা বলতে চাও কথা বলতে পারো। তো আমি তাকে নক করলাম, কিন্তু কোনো রেসপন্স আসে নাই। তা আমরা যখন আপন কফি হাউসে ঢুকি তখন রাত প্রায় 11:15 এরকম সময়। তো ওখানে ঢোকার পরেই আল্লাহর অশেষ রহমত যে ওখানটাতে দেখা হয়ে গেছে আমাদেরই কিছু জুনিয়র লয়ারদের সাথে, যারা ওই এলাকায় থাকে ওরাও ওখানে আসছে। তো ওদের সাথে একটু কথাবার্তা বলতেছি এবং কফি অর্ডার করেছি, এই সময়টাতে কয়েকজন সন্ত্রাসী আমার উপর আক্রমণ চালায়, অতর্কিতে ওইখানে বসা অবস্থায় আক্রমণ করে এবং তারা আমার গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। তখন ওইখানের যারা দোকানে কর্মচারী ছিল তাদের সহযোগিতা এবং আমার লয়ার কলিগদের সহযোগিতায় আমি আমার গাড়িতে ঢুকি আমার বাচ্চাকে সহকারে এবং নিরাপদে সেই স্থানটা ত্যাগ করতে সক্ষম হই। তো আমি তখন হিসাব করছিলাম যে আসলে হ্যাঁ, লয়ার হিসেবে বিভিন্ন মানে অবস্থার মুখোমুখি আমাদের হতে হয়, তো আসলে এরকম কোনো সিচুয়েশন আমাকে ফেস করতে হচ্ছে কিনা। আমি হিসাব করে দেখলাম যে না, এরকম কোনো ধরনের কোনো কেসে আমার উপরে কোনো সন্ত্রাসী আক্রমণ করবে তার সুযোগ নাই। আর ঠিক ওই রাতের বেলা বৃষ্টি হচ্ছে, ওই সময় যে আমি ওখানে যাচ্ছি এই তথ্যটা শুধু একজনই জানে, তো ফলে দুয়ে দুয়ে চার মেলাতে আমার আসলে সময় লাগে না। এবং যেটা হয়েছে যে পরের দিন আমি কাউকে কিছু বলি নাই, আমার বাচ্চার মা হচ্ছে ফোন করে বলছে যে শুনলাম গতকালকে তোমাদের উপরে মানে সন্ত্রাসীরা হামলা করেছে ঠিক পহেলা রমজানের দিন,
1: সেই বলতেছে,
0: সে বলতেছে
1: তাজ শুনলো কিভাবে
0: এই তথ্য কথাটা যখন বলছে, আমার বুঝতে তখন আর বাকি নাই যে আসলে আমি যা অনুমান করেছি সেটাই সঠিক। এবং তখন আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে যে ডকুমেন্টে এসছে ডিভোর্সের, এটা কার্যকর, ভুল থাকলেও এটা কার্যকর হয়ে যাইতে দেওয়াটাই আমার জন্য মঙ্গলজনক, না হলে হয়তো আমার লাইফ মানে প্রচন্ড আকারে রিস্কে যাবে। কারণ মানে যারা হচ্ছে এরকম লেভেলে যেতে পারে,
1: স্টোরি যে এই সম্পর্কের মধ্যে কিছু নাই তো আর
0: না, তো আমার কাছে মনে হয়েছে তখন আসলে আর দরকার নাই। তো আমি ডিভোর্সটাকে কার্যকর হতে দিলাম। 2019 সালে গিয়ে আমি হচ্ছে 2017-তে নোটিশ আসলো, 2019-এ গিয়ে আমি হচ্ছে সালিশ পরিষদ থেকে সিটি কর্পোরেশনের ডকুমেন্টের সার্টিফাই কপি তুলি। তো এই রিলেশনটা তখন অফ হয়ে গেল, এবং সে বাচ্চাকে আসলে স্কুলে নেওয়া, স্কুল থেকে আনা, এরপরে হচ্ছে বাচ্চাকে টেক কেয়ার করা, সব কিছু, ইভেন আপনার হচ্ছে মানে তার যে পড়ার জন্য টিচার দিতে হবে, এখন টিচার আমি ছেলে টিচার দিতে পারছি না, আমাকে মেয়ে টিচার রাখতে হচ্ছে। আচ্ছা, তারপরে মানে অনেক রকমের প্রবলেম, কারণ হচ্ছে যে আপনার বাসাতে কাজের লোক রাখা, সেটাকে মেনটেন করা, দেখাশোনা করা, এভরিথিং সব কিছু আমাকে একা কন্ট্রোল করতে হচ্ছিল, আমার প্রফেশনাল কাজ এবং আমার বাচ্চাকে টেক কেয়ার করা, সবগুলো কাজকে আমাকে একসাথে করতে হচ্ছিল। এবং প্রচন্ড আকারে তখন একটা প্রবলেম আমাকে ফেস করতেই হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন কোর্টে কাজ করতে যেতাম তখন আসলে আমাদের তো এখন ইদানিং কালে সুপ্রিম কোর্টে বা ঢাকা আইনজীবী সমিতিতে এখন আপনার আমাদের বাচ্চাদের রাখার জন্য ডে কেয়ার সেন্টার হয়েছে, তখন এগুলো ছিল না। ফলে আমাকে যেটা করতে হয়েছে যে আমার জুনিয়র যারা রয়েছে তাদেরকে সাথে কোর্ট রুমের পিছন অংশে আমার বাচ্চা বসে থাকতো, আমার কোর্টের কাজ আমি চালাচ্ছি, ও তখন এখানে বসে থাকতো। এইভাবে করে করে আমাকে কিন্তু কাজের সমন্বয় করতে হয়েছে। এবং বাংলাদেশে এমন সিচুয়েশন, বাচ্চা যখন স্কুলে যেত, যখন মাগবাজার গার্লসে ছিল, দেখা যেত যে ওখানে গার্জিয়ানরা এটা নিয়ে কথা বলছে যে বাচ্চার মা আসে না, বাচ্চার মার সাথে কি যেন সমস্যা। স্কুলের টিচাররা কথা বলতো, বাচ্চারা কথা বলতো, আমার বাচ্চা এক পর্যায়ে স্কুলে যেতে চাইতো না, যে এখানে স্কুলে এরকম নানান কথা বলে। আচ্ছা, বেশ কিছু স্কুলে বাচ্চার মা আমার সাথে থাকছে না বলে ভর্তি নিতে চায়নি,
1: ভর্তি নিতে চায়নি,
0: এরকম প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে। তারপর আমি বাচ্চাকে তখন শিফট করে ভর্তি করলাম, ও যখন ওই বিসিএস এর স্কুলে বাসার কাছাকাছি তখন ওকে ভর্তি করলাম। সেখানে ভর্তি হওয়ার পরে ও তখন একটু কিছুটা হলো সহযোগিতা পেয়েছি আমি, এবং একটা প্রবলেম ফেস করলাম আমি হচ্ছে পিজিডি জার্নালিজম কোর্সের ফাইনাল এক্সামে। তখন হচ্ছে ছাত্র আন্দোলন চলছিল ওই সময়টাতে, রোড বন্ধ করে স্টুডেন্টরা আন্দোলন করতেছিল, তো নিরাপদ সড়ক এই বিষয়গুলো ইস্যুতে। এখন আমার পরীক্ষা এবং আমার বাচ্চার ফাইনাল পরীক্ষা একই টাইমে পড়ছে, তো এখন যদি আমি আমার এক্সাম বাদ দিই তাহলে আমার বাচ্চা দিতে পারবে, আর তাহলে আমার ইয়ার লস হবে, আর যদি আমি এক্সাম দিই তাহলে আমার বাচ্চার ইয়ার লস হবে। কঠিন সমস্যার মুখোমুখি হলাম। তখন আমাকে মঞ্চ এবং টেলিভিশন অভিনেত্রী লিটা খান, ও তার বাচ্চা হচ্ছে স্কুলে পড়ে, তা আমি তার সহযোগিতা নিলাম, তাকে বললাম যে আপনার সাপোর্ট আসলে দরকার আমার এরকম বিষয়ে। তখন আমি সকালবেলা আমার বাচ্চাকে তার বাসায় পৌঁছে দিতাম, এবং আমার বাসার চাবি হচ্ছে তার কাছে থাকতো, উনি ওনার বাচ্চাকে সহ আমার বাচ্চাকে পরীক্ষা এক্সাম দেওয়ায় হচ্ছে আমার বাসায় এসে ওয়েট করতেন আমি আসার আগ পর্যন্ত। এবং আমার পরীক্ষার এক্সামের হল ছিল তখন হচ্ছে মকবুল হোসেন কলেজ, তো যেহেতু ছাত্র আন্দোলন চলতো সকাল থেকে, ফলে আমি আমাকে হচ্ছে একদম সায়েন্স ল্যাব এই মোড়গুলোতে আমার তখন আর মানে হেঁটে যেতে হইতো, পুরো অংশটা হেঁটে ক্রস করে গিয়ে আমি হচ্ছে এরপরে হয়তো রিক্সা রিক্সা পেতাম, এক্সাম হলে পৌঁছাইতাম। তো আমাকে ব্যাপক একটা কষ্ট এই কোর্সে করতে হয়েছে তখন, এবং করে আমি হচ্ছে মানে পরীক্ষাটা সম্পন্ন করতে পারছি। যদি আমি খুব কৃতজ্ঞতার কাছে যে যদি সাপোর্টটা না দিত তাহলে আমি কখনো এই এক্সামটাই দিতে পারতাম না, এটা হতো না। তো লাইফের বিভিন্ন ক্ষেত্রে আমি এরকম হেল্প পেয়েছি। এরপর খুব চ্যালেঞ্জ আকারে বাচ্চাকে বড় করা শুরু করলাম, এবং তাকে বিভিন্ন রকমের কারাতে এবং বিভিন্ন রকমের কোর্সগুলির সাথে সম্পৃক্ত করালাম, যে যাতে করে সে নিজে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে। এবং 2024 আমরা হচ্ছে রিয়াদে ইউনাইটেড নেশনসের ইন্টারনেট গভর্নেন্স ফোরামের প্রোগ্রামে আমি বাংলাদেশ লয়ার্স ইন্টারনেট গভর্নেন্স ফোরামের পক্ষ থেকে, এবং আমার মেয়ে বাংলাদেশ কৃষি ইন্টারনেট গভর্নেন্স ফোরামের পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করি বাংলাদেশের পক্ষে এখানে জাতিসংঘে, এবং সেটাতে আমরা মানে অংশগ্রহণ করি এবং সেখানে বিভিন্ন ভাবে বক্তব্যগুলো রাখি, বাংলাদেশের অবস্থাগুলো তুলে ধরি আমরা সেই স্টেজে। তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল যে একটা বড় আকারের একটা প্রোগ্রামে ইউনাইটেড নেশনসে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। এবং ওই প্রোগ্রামে রিয়াদে প্রোগ্রাম শেষ করার পরে আমরা হচ্ছে বাবা মেয়ে একসাথে আমরা ওমরা হজ সম্পন্ন করি, তো সেটা সম্পন্ন করে দেশে ফেরত আসি। এবং গত বছর আমরা জুলাইতে সুইজারল্যান্ডের জেনেভাতে ইউনাইটেড নেশনসের WSIS এর হাই লেভেল যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা তো আমরা দুজন অংশগ্রহণ করি। তো মোটামুটি তখন ওই সময়টাতে যেহেতু ইউরোপে যাওয়া হয়েছে, আমরা ডেনমার্ক, জার্মানি, সুইজারল্যান্ড, এরপরে ইটালি, ভ্যাটিকান সিটি ঘুরে আমরা একদম কাতার ঘুরে পরে চলে আসি। তো মোটামুটি অনেক জায়গাগুলো আমাদের তখন দেখা হয়েছে, ঘোরা হয়েছে। তো আমি আমার বাচ্চাকে আসলে যেটা যে শিখাতে চাই, এখন সে এই বছর আগামীতে SSC পরীক্ষার্থী, এখন সে বড় হয়ে গেছে, অনেক কিছুই বুঝতে পারে, তো আমি ওকে যেটা শেখাতে চাই বা বলতে চাই সবসময় যে আসলে লাইফটা একটু অন্যরকম, লাইফের আসলে কখন কি ঘটে যাবে, যেই মানুষটা আমি এক কখনো আমার বাবা মা জীবিত থাকা অবস্থায় এক গ্লাস পানি ঢেলে খেতে হয় নাই, সেই মানুষটাই আমি হচ্ছে রান্না শিখেছি, কত কিছু করেছি, এবং আমাকে চ্যালেঞ্জ আকারে নিয়ে কাজ করতে হয়েছে। প্রফেশনালগতভাবে কাজ করতে গিয়ে দেখেছি বাংলাদেশের অনেক পুরুষ নারী কর্তৃক নির্যাতিত হয়, অনেক পুরুষ নারী কর্তৃক নির্যাতিত, কিন্তু যেটা বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার খুব নিরব ভূমিকা পালন করে। এবং আমাদের যেটা আইন, যেটা সবসময় আমি সব ফোরামে বলার চেষ্টা করি যে আমাদের নারী শিশু আইনটা পরিবর্তন করে আসলে নারী শিশু পুরুষ এবং তৃতীয় লিঙ্গ এই এই আইনটা করা দরকার, যে কম্বাইন্ড একটা আইন করা দরকার যেখানে যেই এই ধরনের কর্মকাণ্ডগুলো করবে এবং লাইবিলিটি এড়িয়ে যাবার চেষ্টা করবে, আমি আমার সন্তানের প্রতি দায়িত্ব পালন করব না কিন্তু হচ্ছে যে আমি নিজেকে মা বা বাবা বলে দাবি করব, সেই ঘটনাটি যেন না ঘটে, আমার মনে হয় যে আইন পরিবর্তন করা দরকার। এবং যারা এই ধরনের নির্যাতনের শিকার হবে তারাও যেন যথাযথ প্রতিকারটা পান, সেটা শিশু হোক, নারী হোক, পুরুষ হোক কিংবা তৃতীয় লিঙ্গ হোক, তাদের জন্য আসলে একটি যুগোপযোগী আধুনিক আইন করা দরকার।
1: একদম, এটা আসলে সময়ের দাবি। অন দ্যাট নোট সরি সাহেব, যেমনটা বলতেছিলেন যে এমন কোনো দিন নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো আদালত নাই, এমন কোনো এ ধরনের ল এনফোর্সমেন্ট এজেন্সি জায়গা নাই যেখানে নারী শিশু এই নির্যাতনের আদলে আসলে পুরুষকে খুব জঘন্যভাবে মিথ্যাভাবে পুরুষকে প্ররোচিত করা হচ্ছে বা পুরুষকে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট অনেক মডেল থানাগুলোতে একদম স্পষ্টতই উল্লেখ থাকে এটার এক্সাজারেশন এবং এটার এক্সিকিউশন এত বেশি কোর্টে এবং থানাগুলোতে স্পষ্টত লেখা থাকে, যদি কোনো শিশু এবং নারী নির্যাতন মামলা মিথ্যা প্রমাণিত হয় তাকে এভাবে জরিমানা করা হবে বা তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে। পরিস্থিতিটা এতই ভয়াবহ জায়গাতে পৌঁছাইছে। আনিকার মা কোনোভাবেই খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করে না?
0: আনিকার মা খোঁজ খবর করছিল না, যখন ও ক্লাস নাইনে উঠল তখন আমি হঠাৎ করে একদিন তার একটা টেক্সট পাই, সে টেক্সটিতে এটি ঠিক আমরা ওমরা হজ সম্পন্ন করে আসার পরে, তো অর্থাৎ 2025 সালের দিকে আমি প্রথম দিকে আসলে এই মেসেজটা পাই, তো সেখানে মেসেজে কিছু রিপোর্ট ছিল, মেডিকেল রিপোর্ট। তো আমি হচ্ছে যেহেতু মেডিকেল রিপোর্টটা আমি মানে মেডিকেল এক্সপার্ট না, আমার তো বোঝার কথা না, আমি আমার একজন ডক্টর ফ্রেন্ডকে রিপোর্টগুলো ফরওয়ার্ড করি এবং আমি বলি যে এখানে আসলে কী লেখা আছে আমাকে ডিটেল জানাও। তখন আমাকে জানায় যে তার আসলে ব্রেস্ট ক্যান্সার, সো এইটা মিডল স্টেজে আছে। তো পরবর্তীতে আমি জানতে পারি যে তার সাথে যোগাযোগ করে যে তাকে কেমোটোমো দেওয়া হচ্ছে এবং এখনও সে ট্রিটমেন্টের অবস্থাতে আছে। এই স্টেজে এসে এসে বাচ্চার সাথে মাঝে মাঝে সে দেখা করতে চায়, তো আমি কখনো পাবলিক প্লেসে অনুমতি দেই না, আমি বলেছি ঠিক আছে তুমি দেখা করতে চাইলে হয় তুমি বাসায় এসে দেখা করবা অথবা তুমি আমার অফিসে এসে দেখা করবা। তো সে বাসায় মাঝে মাঝে এসে দেখা করে, তো আমি মাঝে মাঝে চিন্তা করি তখন যে একই ঢাকা শহরে থেকে আমার বাচ্চাটা কত অসহায় অবস্থায় ছিল, যে একই শহরে থাকার পরেও সে তার মায়ের হাতের রান্না পর্যন্ত খেতে পারে নাই, পায় নাই। এটা আসলে শৈশবে তো আমরা সবাই কম বেশি পেয়েছি, তো এই জিনিসটা আমার মা মানে সে পায় নাই। এবং যেটা হয়েছে যে এখন মাঝে মাঝে সে দেখা করে করতে চায়, কিন্তু এই বাচ্চার যে সময়গুলো চলে গেছে সেই সময়গুলো তো আর ফিরত আনা সম্ভব না। তো একটা বাচ্চার মানসিক বিকাশের জন্য যে পারিবারিক বন্ধনটা জরুরি ছিল।
1: আমার সাথে কথা হয় যখন আসে টুকটাক কথা হয়,
0: আমি মানে বাচ্চার প্রয়োজনীয় যে বিষয় সেরকম বিষয় থাকলে হয়তো।
1: এখন কি মায়া কাজ করে আপনার যখন মাঝে যেহেতু একটা ক্যান্সারের ট্রান্সফরমেশন দিয়ে যাচ্ছে?
0: আসলে আমার লাইফে যেই পরিমাণে পেইন সে দিয়েছে, যেই পরিমাণে ধাক্কা আমি খেয়েছি, আমার আমার কাছে এখন আসলে আর ওই বিষয়গুলোকে আসলে কাজ করে না। আমার কাছে এখন মনে হয় যে সে যে অন্যায়গুলো করেছে হয়তো সৃষ্টিকর্তা সেটার কারণেই তারকে হয়তো কোনো পানিশমেন্ট দিচ্ছেন।
1: সে কি বিবেশাদের মধ্যে গেছে?
0: না, সে এখনো যায়নি।
1: তার কি কোনো সম্পর্কের গল্প শুনছেন কখনো?
0: আমি এই ব্যাপারে জানি না, কখনো তাকে জিজ্ঞাসাও করি নাই
1: বা শুনেনও তিনি বিচ্ছিন্ন ভাবে।
0: না না, আমি আমি এই বিষয়গুলোতে কখনো,
1: কারণ সে যদি কোনো সম্পর্কে ইনভলভ হতো ডেফিনেটলি আপনাদের যারা কমন আত্মীয় স্বজন বা কমন ফ্রেন্ড আপনার কাছে ঠিকই ট্রাভেল করে কথা পৌঁছে দিত,
0: হতে পারে হয়তো। কিন্তু আমি যেটা হয়েছে যে সে এখন পর্যন্ত তার ভাই বোনের সাথেই থাকে।
1: আচ্ছা,
0: তারা একই একই অংশে
1: ঘর বদলেন না?
0: আমি আসলে আমার বাচ্চার কথা বিবেচনা করি আর পরবর্তীতে আগাই নেই। আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে যখন কথা বলেছিলাম তো তিনি আমাকে বলেছিলেন যে আপনার লাইফের কিছু অংশটাকে স্যাক্রিফাইসই করেন, যদি আপনার আপনি এখন কোনো রিলেশনে আগান, আপনার বাচ্চাটা যেহেতু ছোট হতে পারে যে আপনার তো দেখাশোনা করার কেউ নেই, আপনার বাচ্চাটা যদি ঘরে নির্যাতিত হয় তাহলে সে কাকে বলবে? তো এমন হতে পারে যে আপনার বাচ্চাটা হয়তো মানসিক প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তো ওই বিষয়গুলোকে বিবেচনা করে পরে আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, মানুষের লাইফে তো সবকিছু হয় না, আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, ঠিক আছে সৃষ্টিকর্তা আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে।
1: আনিকার মা কোনো দোষ দেখাতে পারছে আপনার?
0: না, এখন পর্যন্ত সে কিছু বলেনি।
1: আত্মীয় স্বজন কমন ফ্রেন্ড কাউকে কিছু বলতে পারছে?
0: না, কাউকে কিছু বলেনি।
1: অনুষ্ঠানের শেষ প্রান্তে আনিকা মা, তুমি অনেক ভাগ্যবতী, একদিকে কষ্ট পাচ্ছে এই চিন্তা করে যে তুমি জ্ঞান হওয়ার পর থেকে মায়ের যে ভালোবাসা কি জিনিস, মায়ের হাতের খাবারের যে সে স্বাদ কেমন হয়, মায়ের আঁচলের গন্ধ কেমন হয়, মায়ের সাথে ঘুমোতে কেমন লাগে, মা যখন অনেক যত্ন করে তোমার মাথায় চুলে বিলি কেটে দেবে তখন তোমার কেমন লাগবে, মা যখন তোমাকে ঘুম পাড়ানোর জন্য গল্প শোনাবে তখন তোমার কেমন লাগবে, এগুলো সবগুলো থেকে তুমি অনেক দূরে, সবগুলো ভালোবাসা থেকে তুমি বঞ্চিত হয়েছ। আনিকা মা, তুমি আরেকটা জিনিস পেতে পারতে, তোমার অনেক ভালোবাসার এক বড় আতুরঘর ছিল তোমার দাদা আর দাদি, তাদেরও তুমি সান্নিধ্য পাওনি, কিন্তু তোমার বাপ অসম্ভব ভাগ্যবান, এমন বাবা আমার ঘরে ওরসে তারা জন্ম হয়েছিল, একমাত্র সন্তান সে, এজন্য দুহাত ভরে তারা ভালোবাসা দিয়েছিল। শুনলেই তো ফজলারহাট ক্যাডেট কলেজে চান্স পাওয়া একটা মানুষের জন্য ড্রিম, তারপরও তার মা তাকে ছাড়েনি, যে একটা ইঞ্চি একটা সেকেন্ডের জন্য তার সন্তানকে আলাদা করতে দেয়নি। এইরকমভাবে এত ভালোবাসা, এত মহব্বতে বড় হয় একটা ছেলে, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে মা, তার জীবনের সবচাইতে বর্ণাঢ্য সময়টা, সবচাইতে গোল্ডেন এরাটা তোমার দিকে তাকিয়ে পার করে দিয়েছে। আমার বিশ্বাস তোমার মতো লক্ষ্যে একটা মেয়ে খুব যত্ন করে যেভাবে মা বাবা এবং মেয়ের যে চমৎকার এই কেমিস্ট্রি সামনের দিকে আগাচ্ছে, তোমাকে শেখানোর কিছু নাই, তোমাকে বোঝানোর কিছু নাই, তুমি কিছু ভাবো আর না ভাবো, ভবিষ্যতে কিছু করো আর না করো, ডেফিনেটলি তোমার বাবার দিকে তাকিয়ে এমন কোনো সিদ্ধান্ত, এমন কোনো কাজ কখনোই তুমি করবে না, কারণ এই রকম বাবার ব্লেসিংস যে মেয়ের সাথে আছে, সে মেয়ে আর যাই হোক পথ হারাতে পারে না। তুমি অনেক সফল না হয়েও অ্যাটলিস্ট এতটুকু তো আমাদের চাওয়া থাকবেই, তোমার বাবার মতো ভালো মানুষ। আমি আজকে যে কথাগুলো শুনলাম শাহরিয়ার সাহেবের, এই কথাগুলো আমি যেহেতু একতরফাভাবেই শোনার সুযোগ হচ্ছে, সব কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে বিশ্বাস করেন বাংলাদেশের পার্সপেক্টিভে এরকম পুরুষের সংখ্যা খুব কালে ভদ্রে দেখা মেলে। তাকে যদি পিতা হিসেবে আমি 100-তে 100 দিই, আমি তো 15 দেওয়ার মতো সুযোগ খুঁজে পাচ্ছি না। আমার নাকি ব্যস্ততা অনেক, আমার নাকি ঝামেলা অনেক, আমি নাকি কোনো না কোনোভাবেই নাকি সময় করে উঠতে পারি না। তার মাত্র একমাত্র কন্যা সন্তান, আমার একমাত্র পুত্র সন্তান, আরও তো অনেক কিছু করার ছিল। ইনফ্যাক্ট এই গল্পটা যারা শুনবেন, যারা বাবা হয়েছেন, একবার মিলায় দেখেন, এ লোকটার ধারে কাছেও আমরা নাই, এ লোকটা নখেরও হয়তো যোগ্য না আমরা। আজকের তারিখে যেখানে হাত বাড়ালেই মাস্তি করার হাজার উপলক্ষ সামনের দিকে ছড়িয়ে বসে আছে, সেখানে একটা মানুষ তার প্রিয় তোমসে প্রিয় তার কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে, তার চোখের দিকে তাকিয়ে, তার মায়াময় মুখটার দিকে তাকিয়ে একটা জীবন পুরোটা পার করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু তাআলা এই যুগ পৃথিবী তো বটেই, ওই পৃথিবীতে যেন তার উত্তম দান করেন। মানে এই লোকটার এনে বলার কিছু নাই। স্যার ভাই ভালো থাকেন, অনেক ভালোবাসা আপনার জন্য, অনেক শ্রদ্ধা আপনার জন্য, এমনই থাকেন। কিছু মানুষ এমনই থাকুক, কিছু মানুষ যত্ন করে আপনার মতো বোকা থাকুক, কিছু মানুষ খুব যত্ন করে আপনার মতো এরকম পাগল থাকুক, কিছু মানুষ শুধু এরকমই থাকুক, নাহলে কসম খোদার আল্লাহর আরশমানায় মাঝে মাঝে সিদ্ধান্ত নিয়ে বসে যে এক ফুৎকারে গোটা দুনিয়া ধ্বংস করে দিবে, এত নোংরামি চারিপাশে। আপনারা এমনই থাকেন, আপনারা মনে হয় ব্যালেন্স করে চলেছেন এই পুরো কায়নাতকে। বিদায় নিচ্ছি আজ, সবার জন্য অনেক দোয়া, টেক কেয়ার।
2: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
3: সবার সাথে 90.4

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: কে?
2: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

গেল মাস্টার ফিউজ ফলজে কত ফিউচার বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে আমার প্রাণটা।

সিং লো বলে এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয় এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিটস্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আছে
2: কই?
1: ঢাকা FM টিউন করেন,
2: তারপর
1: পাবেন
2: কি?
1: শান্তি
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: মুজাহিদিন।
1: মাননীয় সভাপতি, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি হিসেবে নির্বাচিত হয় আপনাকে জানাই অভিনন্দন। সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় আমরা আপনাকে পূর্ণ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি। একই সঙ্গে বিদায়ী সভাপতি ম্যাডাম এলেনা বেয়ারবককেও তার সুযোগ্য নেতৃত্বের জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। শুরুতে আমি বাংলাদেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদানকে বিনম্র চিত্রে স্মরণ করছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024 সালের জুলাই আগস্টে বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদ এবং আহতদের প্রতিও আমি জানাই অকৃত্রিম শ্রদ্ধা। ফ্যাসিবাদী শাসন শোষণের বিরুদ্ধে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় আন্দোলন সংগ্রামের পথ ধরে হাজারো প্রাণের বিনিময় বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশে চলতি বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমি দেশের গণতন্ত্রকামী জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা বিশ্বাস করি জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জাতিসংঘের এই বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি কিছুটা স্মৃতিকাতর। এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আমার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশ এবং জনগণের পক্ষে বক্তব্য রেখেছিলেন। একইভাবে আজ আমিও আমার দেশ এবং জনগণের স্বার্থের পক্ষে এবং একটি শান্তিময় বিশ্ব সমাজের প্রত্যাশায় এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। গ্লোবালাইজেশনের এই সময় বিশ্বের যে প্রান্তে যা কিছুই ঘটুক প্রতিটি রাষ্ট্রেই কম বেশি এর নেতিবাচক প্রভাব পড়ে। মানব সৃষ্ট বিরাজমান সংঘাতের ফলে বর্তমানে অনেক দেশে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে, বিপুল সংখ্যক জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়ে পড়েছে, তৈরি হচ্ছে মানবিক সংকট, যুদ্ধ সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতি তীব্র চাপের মুখে রয়েছে, জ্বালানি নিরাপত্তা সংকট, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ফলে অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে। আমরা বিশ্বাস করি যে কোনো সংঘাতের সমাধান আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই হওয়া উচিত। বিবাদমান রাষ্ট্রগুলির মধ্যে সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থ রক্ষা এবং সম্মান ও মর্যাদা রক্ষায় হওয়া উচিত দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক সম্পর্কের ভিত্তি। আমাদের প্রত্যাশা একটি শান্তিময় বিশ্ব, এমন একটি মানবিক বিশ্ব সমাজ যেখানে মরণাস্ত্র নয় বরং পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা এবং মানবতা। একে অপরের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ জাতিসংঘকে দেখতে চায়। বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন খাতের বাজেট সামরিক খাতে সরিয়ে নেওয়ার প্রবণতা বিশ্ব শান্তির অন্তরায়। শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পূর্ণাঙ্গ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ব মানবতা এবং বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের পক্ষে বাংলাদেশের সমর্থন আমি আজ আবারও পুনর্ব্যক্ত করছি। স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের মনে উদ্বেগ রয়েছে। আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকার সহ তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ পুনরায় তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে। মাননীয় সভাপতি, চলমান বিশ্ব পরিস্থিতিতে জাতিসংঘের 81তম অধিবেশনের প্রতিপাদ্য রিস্টোরিং ট্রাস্ট ম্যানেজিং ট্রান্সফরমেশন আর ইউনাইটেড নেশনস দ্যাট ডেলিভার্স ফর অল অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময় উপযোগী। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ বহুপাক্ষিকতার নীতিতে অটল। পিস বিল্ডিং কমিশনের ভাইস চেয়ার হিসেবে বাংলাদেশ টেকসই শান্তি, সংঘাত প্রতিরোধ এবং অন্তর্ভুক্তিমূলক শান্তি প্রতিষ্ঠার পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য হিসাবে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে মানবতা সেবায় নিয়োজিত রয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের নারীদের সাহসী অংশগ্রহণ, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মসূচি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারী প্রতিফলন। বাংলাদেশ এবছর উন্নয়নের অধিকার বিষয়ে ঘোষণার 40তম এবং ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার 25তম বার্ষিকী পালন করছে। অভিবাসন প্রক্রিয়া মানব সভ্যতার মতোই প্রাচীন। বিশ্বের অনেক দেশে অভিবাসীগণ তাদের জন্মভূমি এবং অভিবাসিত দেশ উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বাংলাদেশ সরকার নিয়মিত নিরাপদ সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অভিবাসীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ আরও জোরালো বৈশ্বিক সহযোগিতা আশা করে। মাননীয় সভাপতি, বাংলাদেশকে দীর্ঘ 9 বছরের বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে হচ্ছে। এর ফলে আমাদের সম্পদ, পরিবেশ, নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। জনবহুল বাংলাদেশ মনে করে রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। এই সংকটের চূড়ান্ত সমাধানের জন্য বাংলাদেশ জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় এবং কার্যকর সমর্থন প্রত্যাশা করে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আগ পর্যন্ত তাদের জীবন রক্ষাকারী সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার জন্য আমি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে অদূর ভবিষ্যতে এটি একটি মানবিক সংকটে রূপ নিতে পারে। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশ তেমন ভূমিকা না রাখলেও বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বহন করতে হচ্ছে। এমত অবস্থায় বাংলাদেশ ঝুঁকি মোকাবেলা করে টিকে থাকার সক্ষমতা অর্জনের পথ বেছে নিয়েছে। সুতরাং ক্লাইমেট জাস্টিস, জলবায়ু পরিবর্তন এবং অভিযোজন সহায়তার ক্ষেত্রে বাংলাদেশ COP31-এ আরো জোরালো বৈশ্বিক পদক্ষেপ আশা করছে। বাংলাদেশে পরিবেশ সুরক্ষায় সরকার কর্মসূচি জোরদার করেছে। এরই অংশ হিসাবে সরকার আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছ লাগানোর কর্মসূচি শুরু করেছে। ক্লিন এনার্জি এবং সোলার এনার্জি ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। দেশকে বন্যা খরার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু করেছে। বাংলাদেশে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে মিঠা পানি সরবরাহ প্রবাহ বৃদ্ধি, বৃহৎ জলাশয়ের মাধ্যমে পানি সংরক্ষণের জন্য তিস্তা মহা পরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের কাজও শুরু করেছে। একই সঙ্গে পানি সংরক্ষণ এবং দূষণ রোধে আভ্যন্তরীণ পদক্ষেপ জোরদার করার পাশাপাশি আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনায় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে সরকার 1992 সালের ওয়াটার কনভেনশন স্বাক্ষর করেছে। মাননীয় সভাপতি, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অবসান ঘটিয়ে 2024 সালে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদী শাসন আমলে স্বাভাবিক নিয়মে পরিণত হওয়া গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের অভিশাপ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ বর্তমানে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে। বাংলাদেশের সামনে বর্তমানে এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুযোগে বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম জনশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মযজ্ঞে বাংলাদেশ তার উন্নয়ন সহযোগীদের পাশে পেতে চায়। দেশের তরুণ উদ্যোক্তা, গবেষক এবং উদ্ভাবকদের জন্য স্টার্ট আপ উদ্যোগ বাস্তবায়নের সুযোগও তৈরি করে দিতে সরকার চলতি অর্থ বছরে $50 মিলিয়ন বরাদ্দ রেখেছে। মাননীয় সভাপতি, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী, ফলে দেশের আর্থ সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন। নারী শিক্ষা, নারীদের কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টির বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। নারী উদ্যোক্তা তৈরির জন্য বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাতে নারীদের জন্য সরকার নগদ অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করেছে। স্নাতক শ্রেণী পর্যন্ত নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ অবদারিত করেছে। শুধু ভোটের গণতন্ত্র নয়, সরকার অর্থনীতির গণতন্ত্রও নিশ্চিত করতে চায়, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির সুফল প্রতিটি পরিবার এবং প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে। এবং সেই লক্ষ্য পূরণে ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড এবং ই হেলথ কার্ডের মতন বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য সহায়তা কর্মসূচি চালু করেছে। প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ইস্যু করা ফ্যামিলি কার্ডকে সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবেই বিবেচনা করে। প্রতিটি সেক্টরে সহায়তার জন্য প্রবর্তন করা কার্ডগুলোকে সমন্বয় করে একটি ইউনিভার্সাল কার্ড চালু করাও সরকারের পরিকল্পনায় রয়েছে। মাননীয় সভাপতি, চলতি বছরের 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া 31 দফা কর্মসূচি সরকার বাস্তবায়ন করে চলেছে। জাতিসংঘ ঘোষিত SDG-র লিভ নো ওয়ান বিহাইন্ড এই প্রতিপাদ্যের সঙ্গে বর্তমান সরকারের 31 দফা কর্মসূচির কমপক্ষে 37% কার্যক্রমের সরাসরি এবং 27% কার্যক্রমের পরোক্ষভাবে মিল রয়েছে। সরকার আশা করে এসব কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে শহর এবং গ্রামের মধ্যে উন্নয়ন বৈষম্য দূর হবে এবং একই সঙ্গে 2030 সাল এজেন্ডার সব ক্ষেত্রে জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব হবে। বাংলাদেশ সরকার শিক্ষা, স্বাস্থ্য এবং স্পোর্টকে বিশেষ গুরুত্ব দিয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতন এবার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষা খাতে GDP বাড়িয়ে 5% উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। নৈতিক মানসম্য কর্মসূচি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষার উপরে জোর দিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য ব্যাগ এবং পোশাক অর্থাৎ স্কুল ইউনিফর্ম এবং বিনামূল্যে দুপুরের খাবার দেওয়া হচ্ছে। সরকার আশা করে এর ফলে স্কুলে শিক্ষার্থীর হার এবং স্কুলে শিক্ষার মান বাড়বে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষা সিলেবাসে প্রথমবারের মতন স্পোর্টকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই অংশ হিসাবে গত জুন মাসে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সারা দেশে মাসব্যাপী আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে 2 মিলিয়নেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। মাননীয় সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি গড়বে আগামীর বিশ্বের ভবিষ্যৎ। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি এবং বিজ্ঞানের এক নতুন যুগে প্রবেশ করছি। প্রযুক্তি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, তবে এর সুযোগ এখনো সবার জন্য সমান নয়। বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতা আমাদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ সবার নাগালের মধ্যে আনতে হবে। আমরা চাই আজকের ডিজিটাল বিভাজন আগামী দিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভাজনে পরিণত হোক। বাংলাদেশ উদ্ভাবন এবং মেধাত্বকে সম্মান করে, একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিতে সাশ্রয়ী প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। বিজ্ঞানের এই অগ্রযাত্রায় কোনো দেশ যেন পিছিয়ে না থাকে, সবার জন্য ন্যায্য এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশ্যাল মিডিয়ার বিকাশ এবং এর দ্রুত সম্প্রসারণের সুফল যাতে দেশে দেশে ইতিবাচকভাবে কাজে লাগানো যায়, এ ব্যাপারে জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা গ্রহণ এখন সময়ের দাবি। মাননীয় সভাপতি, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের পাশাপাশি অন্যান্য সকল দেশের ক্ষেত্রে এই উত্তরণ প্রক্রিয়াটিকে টেকসই করতে সুনিশ্চিত অর্থায়ন, বাজারে অধিকতর প্রবেশাধিকার, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির মতন বিষয়গুলোতে ধারাবাহিক সহায়তা অপরিহার্য। বর্তমান বিশ্ব ব্যবস্থায় প্রতিটি দেশ একে অন্যের উপরে নির্ভরশীল। বাংলাদেশ মনে করে বিশেষ করে আঞ্চলিক পর্যায়ে বাণিজ্য সহায়তা এবং সম্প্রসারণ কার্যকর যোগাযোগ ব্যবস্থা এবং অর্থবহ সহযোগিতার মাধ্যমে আমরা একে অপরের সমৃদ্ধি অর্জনে সহায়তা করতে পারি। কোভিড মহামারী বিশ্বের কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছিল, তবে বিশ্বকে বার্তা দিয়েছে বিশ্ব সমাজকে টিকতে হলে অবশ্যই একের প্রতি অন্যের সহায়তা, সহমর্মিতা, সহযোগিতা অপরিহার্য। উন্নয়নশীল দেশগুলোতে টিকা, চিকিৎসা সামগ্রী এবং রোগ নির্ণয় সরঞ্জামের টেকসই উৎপাদন নিশ্চিত করা জরুরি, যাতে এগুলো সবার জন্য সহজলভ্য হয়। মাননীয় সভাপতি, রাষ্ট্রের নাগরিকদেরকে ক্ষমতাহীন রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। জনগণের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা এমন একটি সমৃদ্ধ, স্বনির্ভর, কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যে রাষ্ট্রে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে নিশ্চিন্তে, নিরাপদে সমান অধিকার, সম্মান এবং মর্যাদার সঙ্গে বসবাস করতে সক্ষম হবে। মাননীয় সভাপতি, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, জবাবদিহিতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ পরিবেশ সব ক্ষেত্রেই বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে। সরকার ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশ বান্ধব একটি নিরাপদ এবং স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশে আমরা অংশীদারিত্ব, উদ্ভাবন এবং দেশি বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাই। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে তরুণরা নির্ভয়ে, নির্বিঘ্নে তাদের স্বপ্ন বাস্তবায়নের পথ খুঁজে পাবে, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করতে পারবে। প্রতিটি শিশু তাদের সকল সম্ভাবনা বিকাশের সুযোগ নিয়ে বেড়ে উঠবে। সর্বোপরি জনগণ পাবে নিরাপদ এবং শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা। এজন্যই আমরা বলি, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সকল নীতি ও মূল্যবোধের প্রতি পুনরায় বাংলাদেশের আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
0: এতক্ষণ নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের 81তম অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ দিলেন তা শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রদত্ত ভাষণটি বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে পুনঃপ্রচার করা হবে আজ সকাল 9:05। শোনার আমন্ত্রণ রইল বাংলাদেশ বেতার।